আকাশবাণী কৈলা শহর, আজ বুধবার, তেসরা আষাঢ় ১৯৪৮ শতাব্দ, নয় আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জুন ২০২৬ খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল ৫টা বেজে ৫৯ মিনিট হয়ে ৫ সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ১০৩.২ মেগাহার্জে।

আকাশবাণী কৈলাসহর অমৃতবাণী। রবীন্দ্রনাথ বসু রচনা থেকে পাঠ। ভারতবর্ষ থেকে বিভিন্ন দেশে বিদেশি বিশ্ববিদ্যালয়, কারখানা ও শিল্প প্রতিষ্ঠানগুলিতে ছাত্র পাঠানো হয় বছরে বছরে। এরা বিদেশে যায় মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিদ্যার বিবিধ শাখায় জ্ঞান লাভের জন্যে। কিন্তু প্রায়ই এটা লক্ষ্য করা যায় যে ভারতীয় শিক্ষানবিশদের সেই প্রাথমিক শিক্ষার অভাব রয়েছে, যা থাকলে পরে তাদের পক্ষে সম্ভব হতো আধুনিক কর্মপদ্ধতি দ্রুত আয়ত্ত করা। সম্প্রতি আমেরিকা প্রত্যাগত একজন বিশিষ্ট ভারতীয় শিক্ষাবিদ জানিয়েছেন যে আধুনিক ইঞ্জিন বা যন্ত্র চালাতে বললে আমাদের ছেলেরা অনেক সময় খুবই ত্রস্ত বোধ করে প্রস্তুতির অভাবে। আমাদের দেশে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলির ফলাফল বিশ্লেষণে বিপুল অনুপাতে ব্যর্থতা

প্রকট হয়ে ওঠে প্রতিটি পরীক্ষায়। কি বিপুল অপচয় আমাদের জাতীয় প্রয়াসের! অনেক সময়ে আমার মনে হয়েছে যে এই ত্রুটি ও ব্যর্থতার জন্য আসলে আমরা ছাত্র সমাজের যে উপাদান নিয়ে কাজ করি তার উৎকর্ষের নিজস্ব অভাবই দায়ী নয়, বরঞ্চ যথাযথ পরিচালনা ও সুযোগ লাভ করলে ভারতীয় ছাত্র সত্যি কৃতিত্ব অর্জন করে এবং সব দিক থেকে প্রতিটি ক্ষেত্রেই তাদের ব্যুৎপত্তি ও দক্ষতা দেখায়। আমার বোধ হয় সময় ও প্রয়াসের এই অপচয় এড়ানো সম্ভব একমাত্র যদি আমরা আমাদের শিক্ষণ পদ্ধতির অসম্পূর্ণতার সন্ধান ও বিশ্লেষণ করি এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলি থেকে তা অপসারণের কাজে দৃঢ়ভাবে ব্রতী হই। কিছুদিন আগে এই প্রশ্ন আমি এনেছিলাম যে আমাদের শিক্ষা পদ্ধতি পরিবর্তনের এবং স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সর্বস্তরেই শিক্ষার বাহন হিসাবে মাতৃভাষা ব্যবহারের সময় এসে গেছে। শত শত ছাত্রের সংস্পর্শে আসার সুযোগ ঘটেছে এমন একজন শিক্ষক হিসাবে আমার স্থির অভিমত এই যে যথেষ্ট সময় বাঁচানো ও ছাত্রদের মনে বৈজ্ঞানিক চিন্তার দৃঢ়তর ভিত্তি গাঁথা সম্ভব যদি প্রতিটি শিক্ষা কেন্দ্রে শিক্ষক ও ছাত্রেরা সহযোগিতা করেন, তাঁদের সমস্যার খোলাখুলি আলোচনা ও তার সমাধানের জন্য একযোগে কাজ

রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন অদিতি মহসিন, আকাশবাণী কৈলাসহর। এখন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

এত খুন মুম্বাই কেন্দ্রের বিবৃত ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর জানিয়ে দিচ্ছে আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 7টায় সুপ্রভাত, ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তি সুধা সকাল 7:10। সকাল 7:25 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কাকবরক সংবাদ শুনবেন যথাক্রমে সকাল 7:35 এবং সকাল 7:40। সকাল 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, দিল্লি কেন্দ্রের প্রভাতে হিন্দি এবং ইংরেজি সংবাদ শুনবেন যথাক্রমে সকাল 8:00 এবং 8:15। সকাল 8:30 উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40 শুনবেন বাংলা আধুনিক গান। সকাল 9:00 দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন, মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে সকাল 9:10 থেকে। বেলা 11:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা, 12:05 শুনবেন লোকগীতি, রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে বেলা 12:30। দুপুর 1:00 শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 1:05 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। দুপুর 1:30 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 1:40 কাপুরুক গান। দুপুর 2:00 শুনবেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 2:15 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান দুপুর 2:30 থেকে। বেলা 3:00 শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 3:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 3:10 থেকে আবার মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। সন্ধ্যে 6:00 ঘর গৃহস্থী, রাত 7:00 আকাশবাণী আগরতলা কেন্দ্রের কাকবরক অনুষ্ঠান, কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন রাত 7:35, আগরতলা কেন্দ্রের কাকবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন যথাক্রমে রাত 7:45 এবং রাত 7:55। রাত 8:05 শুনবেন এই মাসের অতিথি মিক্স মেলোডিস রাত 8:30। রাত 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 9:15 শুনবেন।

লোকগীতি, শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান রাত 9:30। রাত 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 10:10 শুনবেন নজরুলগীতি, 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, রাত 10:30 পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি, আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, সেই সঙ্গে আমাদের আজকের সারাদিনের অনুষ্ঠানের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।

আকাশবাণী কৈলাসহর, শুরু হচ্ছে সুপ্রভাত। সুপ্রভাতে প্রথমে ইতিহাসে আজকের দিন। আজ 24 জুন 2026। 1763 সালে ব্রিটিশ সৈন্যরা আজকের দিনে মুর্শিদাবাদ দখল করে মীরজাফরকে বাংলার নবাব হিসেবে পুনরায় নিযুক্ত করেছিল। 1974 সালে আজকের এই দিনে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল তাদের দ্বিতীয় ইনিংসে মাত্র 42 রানে গুটিয়ে যায়, যা টেস্ট ক্রিকেটে ভারতের সর্বনিম্ন রানের রেকর্ড। 1980 সালে আজকের এই দিনে ভারতের চতুর্থ রাষ্ট্রপতি ভি বি গিরি প্রয়াত হন। 1306 সালে আজকের এই দিনে কুতুবুদ্দিন আইবেক লাহোরে দিল্লির সুলতান হিসেবে অভিষিক্ত হন। 1945 সালে আজকের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মস্কোর রেড স্কোয়ারে প্রথম ভিক্টরি প্যারেড অনুষ্ঠিত হয়। 1946 সালে আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত ফুটবলার লিওনেল মেসি। 2010 সালে আজকের এই দিনে উইম্বলডনে জন ইসনার এবং নিকোলাস মাহুটের মধ্যে টেনিস ইতিহাসে দীর্ঘতম ম্যাচটি শুরু হয়েছিল, যা চলেছিল 11 ঘন্টা 5 মিনিট। মোটামুটি এই ছিল ইতিহাসে আজকের এই দিনের গুরুত্ব। এখন বিভিন্ন সংবাদপত্রের শিরোনাম। আজ কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার শিরোনাম এই রকম ছিল, আচরণবিধি এবং কার্যপদ্ধতিতে বিশেষ গুরুত্ব, উত্তরবঙ্গে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, প্রতীক চাইব কেন, আমরাই তো তৃণমূল, কমিশনে নথি জমা দেওয়ার পরে বললেন বিরোধী দলনেতা ঋতুব্রত, বিমান বর্মান বনাম চার্টার মাফিয়া, বিধানসভায় তর্জা দুই তৃণমূলে, বিরোধীদের নিশানায় না থেকে দুপক্ষকেই কটাক্ষ মুখ্যমন্ত্রীর, আইন ভেঙে অভিষেকের সেবাশ্রয়ে আলট্রাসোনোগ্রাফি, প্রাক বর্ষা মরশুমে উত্তরাখণ্ডের দুর্গম ট্রেলস পাস অভিযান সফল, নজির গড়লেন পশ্চিমবঙ্গের 7 পর্বতারোহী,

কলকাতায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস। পাহাড়ের যোগাযোগ ব্যবস্থা মজবুত করতে দুধিয়ার ফুটব্রিজ তৈরি করল সেনা। ব্রিজে মন্তব্যে মামলা। সিআইডি অভিষেকের কণ্ঠস্বরের নমুনা নেবে। কোর্টে গিয়ে রেকর্ড করানোর নির্দেশ ম্যাজিস্ট্রেটের। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের নতুন নামাকরণ সংক্রান্ত মূল্যায়ন কমিটি গড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নেতৃত্বে কার্তিক মহারাজ। আজ কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনাম এরকম ছিল, প্রশাসনিক জটিলতা অস্থায়ী পাম্প বসানো নিয়ে টানাপড়ুন, বাড়ছে জমা জলে দুর্ভোগ। প্রাক্তন অধ্যাপিকার অ্যাকাউন্ট হ্যাক, 9.5 লক্ষ টাকা উধাও। টলিউডের কোভিড ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে ফের হেফাজত স্বরূপের। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান পরিচয় দিয়ে প্রতারণা, পুলিশের হাতে গ্রেপ্তার 2। আজ কলকাতা থেকে প্রকাশিত এই সময় পত্রিকার শিরোনাম এরকম ছিল, রাজ্যে বজ্রপাতে মৃত 11 জন, জখম বহু। হুইলচেয়ারে সুস্মিতা থেকে প্রেসিডেন্সির সংখ্যালঘু প্রিয়াঙ্কা, নতুন সরকারের কাছে বিশেষভাবে সক্ষমদের প্রত্যাশা। সম্পত্তি বাজেয়াপ্ত করব, ফ্লাইওভারের নিচে যারা রাত কাটান তাদের ডাকব হরিশ চ্যাটার্জির প্রসাদে, বললেন মুখ্যমন্ত্রী। নিজের বুথে হেরেও জননেত্রী, শুভেন্দুর মমতা কটাক্ষ শুনে ওয়াক আউট ঋতপ্রতদের। বসে রইল কালীঘাট তৃণমূল। হঠাৎ বিধানসভায় জ্যোতিপ্রিয়, ঋতপ্রত সঙ্গে সাক্ষাৎ। মেয়ের খোঁজে বিধাননগরে ছুটে এলেন শিউরির বৃদ্ধ। লাল কুর্তি পরা তরুণীকে দেখে এগিয়ে এলেন। তুমুল ঝড় বৃষ্টি কলকাতায়, গাছ ভেঙে একাধিক রাস্তা বন্ধ, ভারী দুর্যোগের সতর্কতা। শ্যামাপ্রসাদকে অকালে সরিয়ে দেওয়া হয়েছিল। বলিদান দিবসে তৃণমূল জামানাকে আঘাত শুভেন্দুর। মেসি কাণ্ডে শতদ্রুর দায়ের করা মামলার পরবর্তী শুনানি 2 জুলাই। আজ আগরতলা থেকে প্রকাশিত বিতীর্ণ পত্রিকার শিরোনাম এরকম ছিল, ক্লাব সম্পাদক তথা বিজেপি নেতাকে কুপিয়ে নৃশংস খুন, হত্যার সন্দেহে গ্রেপ্তার 2, সন্দেহভাজনদের বাড়িঘরে হামলা, পুলিশের সামনে অগ্নিসংযোগ, 163 থানা জারি। জীবিত চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞা, সিদ্ধান্ত মন্ত্রিসভার। চুক্তি অনুযায়ী জনমুখী প্রকল্পের ভূয়সী প্রশংসা এইমস। দুগ্ধ বিপ্লব, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মৌস্বাক্ষর। মুখোমুখি সংঘর্ষে খোয়াইতে যুবকের মৃত্যু। কৃষি ঋণের টাকা অ্যাকাউন্টে ঢুকতেই উধাও 9,000। ছিনতাই কাণ্ড, কাউন্সিলরের ছেলেসহ 4 জনের বিরুদ্ধে থানায় মামলা। স্ত্রীকে খুন করে আগরতলায় আত্মসমর্পণ স্বামীর। চুরি ঠেকাতে এবার থেকে রাম মন্দিরে কর্মীদের জন্য পকেটবিহীন পোশাক। ডুবা থেকে উদ্ধার, অজ্ঞাত পরিচয় বৃদ্ধ। পর্যালোচনা সভায় তৃণমূল স্তরে

দিয়ে কাজ করতে প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রীর আহ্বান। রাজ্য জুড়ে গতকাল বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপিত। রাজনগর বিধানসভার দুর্গাপুর সেন্ট্রাল নার্সারিতে সবুজ বিপ্লব। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ধর্মনগরে বর্ণাঢ্য রক্তদান শিবির। সবুজ সামুদ্রিক

হিমন্ত বিশ্ব শর্মা। কার্বন নিঃসরণ কমাতে আম্বুজা সিমেন্টের যুগান্তকারী পদক্ষেপ, ভারতের সিমেন্ট শিল্পে বৈপ্লবিক মাইলফলক। ভারত আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার পথে দ্রুত অগ্রগতি। সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে তল্লাশি পুলিশের, উদ্ধার 3 কেজি সোনা। খাদে উল্টে পড়ল যাত্রী বোঝাই বাস, মৃত্যু 2 মহিলার, আহত 30। ঘটনা পশ্চিমবঙ্গে। ভবানীপুরে ফালকে চ্যালেঞ্জ মমতার, বড় নির্দেশ হাইকোর্টের। পিওকেতে অশান্তি নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ ভারতের, আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান। মেসির 5-5 জোড়া গোল আর্জেন্টিনাকে নক আউটে তুলে দিল লিও। বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আইইও এর মান্যতাপ্রাপ্ত উন্মোচনের মধ্য দিয়ে উদযাপিত অলিম্পিক দিবস। বর্দোয়ালিকে 8 উইকেটে হারিয়ে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন ফাইনালে। মেলাঘরে আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহার মুক্তির দাবিতে কংগ্রেসের বিক্ষোভ মিছিল। ঝুঁকিপূর্ণ কালভার্টে দুর্ঘটনার আশঙ্কা, দুর্ভোগে 52 পরিবার। ঘটনা শান্তির বাজারে। ডায়রিয়া প্রতিরোধ করতে সচেতনতামূলক কর্মসূচি আগরতলায়। মোটামুটি এই ছিল গতকাল আজ আগরতলা থেকে প্রকাশিত প্রভাতী দৈনিক এবং আজ কলকাতা থেকে প্রকাশিত বিভিন্ন প্রভাতী দৈনিক সংবাদপত্রের শিরোনাম। সেই সঙ্গে শেষ হল আমাদের আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। আমাদের আজকের শিল্পী অনুরাধা পাটোয়াল।

0: ছিলেন অনুরাধা পাটওয়াল, আকাশবাণী কৈলাসহর। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24:55। কিছুক্ষণের মধ্যে প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, তার অব্যবহিত পরেই আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। কাতারে বিস্ফোরণের ঘটনায় প্রবাসী ভারতীয়দের মৃত্যুর ঘটনায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শোক ব্যক্ত করেছেন। তাদের মধ্যে টেলিফোনে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা হয়। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকিসহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। কেন্দ্রীয় সরকার পেট্রোল ইথানল মিশ্রণ কর্মসূচিকে বৈজ্ঞানিক পদ্ধতিতে বৈধ বলে অভিহিত করেছে। এই বিষয় নিয়ে নিয়মিত পর্যবেক্ষণ করছে সরকার। এলনিনোর কারণে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার আশঙ্কায় কেন্দ্রীয় সরকার খারিফ মরশুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী দুদিনের মধ্যে মহারাষ্ট্র, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগতিতে অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্বকাপ ফুটবলে পর্তুগাল উজবেকিস্তানকে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো 2 গোল করেছেন। অন্য খেলায় ইংল্যান্ড ও ঘানার মধ্যেকার ম্যাচ গোলশূন্য অবস্থায় ড্র হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির টেলিফোনে কাতারে বিস্ফোরণের ঘটনায় মৃত প্রবাসী ভারতীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। দুর্ঘটনার পর আহতরা যেভাবে দ্রুত মেডিকেল সহায়তা পেয়েছেন সেই নিয়ে কাতারের আমিরকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত রবিবার কাতারের রাস লাফান শিল্প শহরে এই দুর্ঘটনায় 12 প্রবাসী ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়। টেলিফোনে দুই দেশের নেতা কাতারে কর্মরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুযোগ সুবিধার প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তাঁরা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা বলেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে 10 ভারতীয় পতাকাবাহী জাহাজ এখনও পারস্য উপসাগর অঞ্চলে অবস্থান করছে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গত 17 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর থেকে মোট 11 ভারতগামী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে এক একটি ট্যাঙ্কারে 2,85,000 মেট্রিক টন অপরিশোধিত তেল বহনকারী 3 ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কার রয়েছে। এছাড়াও একটি বিদেশি পতাকাবাহী এলপিজি ক্যারিয়ার, একটি বিদেশি পতাকাবাহী অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার এবং 6 বিদেশি সার বহনকারী ট্যাঙ্কার রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে বাকি ভারতীয় পতাকাবাহী জাহাজগুলো শীঘ্রই হরমুজ প্রণালী অতিক্রম করবে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কর্তৃক পাকিস্তান অধিকৃত কাশ্মীর পরিস্থিতি নিয়ে করা মন্তব্যের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশের এ ধরনের মন্তব্য তাদের ব্যর্থতা আড়াল করার মরিয়া প্রচেষ্টা এবং মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ধারাবাহিক বিক্ষোভ পাকিস্তানের দীর্ঘদিনের অর্থনৈতিক শোষণ, মৌলিক অধিকারের বঞ্চনা এবং প্রশাসনিক নিপীড়ন, জরুরি সরবরাহ ওষুধ বন্ধ, ইন্টারনেট ব্ল্যাকআউটের প্রত্যক্ষ ফল। বাংলাদেশে মূর্তি ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ প্রসঙ্গে শ্রী জয়সওয়াল জানান, ভারত আশা করে বাংলাদেশ সরকার সেখানকার চরমপন্থীদের দমন করবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকিসহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। গতকাল ভারতের সভাপতিত্বে নতুন দিল্লিতে 16 ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের নেতৃত্ব দেন অজিত দোভাল। ভারতের বিদেশ মন্ত্রক জানায়, বৈঠকে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে জলবায়ু সংক্রান্ত অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদী সংস্থাগুলোর প্রযুক্তির প্রয়োগ নিয়ে আলোচনা হয়।
2: We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us.
1: পাশাপাশি বৈঠকের পর শ্রী দোভাল বলেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার ফলে সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা দূর হবে এবং সার ও রাসায়নিকের মতো পণ্যের ঘাটতি মোকাবিলায় সহায়তা পাওয়া যাবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই সৈগু ব্রিক্সের মধ্যে থেকে দুদেশের মধ্যে চলতে থাকা পারস্পরিক সহযোগিতা ও রাশিয়ার পক্ষ থেকে উত্থাপিত কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 16 ব্রিক্স

জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের মধ্যে তাদের মধ্যে এই আলোচনা হয়। বৈঠকে ভারত ও রাশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতিও পর্যালোচনা করা হয়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব ক্রমশ আরও শক্তিশালী ও বিস্তৃত হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রেয়ার এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্গিও গোরের সঙ্গে বৈঠক করেন। একটি সামাজিক মাধ্যমের পোস্টে শ্রী গোয়েল জানান, 7 ফেব্রুয়ারির যৌথ বিবৃতির প্রেক্ষাপটে একটি ভারসাম্যযুক্ত ও পারস্পরিক লাভজনক বাণিজ্য চুক্তির লক্ষ্যে দুদেশের মধ্যে চলতে থাকা আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, ভারত গঠনমূলকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ গতকাল নতুন দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের একটি বার্তায় শ্রীমতী সীতারামন বলেন, বৈঠকে দুই পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে মত বিনিময় করে। ব্যবসা ও বাণিজ্য ক্ষেত্রে নতুন সুযোগের ব্যবহার নিয়েও কথা বলেন তারা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন, যাতে শক্তিশালী অর্থনীতি গড়ে তোলা, স্থিতিশীল উন্নয়ন ত্বরান্বিত করা এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি নিশ্চিত করা যায়। নতুন দিল্লিতে ভার্চুয়ালি অনুষ্ঠিত গ্লোবাল কনভার্জেন্স ফর গ্রোথ সামিটে গতকাল ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, পরস্পর নির্ভরশীল বিশ্বে সমৃদ্ধি ও চ্যালেঞ্জ উভয়ই ভাগাভাগি হলেও সংঘাত ও অনিশ্চয়তার প্রভাব উন্নয়নশীল দেশ এবং গ্লোবাল সাউথের দেশগুলোর ওপর তুলনামূলকভাবে বেশি পড়ে। এই পরিস্থিতি মোকাবিলায় বিশ্বজুড়ে সার্বিক সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর তিনি জোর দেন। কেন্দ্রীয় সরকার পেট্রোলে ইথানল মিশ্রণ কর্মসূচিকে বৈজ্ঞানিক পদ্ধতিতে বৈধ বলে অভিহিত করেছে। সরকার এটি পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে। সমাজ মাধ্যমে ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে কিছু তথ্য জনগণকে বিভ্রান্ত করছে বলেও জানিয়েছে সরকার। তেল বিপণন কোম্পানি, জ্বালানি পরীক্ষা সংস্থা ও গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলোর সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে সরকার ইথানল মিশ্রণ কর্মসূচির বাস্তবায়ন নিয়ে কাজ করছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। এলনিনোর কারণে দুর্বল মৌসুমি বায়ুর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় সরকার খারিফ মৌসুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। নতুন দিল্লিতে আয়োজিত আবহাওয়া সংক্রান্ত এক বৈঠকে গতকাল কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান একথা বলেন। তিনি জানান, এখনও পর্যন্ত দেশে 43% বৃষ্টির ঘাটতি রয়েছে। মোট 315টি জেলায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টির প্রভাব পড়তে পারে। এর মধ্যে 111টি জেলায় সেচ ব্যবস্থা 25%-এরও কম। এর মধ্যে বেশিরভাগ জেলা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক, বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা ও ওড়িশার অন্তর্গত। শ্রী চৌহান বলেন, এই রাজ্যগুলোকে ডাল, মোটা দানা শস্য, তৈলবীজ চাষের পরামর্শ দেওয়া হয়েছে। যে সমস্ত চাষে জল কম লাগে এবং এই সমস্ত শস্য প্রতিকূল পরিস্থিতিতেও ভালো ফলন দিতে সক্ষম বলে জানান তিনি। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী দুদিনের মধ্যে মহারাষ্ট্র, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি আগামী 3 দিন উপকূলীয় কর্ণাটক, কোঙ্কণ ও গোয়ার ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে আজ আসাম, মেঘালয়, কর্ণাটকের অভ্যন্তরীণ এলাকা, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, উপর হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম ও তেলেঙ্গানায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, বিহারে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে IMD। আসছি বিশ্বকাপ ফুটবলের খবরে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপের ম্যাচে পর্তুগাল উজবেকিস্তানকে 5-0 হারিয়ে দিয়েছে। পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো 2টি গোল করেছেন। উল্লেখ্য, রোনাল্ডো বিশ্বকাপে 6টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হিসেবে নতুন ইতিহাস করেছেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে গ্রুপেলের অন্য খেলায় ইংল্যান্ড ও ঘানার মধ্যেকার ম্যাচ গোলশূন্য অবস্থায় ড্র হয়েছে। গ্রুপেলের অপর ম্যাচে ক্রোয়েশিয়া পানামাকে 1-0 হারিয়ে দিয়েছে। গ্রুপকের অন্য ম্যাচে কলম্বিয়া ডিআর কঙ্গোর মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কাতার বিস্ফোরণে প্রবাসী ভারতীয়দের মৃত্যুর ঘটনায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শোক ব্যক্ত করেছেন। তাদের মধ্যে টেলিফোনে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও কথা হয়। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ ও সাইবার হুমকি সহ একাধিক সমস্যার মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছেন। খবর এখানে শেষ হল। পরবর্তী সংবাদ, স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। আন্তর্জাতিক মাদক পাচার ও অবৈধ পাচার বিরোধী দিবস উদযাপন উপলক্ষে আজ সকালে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়। সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিঙ্কু রায় পদযাত্রার সূচনা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন দাস প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবর্তনশীল আন্তর্জাতিক প্রেক্ষাপটে নিরাপত্তা সহযোগিতা গভীরতর করতে এবং সন্ত্রাসবাদ ও সাইবার নিরাপত্তা থেকে শুরু করে উদীয়মান প্রযুক্তি পর্যন্ত অভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় ব্রিক্সের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী মোদী গতকাল নয়াদিল্লিতে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত ব্রিক্স দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সামাজিক মাধ্যমে তিনি আরও উল্লেখ করেছেন, ভারতের ব্রিক্স সভাপতিত্ব বাস্তবসম্মত সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট হবে। রাষ্ট্রপতি ভবনে পদ্ম পুরস্কার প্রদানের দ্বিতীয় পর্ব সিভিল ইনভেস্টিচার সেরিমনি টু অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পদ্ম পুরস্কার তুলে দেন। এবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মোট 131টি পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে 5টি পদ্মবিভূষণ, 13টি পদ্মভূষণ এবং 113টি পদ্মশ্রী। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে মোট 65 জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানিত করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শ্যামাপ্রসাদের অটল প্রত্যয়, সাহসিকতা এবং জাতীয় স্বার্থের প্রতি নিষ্ঠা বর্তমান প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। ভারতকেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবসে শ্রদ্ধা জানিয়ে গতকাল তিনি সামাজিক মাধ্যমে কথা বলেন। প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ অনুসরণ করে একটি শক্তিশালী ও বিকশিত ভারত গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, সাংসদ রাজীব ভট্টাচার্য, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। দক্ষিণ ত্রিপুরা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ও রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় এক মাসব্যাপী ক্ষেত বাঁচাও অভিযানের 23তম দিনে গতকাল দক্ষিণ জেলার শাহপুরের মনুবনকুলো, রাজীবনগর এবং বিলোনিয়া ঋষ্যমুখে 3টি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়ে বিশেষজ্ঞ ডক্টর নেহা কুমারী মণ্ডল, সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস চন্দ্রোদ সহ কৃষকরা কর্মসূচিগুলিতে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 জুন রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপ এ জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন এ মাসের 26 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়েও লিঙ্ক পাওয়া যাবে, তাতেও SMS করা যাবে। টিবি মুক্ত ভারত অভিযানে পশ্চিম জেলার 3টি জায়গা গতকাল রোগ নির্ণয়ের জন্য স্ক্রিনিং করা হয়েছে। জিরানিয়া মোহনপুর এবং ডুকলি এলাকায় 3টি শিবিরে টিবি রোগী শনাক্ত করতে স্ক্রিনিংয়ে মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল। টিবি মুক্ত ভারত অভিযানে পশ্চিম জেলার দায়িত্বপ্রাপ্ত অফিসার ডাক্তার শ্রাবণী দেবনাথ জানান, 100 দিনের অভিযানে জেলায় এখনও পর্যন্ত 13,000 মানুষের স্ক্রিনিং হয়েছে। আগামী 4 জুলাই পর্যন্ত চলবে এই অভিযান। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালনায় মেয়েদের ঘরোয়া টি-20 ক্রিকেটের আসর গতকাল থেকে আগরতলায় শুরু হয়েছে। উদ্বোধনী দিনে 4টি খেলা হয়। নরসিংহের PTA মাঠে 2টি খেলায় ব্লাডমাউথ ক্লাব 85 রানে কর্নেল কোচিং সেন্টারকে ও তরুণ সংঘ কোচিং সেন্টার 135 রানে জিবি প্লে সেন্টারকে পরাজিত করে। এদিকে MBP স্টেডিয়ামে 2টি খেলায় এগিয়ে চলো সংঘ 149 রানে ইউনাইটেড BSTকে এবং মৌচাক ক্লাব 8 উইকেটে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। ফুটবল বিশ্বকাপ 2026 ফুটবল বিশ্বকাপের সর্বশেষ 3টি ম্যাচে পর্তুগাল 5-0 গোলের বড় ব্যবধানে হারিয়েছে উজবেকিস্তানকে। পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো 2টি গোল করেছেন। এছাড়া নুনো মেন্ডিজ ও রাফায়েল লিও 1টি করে গোল করেছেন। 1টি গোল আত্মঘাতী। অন্যদিকে ইংল্যান্ড ও ঘানার মধ্যেকার ম্যাচ গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে আর ক্রোয়েশিয়া 1-0 গোলে হারিয়েছে পানামাকে। ভারতীয় সময় আজ সকাল 7:30টায় গ্রুপ কেতে কলম্বিয়া বনাম কঙ্গো প্রজাতন্ত্রের ম্যাচ শুরু হয়েছে। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস।

আকাশবাণী আগরতলা, ককতমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। রাষ্ট্রপক্ষ দ্রৌপদী মুর্মু মিয়া সানজা দিল্লি কাতাল রাষ্ট্রপতি ভবন উল নৈ সিভিল ইনভেস্টিচার্স পান্দা পদ্ম সকাত নৈ সাই নৈ চিদক ইয়াফার্কা বেবাগৈ কাই দক সিবা সকাত নিবিসিংহ কাই নৈ পদ্মবিভূষণ কাইসনি পদ্মভূষণ তৈ কাই বারা দক জি পদ্মশ্রী সকাত তঙ্গ অসকাত হাকতনি যতনি কুচুক বরম নিবিসিং কাইসা রং থং শাক নাইমা সৈশিলাম বানিয়ানো খুবই জুদা জুদা দেখিল কাহামকু খাইনাই রগ্ন অবরম ইয়াফারজাগো। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি সাকা স্লাইজাক হায়ুং বেরামনি নাইমথাং সুবা চুন কুথুক খাইনাতেই সামুং সিত্রাত বাই সাইবার নাইমথাংনি সিমিচেঙ্গই কাহামকুক তাং সেবজোড়া জুদা জুদা চ্যালেঞ্জ রকনতেই সামুং তাংনব ব্রিক্সনি কাইসা নাংকুকমা কতর বার্জা তঙ্গ। মন্ত্রীবক্রক মিয়া দিল্লি কেতাল ব্রাজিল রাশিয়া ভারত চীন তৈ দক্ষিণ আফ্রিকানতেই সংসারজাক ব্রিক্স হাকতর রকনি বসং নাইমথাং এডভাইজার তে কুচুক নাইমথাংনি আদংরক বাই ককলাম সালাইকা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা শ্যামা প্রসাদ নি খা খরাক জয়াউই পৈতু খাইমা তৈ বসং হামক্রাইনি সামং তাংলংমা তাবুকনি আচাইসংন খা থাংসারিব মিয়া ভারত কেশ্রী ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়নি শাকন ইয়াফারলংমা সাল ক্লুমুং ইয়াফারি হদালামনি বিশেংতৈ বু অকক্ন সাকা মন্ত্রীবক্রক শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়নি ওয়ানসুক মুংন শ্রৃঙ্গৈ কাইসা ফান গনাংতৈ বিকশিত ভারত নামৈ টিসানানি কক্ন খুরসাখা ইয়াংগো আগরতলা প্রদেশ বিজেপি তাংনগ ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়নি শাকন ইয়াফারলংমা সালব পালাইজাখা আরও মানজাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা প্রদেশ বিজেপি কাশকু অভিষেক দেবরাই এমপি রাজীব ভট্টাচার্য নকবই তেকমুনি আদংরক মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড নি চুবা চুবাই ত্রিপুরা সালচি সালগ্রা আমচাইনি বিশিঙ্গ দুধ নামথানি ও পুইলা কুফুর সভা এবং হোয়াইট রেভুলেশনস টু ওয়ান হনই খাকামুং নারখা আবনি নাহার মুংবাই মিয়া আগরতলানি তাংন কতর ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড মালমাতা হামক্রাই নাইখুং তৈ গুমতি কো অপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডনি বসং বাইথাংনি বখাক্তৈ মুংসই অংখা পান্ডাবো কুবুনি রকনি বিশিঙ্গ মানজাখা মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস তাংচুরু মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া তে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডনি চেয়ারম্যান ডক্টর মিনেশ শাহ হাস্তে হাপাং আগরতলা হাপাংনি মেডিকেল ডৃঙ্গ কতর তৈ জিবিপি শাক হামনগ সামংতাঙ্গি দংনাই ফ্যাকাল্টি তৈ মেডিকেল অফিসার রক প্রাইভেট প্র্যাকটিস ক্লাইমা নেশাকা মানা বক্সিন জাখা বেড়াইখরি মন্ত্রী সুশান্ত চৌধুরী মিয়া তাংন কতর শাখা হাস্তে মন্ত্রীসভানি ককলাম সালাইমাব অকক চংমুংন নাহার জাখা বশাখা প্রাইভেট প্র্যাকটিস মথাকনানি নরগৈন রংজাক মেডিকেল অফিসার রকনি মানমানি দরমাইন রগৈ রাও নৈচি দরমাই বাংরানি কক চংমুং নাহার জাখা আগরতলা হাপাংনি মেডিকেল কলেজ তৈ জিবি পি শাক হামনগ তাবুক খড়ক থামরা বাচি হাই ফ্যাকাল্টি তৈ মেডিকেল অফিসার রক তঙ্গ হায়ুং বেরামনি ফেক জাগনাইতে রায়দা চাইয়াতেই ফালমা কাসুমা শাল পালাইমানোরগৈ তিনি ফুঙ্গ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনী সিমি কাইসা হিমবতক সংসার জাখা হদা হামক্রাইতাই হদা রংমন্ত্রী টিঙ্গু রায় অহিমবতকন চেঙ্গে রেখা পান্ডাবো তেক মুনিবিসিংহ মানজাখা হাস্তে ব্রী কমিশননি চেয়ারপার্সন জর্ণাদেব বর্মা সালথাং ত্রিপুরা জেলা পরিষদনি কাসকু অক্রা বিশ্বজিৎ শীল হদা হামক্রাইতাই হদা রং নাইখুংনি আলাইদা তাংক্রা তপন দাস আকর্ষণ। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তালনি নৈচি চার সালমারি ককটিশালনি ফুং দামচি সাব আকাশবাণী মন কি বাত পান্ডাব হা কতর তৈ বুই হা কতর নি লুকুরক বাই ককলাম সালাইয়ান অব অঙ্গান মন কি বাত নি ফিল সারা থামচি বা বেরেমনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরক্ন বরকনি ওয়ানসুকমা খাকামা কক রক্ন মন কি বাত রহরনানি কবক্ষা মাই গভ ওপেন ফোরম এবার নমো এপস লুকুরকনি ওয়ানসক মুং রকন রহরই মানবায়ান টোল ফ্রি নম্বর 1800117800 ও নম্বর কল খাইয়ে হিন্দি এবার ইংরেজি বাই ওয়ানসক মুং রকন রেকর্ড খাইয়ে মানবায়ান আবনকারীব 1922 নম্বর মিস কল দেবই যে লিঙ্ক মানানো অবতীব এস এম এস খাইয়ে মানবায়ান ফোন লাইন ও তালনি বসকাং শাল নৈচিদক জরা ফিয়কজাক টঙ্গানো। আগরতলা পুর নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার পুর নাইখ্রাইনি থামচি চুকু নং ওয়ার্ডনি কমিউনিটি হল মিয়া সালথাং হাঙ্কর বেরেমনি স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন নৈ সাই নৈচিদক চেঙ্গে রেখা আগরতলা আশ্রমপাড়া আরবান প্রাইমারি হেলথ সেন্টার সংসারজাক ও সামং বোতাং বুসকাং জুলাই তালনি থামচিসা সালমারি জরা তঙ্গানো নৈ সাই নৈচিদক ফুটবল হায়ুং কাপনি পাইথাক কাইথাম থংলাইমাও পর্তুগাল বাবুকসা গোলনি কতর ফেরলাইমুংবাই উজবেকিস্তানও মেচেন খা

0: ক্রিস্টিয়ানো রোনাল্ডো গোল কাইনেই খ্লাইকা আবনো কারিব নুনু মেন্ডিস তাই রাফেল লিও কাইসা খ্লাইয়েই গোল খ্লাইকা তাই বাবাইসা বখাগো ইংল্যান্ড তাই গানানি বিশিঙ্গ থংলাইমাও গোল বুকচা বাই ড্র অংখা তাই ক্রোয়েশিয়া সা বুকচা গোল বাই মেচেনখা পানামান ভারতনি জড়ানো রগই তিরিফুং দামসনি সতী থামসি গ্রুপ কেও কলম্বিয়া বাই কম্বো প্রজাতন্ত্র নিবিশিং ম্যাচ চেঞ্জাখা কাবুকন বাতিবানী ককটুমা বস্কাং দামনেছি ব্রিয় হাস্তেনি জত তহাঙ্কর ফেরাং কগৈ কবাং খেওয়াতে বাউই মানুহনি হজাক মংরেখা নবার্তিবার নাইখং তিনি সালি তুংমারি সাকাব 34 ডিগ্রি সেলসিয়াস তাই খামাব 26 ডিগ্রি সেলসিয়াস তি গানাগিনি ও তঙ্গাই তঙ্গানো তিনি আইচুক বখাগো খামানি তুংমারি তংমানি 26.7 ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতমা পরিমং তাপুক জড়াতে অরণ্য পাইখা উলনি ককতমা আবাইঙ্গানো সানজা দামসনি দামই সতী ব্রিজি বাউ
1: কলকাতা এবং আগরতলা কেন্দ্রের সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, আমাদের আজকের শিল্পী শ্রীকান্ত আচার্য।

এতক্ষণ পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্রের প্রভাতী হিন্দি ইংরেজি এবং সবশেষে উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলা শহর, এখন শুনবেন বাংলা আধুনিক জ্ঞান। আমাদের আজকের শিল্পী কিশোর কুমার।

বাংলা আধুনিক গান শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্রের নিউজ বুলেটিন রিলে করে শোনানো হচ্ছে।

নাটক মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতাবন্ধুদের সবাইকে আবার একবার স্বাগত আমাদের আজকের এই অধিবেশনে।

0: দেখা যাক আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম শ্রোতা বন্ধু কে রয়েছেন। নমস্কার, সুরের ভেলা।
1: হ্যালো,
0: নমস্কার, বলুন।
1: আমি সুমন মৌরি আগরতলা থেকে বলছি।
0: স্বাগত আপনাকে অনুষ্ঠানে। আজ আপনি প্রথম ফোন করলেন? আজ আপনি প্রথম ফোন করলেন?
1: না, মাঝে মাঝে ফোন করি, মানে লাইন পাই না, আজকে দেখি পেয়ে গেলাম।
0: আচ্ছা, যাক, আমার সঙ্গে আপনার আজ প্রথম কথা, খুব ভালো লাগলো সুমন ভাই। স্বাগত আপনাকে, স্বাগত আপনাকে অনুষ্ঠানে।
1: প্রথম কলার মনে হয় না?
0: হ্যাঁ হ্যাঁ, প্রথম কলার এবং আমার সঙ্গে প্রথম কথা। অনেক অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ। বলুন কি শোনাবো, আগে পছন্দটা জেনে নিই, তারপর আপনার পরিচয়।
1: হ্যাঁ,
0: আচ্ছা,

0: ঠিক আছে,
1: যাদের নিয়ে শুনতে চাই তাদের নাম বলতে পারি?
0: আচ্ছা, আগে আপনার পরিচয়টা জেনে নিই, আপনি কি করেন, আপনার বাড়ি এক্স্যাক্টলি কোথায়?
1: হ্যাঁ, আমি আগরতলাতে থাকি।
0: হ্যাঁ, আগরতলা কোন জায়গায় বাড়ি?
1: আগরতলা সিদ্ধি আশ্রম।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, সিদ্ধি আশ্রম। হ্যাঁ, ওইদিকে আমার ছেলেও থাকে ওইখানে। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেও ওইদিকেই থাকে, আশেপাশেই থাকে আর কি। হ্যাঁ, ও সিদ্ধি আশ্রমের পরে। আচ্ছা, তো আপনি কি করেন? হ্যাঁ হ্যাঁ,
1: পড়াশোনা
0: করি। তো শেয়ার মার্কেটের অবস্থা কেমন এখন? কি লসে চলছে না প্রফিট? যে কোনো কিছুই, মানে এইসব ব্যাংকিং এর ক্ষেত্রে যাই যা করাই হোক না কেন, লং টার্ম হলেই তারপর মানে বেনিফিটটা পাওয়া যায় আর কি, প্রফিটটা পাওয়া যায়। ঠিক আছে সুমন ভাই, সুমন না সৌমেন?
1: সুমন মহুরি।
0: সুমন মহুরি, ঠিক আছে ঠিক আছে, বলুন কাকে নিয়ে শুনবেন। হ্যাঁ, কাকে নিয়ে শুনবেন বলুন।
1: অনুপ কুমার ভট্টাচার্য শুনছেন, শ্যামজিৎ চক্রবর্তী, বিশ্বজিৎ পাল শুনছেন, বুলকি দাস শুনছেন, আর এখন যে সমস্ত শ্রোতারা যেমন এখন কৈলাসহর শুনছেন, তাদের সবাইকে আপনি শুনবেন।
0: অসংখ্য ধন্যবাদ, আমি পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান। খুব ভালো থাকবেন, নমস্কার।

0: নমস্কার,
1: হ্যালো
0: সুরের ভেলা।
1: হ্যালো
0: নমস্কার অনুপবাবু, বলুন।
1: হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন?
0: একদম
1: একটু জোরে বলুন না। হ্যালো,
0: আপনার কথা আমি পরিষ্কার শুনতে পাচ্ছি, বলুন।
1: আপনার কথাটা একটু ক্লিন আসছে। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন?
0: শুনতে পাচ্ছি বললাম
1: হ্যালো,
0: তো, বলুন অনুপবাবু।
1: ও হো, সুমিতা, সুমিতা দি। তো আমি এই মুহূর্তে বলছি রামকৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য।
0: স্বাগত
1: আচ্ছা,
0: আপনাকে অনুষ্ঠানে।
1: কেমন আছেন বলুন?
0: ভালো আছি, আপনারা সবাই ভালো তো?
1: হ্যাঁ হ্যাঁ, ভালো আছি অবশ্যই। আর অম্বুবাচী তো শুরু হয়ে গেছে, তাই না?
0: হুম হুম হুম গতকাল
1: তো
0: থেকে শুরু হয়েছে।
1: অম্বুবাচীর এই
0: ভাগ্যিস ফোন
1: পবিত্র
0: করাটা
1: মুহূর্তে।
0: নিষিদ্ধ না।
1: হ্যালো,
0: বলুন বলুন।
1: অম্বুবাচীর সেই পবিত্র মুহূর্ত, মুহূর্তের যে কি বলবো, একে ঐশ্বরিক বা আধ্যাত্মিক শুভেচ্ছা সবাইকে জানাই। আর আজকে গানটা শুনব, আশা ভোসলে গিয়েছেন, খুব চেনা চেনা মুখখানি তোমার লাগছে আমাকে, খুব চেনা চেনা মুখখানি তোমার লাগছে আমাকে, এরকম গানটা। আর এই গানটা যাদের নিয়ে শুনতে চাই, বিশেষ করে আমার পিন্টু ভাই, পিন্টু সিনহা খুব ভালো শ্রোতা, তারপর আমাদের প্রেমজিৎ বাবু আছেন, মিথুন চক্রবর্তী, দেবজিৎ দাস, তারপর আছেন আমাদের সজল বাবু, সজল মালাকার, কার্তিক মালাকার, তারপর আমাদের বোন অম্বালিকা ভট্টাচার্য, তারপর আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য, মিথুন চক্রবর্তী, আর যারা যারা তো হো একদম ভুলে গেছিলাম, আমাদের বিশ্বজিৎ পাল মহাশয় আছেন।
0: ঠিক আছে অনুপবাবু, সবার জন্য পাঠিয়ে দিলাম পছন্দের গান।
1: হ্যাঁ,
0: নমস্কার, ভালো থাকবেন।
1: আর
0: বলুন বলুন বলুন।
1: যাই হোক, ভালো থাকুন দিদি ভাই,
0: ভালো থাকবেন
1: ভালো
0: আপনিও।
1: রাখুন।

0: নমস্কার,
1: হ্যালো
0: সুরের ভেলা।
1: হ্যালো,
0: হ্যালো,
1: এ নমস্কার
0: নমস্কার প্রেমজিৎ ভাই, অনেকদিন পর
1: নমস্কার
0: কথা হচ্ছে
1: মিলন।
0: আপনার
1: আমি
0: সঙ্গে।
1: প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
0: কেমন আছেন?
1: আর যাই, আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
0: ভালো আছি, ভালো আছি।
1: যাই হোক,
0: অনেকদিন
1: ঘুরে
0: পর
1: গেছি ভাই,
0: কথা
1: ভালো
0: হচ্ছে
1: লাগছে।
0: প্রেমজিৎ ভাই আপনার সঙ্গে,
1: বলুন।
0: বেশ কিছুদিন পর কথা হচ্ছে বলছি।
1: বেশ কয়েকদিন পর করতে হচ্ছে, সত্যি কথা বলছি। আসলে দেখুন, আপনি অনুষ্ঠানে আসলে অনুষ্ঠানের লাইন পাওয়াটা বড় কষ্ট হয়, কেন জানি না, একটু মানে সবাই খাবো আসলে, কি জানেন সেটাই আর কি। প্রমাণ যে ভালো প্রেজেন্টার বা ভালো অ্যাঙ্কার হলে সেটা কথা বলতে সবাই ভালোবাসেন, সেটাই
0: অসংখ্য
1: প্রমাণ।
0: ধন্যবাদ প্রেমজিৎ
1: আর
0: ভাই।
1: 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে কি জানেন, 2 নম্বরে আমি একটা কথা বলি, যেমন যিনি ভালো ডাক্তার উনাকে দেখানোর জন্য সবাই পাগল থাকেন, ঠিক না?
0: আমি না
1: সেটাই আর কি।
0: এই এই আপনার এই উপমাটা আমি কয়েকজনের কাছে বলেছি গর্ব করে।
1: আর ভালো লাগছে, লাইনটা পেয়ে গেলাম। আর আজকে
0: বলুন
1: আমাকে
0: কি শোনাবো। হ্যাঁ,
1: একটি গান শুনিয়ে দেবেন, যে ভালোবেসে যারা সুখ পেতে তারা খারাপ ভুল করে, অমিত জিনতা সম্ভবত গানটি গেয়েছেন।
0: বাহ,
1: ভালোবেসে যারা সুখ পেতে তারা ভুল করে। আর আপনাদের যদি বৃষ্টি হচ্ছে নাকি ওই
0: হ্যাঁ বৃষ্টি হচ্ছে তো।
1: বৃষ্টি আমাদের দিকে হচ্ছে,
0: হ্যাঁ
1: আর যেহেতু এখন তো অম্বুবাচী চলছে,
0: হ্যাঁ
1: ঠিক না?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: আসলে দেখুন, এখন তো মনে করুন আমরা 4 দিন সেই মানে সেটা আমাদের হিন্দু ধর্মের শাস্ত্র অনুযায়ী সেই যে মানে উৎসব যেটা আমরা সেটা পালন করি, ঠিক না?
0: হুম হুম হুম
1: এই সময় একটু বৃষ্টি হয়, কারণ অম্বুবাচী, অম্বুবাচী মানে অম্ব মানে জল বৃদ্ধি এবং বর্ষার আগমন,
0: তাই
1: এক। আর 2 হচ্ছে, যেমন বিশেষ করে হয়তো বা এই সময়ে দেখুন আমাকটা আসলে সত্যি দেহ যেন
0: হুম হুম
1: সেই দেহটা পড়ে ছিল সপ্তযুগে,
0: আচ্ছা আচ্ছা, ইয়ে
1: যখন অষ্টম করছিলেন।
0: প্রেমজিৎ ভাই আবার মিনিংটা আবার বলুন তো। অম্ব মানে কি? অম্বু মানে
1: অম্বুবাচী, অম্ব তো মানে
0: জল
1: জল বৃদ্ধি
0: জল
1: এবং
0: বৃদ্ধি।
1: বর্ষার আগমন,
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: ঠিক আছে।
0: হ্যাঁ
1: এই
0: হ্যাঁ
1: সময় তো ওর আশা আছে, মানে আমরা বর্ষা বর্ষা ঋতু বলি না,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: সেই ঋতু আগমন। আর
0: আচ্ছা
1: দেখুন
0: আচ্ছা,
1: আমি একটা কথা বলি
0: হুম
1: আপনাকে,
0: হুম
1: সতীর দেহ
0: হুম
1: দেখুন 51 টুকরো পড়েছিল আমাদের এইবার,
0: হুম হুম হুম
1: তার মধ্যে দিয়ে আমাদের গোয়াদিন ন্যাচেল পাহাড়ে পড়েছিল সতীর জুনি অংশ।
0: হুম হুম হুম
1: তাই গোয়াটির কামাখ্যা মন্দিরে বর্তমানে কিন্তু দ্বার বন্ধ থাকে,
0: হুম
1: পুজো অর্চনা হয় না, কারণ সত্যযুগে দেবী কামাখ্যা তিনি ঋতুমতী হয়েছিলেন,
0: হুম হুম হুম
1: ঋতুমতী হয়েছিলেন বলে তিনি তখন দ্বার বন্ধ করে একা ঘরের মধ্যে বসেছিলেন, দেখেছিলেন।
0: হুম হুম
1: তার ফলে সেই বাৎসরিক উৎসবটা কিন্তু আমরা এখন বর্তমানে পালন করছি,
0: হুম হুম হুম
1: এবং সূর্যদেব আদ্রা নক্ষত্রতে প্রবেশ করেন এই সময়ে,
0: আচ্ছা,
1: তার ফলে আমরা জানি যে ধরিত্রী মাতা তিনি ঋতুমতী হন, এর জন্য আমরা পৃথিবীতে বা মাটি ভূমিতে কোনো আঘাত করি না, আঘাত করি না। এই সময়ে অন্য ঠাকুর দেবতার কে উৎসর্গ করেন, নিবেদন করেন দুধ আম এবং শসা, তখন তারপরে আমরা প্রসাদ হিসেবে সেটা বক্ষণ করি। একদিকে হচ্ছে সর্পভয় নিবারণ, আর একদিকে পৃথিবীতে তাপমাত্রা বেড়ে যায়, তার ফলে সেটি বক্ষণ করলে হয়তো বা সেই তাপমাত্রার থেকে আমরা কিছুটা রক্ষা পাই।
0: রক্ষা পেতে
1: আসলে দেখুন, এখানের মধ্যে বৈজ্ঞানিক এবং শাস্ত্র রয়েছে, দুটো রয়েছে,
0: একদম
1: যে
0: একদম একদম,
1: যিনি হয়তো যে যেরকম করে মানতে পারে সেটাই আর
0: হুম
1: মানা সবার উচিত আমাদের।

0: este mio, bine? Dar eu văd că de la nu știu în ce
1: হ্যাঁ প্রেম জিৎ ভাই অনেক গুরুত্বপূর্ণ আমি বলছি
0: যাতে শুনেন অনুষ্ঠান আর সবার নাম অবশ্যই অন্যদিন বলবো, এই মুহূর্তে বললে তো অনেক সময় লেগে যাবে। আকাশবাণীতে ফোন ঢুকানোর জন্য আমরা কিন্তু যুদ্ধের সেনাপতি কিন্তু দুজন, আমরা যদি অনুষ্ঠানে যদি মিস হয়ে যাই অন্য তারা কিন্তু কষ্ট পান, কেন ওনারা অনুষ্ঠান ঢুকতে পারলেন না?
1: ঠিক আছে, আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি এবং আমার শ্রোতা বন্ধুরা জানতে পারলেন, নিশ্চয়ই সবাই এটা স্বীকার করবেন।
0: তার মধ্যে একটা কথা বলে দিই আপনাকে, যেমন বিশেষ করে হয়তো বা আমি সেটা নিয়ে আলোচনা করেছি, তার মধ্যে দিয়ে যদি অন্যরা হয়তো বা একটা কথার কথা আছে না, মানে যেমন মনে করুন বাঘের উপর টাগ রয়েছে, তবে আমি অনুরোধ করছি শ্রোতাদেরকে যদি আপনারা কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই অনুষ্ঠানে তুলে ধরুন, আপনাদের মাধ্যমে আমরা কিছু শিখতে পারি।
1: নিশ্চয়ই নিশ্চয়ই,
0: আর আমরা যদি কোনো কিছু ভুল বলে থাকি আমি আপনারা অবশ্যই ক্ষমা করবেন।
1: ঠিক আছে প্রেমজিৎ ভাই, হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি, দিয়েছি আপনার পছন্দ, ভালো থাকবেন।

0: নমস্কার,
1: হ্যালো,
0: সুরির ভেলা।
1: নমস্কার দিদি ভাই,
0: কে বলছেন?
1: আমি আসাম কাছাড় জেলা থেকে বলছি, দেবজিৎ দাস, আর আমার গ্রামের নাম বাদরিপার।
0: আচ্ছা, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। দেবজিৎ ভাই কেমন আছেন? অনেকদিন পর কথা হচ্ছে আপনার সঙ্গে।
1: হ্যাঁ, অনেক ভালো আছি, আর আপনি কেমন আছেন?
0: ভালো আছি ভাই। বৃষ্টি হচ্ছে
1: তো
0: ওদিকে?
1: বৃষ্টি সকালে হয়েছে বৃষ্টি।
0: আচ্ছা, আর আপনার কাজকর্ম কেমন চলছে?
1: কাজকর্ম
0: আচ্ছা বলুন, কি শোনাবো আজ? হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন।
1: আমি প্রথমে আমাদের পরিবারে এবং শ্রোতা বন্ধুর নাম নিয়ে নিয়ে পরে আমি গানের প্রসঙ্গে চলে আসবো।
0: আগে গানটা বলুন, কি শুনবেন? শ্রোতা বন্ধুদের নাম বলাটা ম্যান্ডেটরি নয় নয় কিন্তু শ্রোতা
1: হ্যাঁ,
0: বন্ধুদের নাম বলতেই হবে এমন কোনো কথা নেই। আপনি গানের পছন্দটা বলুন।
1: তো আমি আজকে গান শুনতে চাইছি কুমার শানুর কণ্ঠে একটা গান আছে না, ওই যে তোমাকে প্রথম দেখে এত ভালো লেগেছে, সেই ভালো লাগায় মনটা, এই গান শুনে দেবেন।
0: তোমাকে আবার বলুন গানের লাইনটা।
1: গানের লাইনটা হলো,
0: তোমাকে
1: তোমাকে প্রথম
0: প্রথম দেখি এত ভালো
1: তোমাকে
0: লেগেছে।
1: প্রথম দেখে এত ভালো লেগেছে।
0: আচ্ছা ঠিক আছে, একটা রোমান্টিক গান তাই না?
1: হবে তো দিদিভাই গানটি
0: নিশ্চয় নিশ্চয়ই, বৃষ্টির দিনে
1: খুব সুন্দর
0: রোমান্টিক
1: গানটি।
0: গানগুলো হ্যাঁ হ্যাঁ
1: আর
0: শুনতে ভালোই লাগে।
1: আমি একটা লাইন বলছি আপনাকে, জীবন হয়তো কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মাঝে মাঝে মনটা থেমে যায়, হয়তো প্রিয় কারোর জন্য, নয়তো প্রিয় কোনো মুহূর্তের জন্য।
0: একদম,
1: তো
0: মনটা মনটা
1: আমি
0: উদাস হয়ে গেল দেবজিৎ ভাই।
1: পরিবারে গানটি শুনবেন,
0: হ্যাঁ
1: বাবা শুনবেন
0: হ্যাঁ
1: জিতেন কুমার দাস, মা
0: হ্যাঁ
1: শুনবেন শিবপ্রাণী দাস, বড় ভাই শুনবেন জগজিৎ দাস, আর শুনবেন বড়দা শুনবেন অনুপ কুমার ভট্টাচার্য, দিদি ভাই শুনবেন ছোটবাবু ভট্টাচার্য, আর শুনবেন লালন দাদা রয়েছেন, বাদল দাদা রয়েছেন, বাদল গুটিয়াল, আর রয়েছে রান্তু ভাই, প্রেমজিৎ দাদা, আর দাদা শুনবেন জওহরলাল বর্মন, আর এই মুহূর্তে আকাশবাণী কৈলাসের অনুষ্ঠান শুনছেন, সবাইকে নিয়ে শুনবো গানটি।
0: ঠিক আছে, সবার জন্য পাঠিয়ে দিলাম পছন্দের গান। খুব ভালো থাকবেন দেবজিৎ ভাই, ফোন করবেন।
1: হ্যাঁ ঠিক আছে, নমস্কার দিদি ভাই,
0: নমস্কার
1: রাখছি।
0: নমস্কার।

0: নমস্কার, সুরের ভেলা।
1: হ্যালো।
0: হ্যালো,
1: হ্যাঁ দিদি, নমস্কার।
0: নমস্কার।
1: আমি হাওড়া গোবিন্দ পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
0: স্বাগত আপনাকে অনুষ্ঠানে।
1: আর
0: লালন ভাই,
1: একটা,
0: ওইদিকে ওয়েদার কেমন আপনাদের ওইদিকে?
1: হ্যাঁ, ওয়েদার তো মেঘলা রয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে না।
0: আচ্ছা আচ্ছা, মেঘলা রয়েছে তাই তো? আমাদের এইদিকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে,
1: এখানে
0: মানে
1: বৃষ্টি আসেনি।
0: থেমে থেমে বৃষ্টি হচ্ছে আর কি।
1: ও আচ্ছা,
0: হুম হুম আর আপনাদের নতুন সরকার কেমন চলছে?
1: হ্যাঁ ভালো চলছে।
0: আচ্ছা বলুন, কি শোনাবো আজ?
1: আজকে তো একটা দশহরা, একটা মনসা মা মনসার পুজোর দিন,
0: আচ্ছা
1: আর একটা গান শুনতে চাইছি বেহুলা লক্ষ্মীদের ছবি, আর সিনেমা শিল্পী হচ্ছেন অরুন্ধতী হোম চৌধুরী।
0: আচ্ছা, আমি দেখি আমাদের কাছে রয়েছে কিনা গানটা।
1: আর গানটা হচ্ছে জগৎ গৌরী মা কত দূরে বলো তুমি কত দূরে। এই গানটা দিদি আর
0: গানটা কি যেন বললেন?
1: জগৎ গৌরী মা কত দূরে বলো তুমি কত দূরে।
0: গানটা তো নেই মনে হচ্ছে।
1: এই গানটা দিদি নেই না?
0: আচ্ছা আচ্ছা, পেয়ে গেছি পেয়ে গেছি গানটা। হুম হুম হুম হুম ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ
1: আর এই গানটা দিনে

0: শুনবো
1: হুম
0: তারা হচ্ছে বাদল খটিয়াল,
1: হুম
0: দেবজিৎ দাস,
1: হুম
0: প্রেমজিৎ চক্রবর্তী, বুল্টি দিদি ভাই এবং সঙ্গীতা দিদি ভাই এবং কনিকা দিদি ভাইকে সবাই সমস্ত বন্ধুকে নিয়ে শুনবো।
1: ঠিক আছে, ঠিক আছে, পাঠিয়ে দিয়েছি,
0: দিদি ভাই ভালো থাকবেন।
1: পছন্দের গান, ভালো থাকবেন আপনিও।

0: নমস্কার, সুরের ভালা।
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ দিদি নমস্কার।
0: নমস্কার,
1: দক্ষিণবঙ্গ হাওড়া জেলা মহাকালীতে অসিত হাইত বলছি,
0: স্বাগত
1: ভালো
0: আপনাকে
1: আছেন আপনি?
0: অনুষ্ঠানে। হ্যাঁ, ভালো আছি ভাই, আপনি
1: খুব
0: কেমন
1: সুন্দর
0: আছেন?
1: প্রোগ্রাম হচ্ছে।
0: ধন্যবাদ। আপনারা
1: আমি এটা
0: শোনেন
1: আমি
0: নিয়মিত
1: এটা
0: আকাশবাণী কৈলা শহর?
1: হ্যাঁ বলুন।
0: বলছি, আকাশবাণী কৈলা শহরের অনুষ্ঠান শোনা হয়?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝে সময় যতটা সময় পাই শুনি মাঝে মাঝে, অনুষ্ঠান
0: আচ্ছা
1: খুব ভালো হয়।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, তো প্রিয় প্রিয়
1: আপনাকে
0: অনুষ্ঠান,
1: একটা
0: প্রিয় অনুষ্ঠান কি
1: বলুন।
0: আকাশবাণী কৈলা শহরের প্রিয় অনুষ্ঠান কি?
1: হ্যাঁ মাঝে সাহেব আমি শুনি, খুব অল্প শুনি, সময় পাইনি তো,
0: আচ্ছা আচ্ছা, তো
1: গানের অনুষ্ঠান আপনার শুনি।
0: আচ্ছা আচ্ছা, মানে গানের অনুষ্ঠানগুলো, ফোন ইন প্রোগ্রামগুলো শোনা হয় তাই না?
1: হ্যাঁ অনেকটা এখানকার অনেকটা ইউটিউব হয়তো অনেকটা দূর,
0: হ্যাঁ
1: ওনা
0: হ্যাঁ,
1: প্রচুর শোনা কম যায়।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: আমাকে অন্তরালে ছবির ফুল ফুটে চলে যায় এই গানটা শোনাবে।
0: কোন গানটা?
1: অন্তরালে ফুল ফুটে চলে যায় আশা বুঝে,
0: আচ্ছা, ফুল ফুটে ঝরে যায়।
1: হ্যাঁ আশা বুঝলে,
0: আচ্ছা
1: এটা স্পেশালি আপনাকে লালন গরমে বাদল ফুটে শোনাতে চাই।
0: আচ্ছা,
1: ভালো
0: ঠিক,
1: থাকবেন,
0: ভালো থাকবেন, আপনিও। পাঠিয়ে দিচ্ছি পছন্দের গান,
1: ঠিক
0: ঠিক
1: আছে।
0: আছে, ভালো থাকবেন।

0: নমস্কার
1: নমস্কার
0: সুরের
1: দিদি ভাই।
0: বেলা। হ্যাঁ নমস্কার বুলটি দি, সঙ্গীতা দি,
1: বলটি দি নয়,
0: সঙ্গীতা দি বললাম তো,
1: হ্যাঁ
0: দুইজনের ভয়েসটা না অনেকটাই সেম মনে হয়।
1: আর অনেকদিন পরে তো দিদিভাইয়ের সঙ্গে কথা হচ্ছে,
0: হ্যাঁ হ্যাঁ
1: দিদিভাই
0: হ্যাঁ
1: চিনতে
0: হ্যাঁ
1: পারছেন?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না না চিনতে পারছি, পেরেছি, সঙ্গে সঙ্গে তো বললাম আবার নামটা।
1: তো ভালো আছেন দিদিভাই?
0: হ্যাঁ হ্যাঁ গো ভালো আছি, আপনি কেমন আছেন?
1: হ্যাঁ ভালো আছি।
0: কাজকর্ম শেষ সব?
1: হ্যাঁ
0: ঘরের কাজকর্ম শেষ?
1: সব দিদি ভাই, এখন শুধু তাই করছি, অনেকক্ষণ ধরে সুগার হয়ে যাবে।
0: আরে
1: বৃষ্টি
0: হচ্ছে, বৃষ্টি হচ্ছে মনে হয়।
1: বৃষ্টি তো হচ্ছে দিদি ভাই,
0: হ্যাঁ সেই জন্য একটু নেটওয়ার্ক প্রবলেমও রয়েছে আমাদের এখানেও।
1: আর আমার তো
0: হ্যাঁ হ্যাঁ এখনো কিন্তু আপনার কথাগুলো স্পষ্ট আসছে না, কিছুটা কেটে কেটে আসছে। বলুন।
1: হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে আজকে আধুনিক গান শুনবো। আমি ঝড়ের কাছে রেখে গেলাম,
0: আমি ঝড়ের কাছে রেখে গেলাম, ঠিক আছে,
1: আর
0: খুব সুন্দর এখানে। বলুন বলুন বলুন বলুন, সবাই বলে আপনি কেন বলবেন না? হ্যাঁ
1: আর আমাদের ঘরে আছেন একজন দিদিভাই, কণিকা দিদি, উনিও
0: আচ্ছা
1: শুনবেন।
0: আচ্ছা আচ্ছা, আর কারো নাম?
1: আর কারো নাম
0: ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনিও খুব ভালো থাকবেন। সবার জন্য পাঠিয়ে দিলাম আপনার পছন্দের গান। নমস্কার।

0: নমস্কার।
1: হ্যালো,
0: হ্যালো পিন্টু ভাই,
1: হ্যাঁ
0: কেমন আছো? আচ্ছা, বৃষ্টি পড়ছে তোমাদের ওদিকে?
1: হ্যাঁ
0: বৃষ্টি পড়ছে,
1: বৃষ্টি পড়ছে তো ম্যাডাম।
0: আচ্ছা, তো সকালবেলা খাওয়া হয়েছে?
1: সকালবেলা খাওয়া হয়েছে ম্যাডাম।
0: আচ্ছা আচ্ছা, বলো কি শুনবে আজ?
1: আজকে আজকে আমার দরদি এই গানটা,
0: আমার দরদি,
1: হ্যাঁ বানানো কাজ করতাম না, হবে তো ম্যাডাম?
0: ওহো, ভাঙা নৌকা, কি যেন গানটা আছে ছিল?
1: আমার দৌড় দিয়ে দলে আমি দলে তোর বাঙা নৌকা চড়তাম না।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: আমার সঙ্গে বরুণ ছোট দর আর বলছি যা সঙ্গে যাবো দিব আর আজও দেখ না, সবাই মিলে গান শুনব।
0: ঠিক আছে ঠিক আছে পিন্টু ভাই, আমি সবার জন্য পাঠিয়ে দিচ্ছি তোমার পছন্দের গান।
1: আচ্ছা ম্যাডাম,
0: ঠিক আছে, হ্যাঁ ভালো থাকবে।

0: নমস্কার।
1: নমস্কার দিদি,
0: শরীর ভালো? আশুতোষ ভাই,
1: অনেক পরিশ্রম করছি দিদি, অনেক
0: ঘাম ঝরছে,
1: একদম লটারির মতো
0: ঘাম ঝরছে, জিজ্ঞেস করছি।
1: সহজে লেগে যায়, আবার কখনো দেখা যায় এক ঘন্টা ট্রাই করার পরেও লাগে না, আবার কখনো শেষ দিকে লেগে যায়।
0: যাই হোক, শেষ রক্ষে হল হলো তাহলে।
1: আর অনেক পরিশ্রম করেছি, আর দিদি ভাই, এই যে পরিশ্রমের পেছনে কিন্তু অনেক আনন্দ খুশি লুকিয়ে আছে।
0: ঠিক ঠিক ঠিক,
1: আর সেটার প্রকাশ কিন্তু এখন হচ্ছে, আপনি বুঝতে পারছেন।
0: একদম একদম, আপনার ভয়েস শুনে বোঝা যাচ্ছে যে লাইনটা পেয়ে আপনি ভীষণ খুশি, এবং সেই সঙ্গে আমিও। বলুন আমাদের। হ্যাঁ হ্যাঁ, সময় কিন্তু প্রায় শেষ।
1: হ্যাঁ
0: বলুন।
1: তো আজকে মহান শিল্পী আশাজির স্বর্ণযুগের একখানা গান শুনব। 1978 রিলিজ হয়েছিল বিখ্যাত একখানা ছবি লাল কুঠি।
0: হুম হুম হুম,
1: তারে ভুলানো গেল না কিছুতে।
0: বাহ, ভীষণ সুন্দর একখানি গান।
1: আর গানটির রূপ দিয়েছেন সর্বকালের শ্রেষ্ঠ একজন গীতিকার মুকুল দত্ত। আর সুর দিয়ে সাজিয়েছেন স্বপন জগমোহন।
0: আচ্ছা,
1: আসলে দিদি আশাজি কিন্তু বাংলা কথা বলতেও পারেন না, হয়তো বা একটু একটু বুঝেন, কিন্তু অসংখ্য বাংলা গান রেখে গেছেন আমাদের জন্য। লতাজির থেকে বেশি বাংলা গান গেয়েছেন।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং বোঝাই যায় না উনি যে একজন বাঙালি নন,
1: জন্মগ্রহণ করেছেন, কিন্তু এত উপরে গেছেন উনি, বাঙালি শিল্পীরাও যেতে পারেনি।
0: নিশ্চয়ই, একদম ঠিক কথা, ঠিক কথা।
1: আর হিন্দি গান তো বললেন আপনি, উনার দুর্দান্ত দুর্দান্ত। আমরা তো ফোন করি দিদি গান শোনার জন্য, আসলে নামটা বড় ফ্যাক্টর নয়।
0: হুম, সেটাই তো,
1: সেটাই তো, একদম ঠিক বলেছিলেন আপনি।
0: প্রথমে নাকি নামগুলি বলে
1: নিবেন যে আপনারা রাগ করবেন না, নাম বলবো না, না নাম উনি যদি সারা জীবন রেডিও তো নাও বলেন, একদম রাগ করবো না, কারণ প্রতিদিন ওনার সঙ্গে আমার ফোনে কথা হয়, একবার নয় অনেকবার, সেখানে নাম বলাটা কোন বড় বিষয় হয়,
0: কোন ফ্যাক্টর না। সেই তো, সেই তো, নাম বললে কি আর না বললে কি,
1: একদম একদম। তো দিদি এই গানটা শুধু আমাদের পিন্টু ভাইকে নিয়ে শুনবো, পিন্টু ভাই নামটা বললে একটু খুশি হয়।
0: হ্যাঁ হ্যাঁ, ভীষণ কিউট, আমার ভীষণ ভালো লাগে পিন্টু ভাইয়ের সঙ্গে কথা বলতে। হ্যাঁ ভীষণ সুন্দর। আমি আজকে বলবো আমাদের আজকের অনুষ্ঠানের মানে সেরা দুটো গান হলো প্রেমজিৎ ভাই যেটা রিকোয়েস্ট করেছিলেন, ভালোবেসে সুখ কি জানো, অনুপ জলোটার গানটা ভীষণ ভালো লেগেছিল গানটা। হ্যাঁ, আর এই গানটা ভীষণ আমার প্রিয় দুটো গান। ঠিক আছে, সময় চলে যাচ্ছে, আপনিও খুব ভালো থাকবেন, পাঠিয়ে দিলাম পছন্দের গান।
1: ধন্যবাদ।

কথা গানে আমাদের আসরের সময় আজ এতটুকুই। কথা হবে আগামী আসরে। সবাই খুব ভালো থাকবেন, এই শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আসর থেকে। নমস্কার।

আকাশ বাণীকৈলা শহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতা বন্ধুদের আবার একবার জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 কম্প্যাক্ট ডিস্কে শুনবেন লোকগীতি। অনুষ্ঠানে আজকে শিল্পী সুভাষ চক্রবর্তী। বেলা 12:30 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী বিজয়া চৌধুরী। বেলা 1:05 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। অনুষ্ঠানে আজ শুনবেন ফির কভি ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। ককবরক গান বেলা 1:40। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের আসর বেলা 2:15। অনুষ্ঠানে আজ শুনবেন সেতার বাদন শিল্পী পণ্ডিত মণিলাল নাগ। সংবাদ বেলা 1:00 এবং বিকেল 3:00 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, এবং বেলা 2:00 ও বিকেল 3:05 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। বেলা 2:30 এবং বিকেল 3:10 থেকে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী।

কৃষকভাইদের জন্য আসর ফার্ম এন্ড হোম প্রচারিত হবে সন্ধ্যে ৬টায়। ৬টা বেজে ৩০ মিনিটে কৃষি বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা, সন্ধ্যে ৭টায় কর্পোরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত ৮টা বেজে ৫ মিনিটে এ মাসের অতিথি নানান স্বাদের গানের অনুষ্ঠান প্রচারিত হবে রাত ৮টা বেজে ৩০ মিনিটে। সঞ্চিত মণ্ডলের কণ্ঠে শুনবেন লোকগীতি রাত ৯টা বেজে ১৫ মিনিটে। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের আসরে আজ শুনবেন মালকুশ রাগে খেয়াল, শিল্পী তুষার দত্ত, প্রচারিত হবে রাত ৯টা বেজে ৩০ মিনিটে। চন্দ্রবলী রুদ্র দত্তের কণ্ঠে শুনবেন নজরুল গীতি রাত ১০টা বেজে ১০ মিনিটে। সংবাদ সন্ধ্যে ৭টা বেজে ৩৫ মিনিটে এবং রাত ১০টায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। ৭টা বেজে ৪৫ মিনিটে এবং ৭টা বেজে ৫৫ মিনিটে আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক ও স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে রাত ৯টায় এবং রাত ১০টা বেজে ২০ মিনিটে ওয়ার্ল্ড নিউজ। শ্রোতাবন্ধুদের আবার একবার জানিয়ে দিলাম আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশ বা কয়লা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতা বন্ধুরা, আমাদের প্রথম পরিবেশনা লোকগীতি, শিল্পী সুভাষ চক্রবর্তী।

চক্কো বোতির চানা চুরে এমনি যে ভাইগু যুবতী যে খুকি হবে বুড়ির বয়স কম দেবে গু চক্কো বোতির চানা চুরে এমনি যে ভাইগু।

চিটিতে ভুগছে জিনি, একটা প্যাকেট খান্না কিনি, রোগের বাবা ভয় পেয়ে গো পালিয়ে যাবে আপনায় এমনি। চক্রবর্তীর চানা চুরের এমনি যে ভাইগু, যুবতী যে খুকি হবে বুড়ির বয়স কমবে দেখো। চক্রবর্তীর চানা চুরের এমনি

কোণে একটা প্যাকেট দিন না কিনে, রাঙা ঠোঁটে রাঙা হাসি দেখবে চানা চুরের গুনে। চক্রবর্তী চানা চুরের এমনি যে ভাই গো।

আরে মরদ ঘরে আলে গো, আরে মরদ ঘরে আলে গো, সুভাষুর আলে যাবে কে নাই, দেওড়ায় আলে যাবে কে নাই,

ভাত রাঁধতে বললে টুসু কচু রাঁধে দেয়, ভাত রাঁধতে বললে টুসু কচু রাঁধে দেয়, শ্বশুর শাশুড় রাগে মুয়ে মাথা কুড়ে পায়, শ্বশুর শাশুড় রাগে মুয়ে মাথা কুড়ে পায়, টুসু শাউরিকে জ্বালায়ে শ্বশুরটকে জ্বালায়ে

সুখে কাজ নাই। ও রাজা রে তুই কিসের লাগিয়ে ভক ভক আনছে বিজলি বাতি, আমাদের ঘরে কেরো চিন তাহ জুটে না।

কম্প্যাক্ট ডিস্কে এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন সুভাষ চক্রবর্তী। আকাশবাণী কৈলাসহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz। শ্রোতাবন্ধুরা, আমাদের এবারের পরিবেশনা রবীন্দ্রসঙ্গীত, শিল্পী বিজয়া চৌধুরী।

Oro. Oro.

সম্প্রচারিত হল দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। আকাশ বানে কৈলা শহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে। শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। অনুষ্ঠানে আজ শুনুন ফির কভি ছবির গান। প্রথম গানখানি দ্বৈতকণ্ঠে গিয়েছেন দিব্যেন্দু মুখার্জি এবং সুনিধি চৌহান।

গানখানি শুনলেন শ্রেয়া ঘোষাল এবং সহশিল্পীদের কণ্ঠে। শ্রোতবন্ধুরা, কম্প্যাক্ট ডিস্কে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। অনুষ্ঠানে আজ শুনছেন ফের কভি ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারের গানখানি দ্বৈত কণ্ঠে গিয়েছেন ভূপিন্দার সিং এবং হমশিকা লায়ার।

গানখানি শুনলেন সোনু নিগম এবং সুনিধি চৌহানের কণ্ঠে। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা এখানে শেষ হল। আকাশবাণী কৈলাসহর, এবারে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী, খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যু উত্থাপন করায় ভারত পাকিস্তানের সমালোচনা করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পাসপোর্ট সেবা দিবসে বলেছেন, রেকর্ড সংখ্যক পাসপোর্ট ইস্যু করার ফলে ভ্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও উপসাগরীয় দেশগুলিতে 3 দিনের সফর শুরু করেছেন। গোয়া ও কোঙ্কন উপকূলে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। বিশ্বকাপ ফুটবলে আজ রাত থেকে শুরু হচ্ছে গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রসংঘের মঞ্চে কাশ্মীর ইস্যু উত্থাপন করায় ভারত পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে। যুগ্ম সভাপতির পদ থেকে নিরপেক্ষ ভূমিকা পালন না করে সেই পদের অপব্যবহার করা হচ্ছে এবং ইসলামাবাদ এই মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে ভারতের অভিযোগ। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদের এক মন্তব্যের জবাবে একথা বলেন। জম্মু কাশ্মীর প্রসঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী অবস্থানের কথাও উল্লেখ করেছেন তিনি। পি হরিশ বলেন, কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর একান্তভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয়।
1: The maintenance of international peace and security. The proposed tools that could be considered include negotiation, inquiry, mediation, arbitration, etc. After taking into account any procedures that may have already been adopted bilaterally by the parties concerned. I also refer to the unwarranted remarks made by the representative of Pakistan. It is incredible that a co-chair expected to be balanced and unbiased in conduct has chosen to politicize this forum. I would only like to stress for brevity of time that the Union Territory of Jammu and Kashmir is a matter strictly internal to India. It has always been, is and will remain so.
0: ভারত পাকিস্তান অধিকৃত কাশ্মীরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের মন্তব্যের কড়া সমালোচনা করেছে। পাকিস্তান মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরাতে এবং নিজেদের ব্যর্থতা আড়াল করতেই এই ধরনের মন্তব্য করেছে বলে মনে করছে সরকার। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাংবাদিকদের বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ধারাবাহিক বিক্ষোভে পাকিস্তানের দীর্ঘদিনের অর্থনৈতিক শোষণ, মৌলিক অধিকার বঞ্চনা এবং প্রশাসনিক নিপীড়ন জরুরি সরবরাহ, ওষুধ বন্ধ, ইন্টারনেট ব্ল্যাকআউটের প্রত্যক্ষ ফল।
2: The ongoing protests in Pakistan-occupied Kashmir are a direct consequence of Pakistan's decades-long policy of systemic economic exploitation, denial of fundamental rights, and administrative oppression. We hope the international community will hold Pakistan accountable for its misdeeds and abuses.
0: আজ পাসপোর্ট সেবা দিবস। 1967 সালে 24 জুন পাসপোর্ট আইনের সূচনাকে স্মরণ করে দিনটি পালিত হয়। এই উপলক্ষে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন পাসপোর্ট সেবা কেন্দ্র এবং পোস্ট অফিস সেবা কেন্দ্রের উদ্বোধন করেন। একই সঙ্গে পাসপোর্ট সেবা কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের অধীনে চিপ সক্রিয় ই পাসপোর্টেরও সূচনা করেন তিনি। তিনি বলেন, রেকর্ড সংখ্যক পাসপোর্ট ইস্যু করার ফলে ভ্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ অনেকাংশেই বেড়েছে। একই সঙ্গে নাগরিক ক্ষমতায়নের কথাও উল্লেখ করেন তিনি। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী জয়শঙ্কর 14তম পাসপোর্ট সেবা দিবসে দেশের সব পাসপোর্ট কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন। উপভোক্তাদের কাছে পাসপোর্ট দ্রুত পৌঁছে দিতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি বলেন, সুরক্ষিত পাসপোর্ট, সুগম সেবা, সশক্ত নাগরিক ভাবনাকে সামনে রেখে সহজে ও স্বচ্ছতার সঙ্গে এই পরিষেবা দিতে সরকার বদ্ধপরিকর। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তা আধিকারিকরা বৈঠকে সন্ত্রাসবাদ, সাইবার হুমকি সহ একাধিক সমস্যার মোকাবিলা সদস্য দেশগুলোর মধ্যে

0: সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছে। ভারতের সভাপতিত্বে নতুন দিল্লিতে গতকাল ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে নেতৃত্ব দেন অজিত দোভাল। ভারতের বিদেশ মন্ত্রক জানায়, বৈঠকে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে জলবায়ু সংক্রান্ত অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদী সংস্থাগুলোর প্রযুক্তির প্রয়োগ নিয়ে আলোচনা হয়।
1: We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us.
0: নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন ডক্টর অশোক কুমার লাহিড়ি জানিয়েছেন যে গত ত্রৈমাসিকে ভারতের মোট বাণিজ্য 5.4% বৃদ্ধি পেয়েছে। নতুন দিল্লিতে ট্রেড ওয়াচ কোয়ার্টারলি প্রতিবেদনের সর্বশেষ সংস্করণ প্রকাশের সময় তিনি এই তথ্য জানান। মুদ্রা বিমানবন্দর নিয়ে 3,000 কেজি মাদক আমদানির মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি দিল্লির 5 জায়গায় তল্লাশি চালাচ্ছে। ইডি আধিকারিকরা জানিয়েছেন, প্রীত সিং তলওয়ার, শাম সুলতান এবং তার সহযোগীদের সঙ্গে জড়িত বিভিন্ন স্থানে চলছে এই তল্লাশি। দিল্লির নাইট ক্লাবগুলিতে মাদক আমদানির এই টাকা কাজে লাগানো হয়েছে বলে অভিযোগ। উল্লেখ্য, জাতীয় তদন্তকারী সংস্থা একই মামলায় হরপ্রীত সিং তলওয়ারকে এর আগে গ্রেপ্তার করেছিল, তবে বর্তমানে সে জামিনে ছাড়া পেয়েছে। আবাস ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী মনোহর লাল আজ জাতীয় রাজধানীতে সেন্ট্রাল ভিসা করিডোরের জন্য সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনের নির্মাণ কাজের সূচনা করেছেন। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। সরকারি কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে এই মেট্রো স্টেশনের প্রয়োজন ছিল অত্যন্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রানী দুর্গাবতীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ রানী দুর্গাবতীকে মহিলা শক্তির প্রতীক এবং নির্ভীক রানী বলে উল্লেখ করে বলেছেন, আক্রমণকারী মুঘলদের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় তিনি বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। পশ্চিমবঙ্গের নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে শুনবেন বিশেষ আলোচনা। বাজেটের প্রাপ্তি এবং প্রত্যাশা নিয়ে রাজ্যের অর্থ দপ্তরের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের প্রাক্তন আধিকারিক প্রদীপ কুমার মহান্তি এবং বণিকসভা মার্চেন্ট চেম্বার অব কমার্সের আর্থিক বিষয়ক চেয়ারম্যান সরজিৎ মিত্রের সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টা থেকে গীতাঞ্জলি, ডিটিএইচ এবং আকাশবাণী সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইয়াইয়া নিউজ কলকাতাতে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। সাম্প্রতিক ইতিবাচক পরিস্থিতি এবং নিরাপত্তা ক্ষেত্রে সার্বিক উন্নতি হওয়ায় দূতাবাস ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণের বিষয়টিও বিবেচনা করতে বলেছে, যদিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিনা প্রয়োজনে ইরান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শই দেওয়া হয়েছে। ইরানে এই মুহূর্তে যেসব ভারতীয়রা বসবাস করছেন বা খুব প্রয়োজনে যারা ইরান যেতে চাইছেন, তাদের সর্বোচ্চ সাবধানতা ও সতর্কতা বজায় রাখার পাশাপাশি পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকার জন্য বলেছে দূতাবাস। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও উপসাগরীয় দেশগুলিতে 3 দিনের সফর শুরু করেছেন। ইরানের সঙ্গে 4 মাসব্যাপী মার্কিন ও ইসরায়েলি সংঘাতের অবসান ঘটিয়ে সত্য হওয়া শান্তি চুক্তির পর আরব সহযোগী দেশগুলির কাছে নিজেদের অবস্থান প্রমাণ করতে ওয়াশিংটনের এই সিদ্ধান্ত। রুবিও গতরাতে আবুধাবিতে পৌঁছন। চলতি সপ্তাহের শেষের দিকে উপসাগরীয় সহযোগিতা পর্ষদের আনুষ্ঠানিক বৈঠকের আগে সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত এবং বাহরিনের সঙ্গে তিনি কথা বলবেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গোয়া ও কোঙ্কন উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। কর্ণাটক উপকূল এবং মধ্য মহারাষ্ট্র আগামী দুদিন এরকম পরিস্থিতি বজায় থাকবে চলতি মাসের 29 তারিখ পর্যন্ত। অসম, মেঘালয়, কর্ণাটকের অভ্যন্তরভাগ, উড়িষ্যার তেলেঙ্গানা এবং সিকিমে ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দপ্তর দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর এবং লাদাখে শনিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর নিম্নচাপ অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকায় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। আজ রাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ স্তরে চূড়ান্ত পর্বের খেলা। এই পর্যায়ে সব দলগুলি নিজেদের গ্রুপে তৃতীয় ম্যাচগুলি খেলবে। আজ ভারতীয় সময় রাত 12:30 গ্রুপ বির ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে সুইজারল্যান্ড কানাডা ও সিয়াটেল স্টেডিয়ামে বসনিয়া হার্জেগোভিনা কাতারের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে ভারতীয় সময় রাত 3:30 মিয়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যু উত্থাপন করায় ভারত পাকিস্তানের সমালোচনা করেছে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। খবর শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হল। আকাশ বাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন ককবরক গান।

সম্প্রচারিত হইল দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, আকাশ বাণী কৈলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz। শ্রোতাবন্ধুরা, কম্প্যাক্ট ডিস্কে এবারে শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের আসর। আসরে আজ শুনুন সেতার বাদন শিল্পী পণ্ডিত মণিলাল নাগ।

ইংরেজি সংবাদ, আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz। শ্রোতা বন্ধুরা, কম্প্যাক্ট ডিস্কে এবারে শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের আসর। আসরে আজ শুনুন সেতার বাদন শিল্পী পণ্ডিত মণিলাল নাগ।

0: মনিলাল নাগ। আকাশবাণী কৈলাসহর, এবারে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রিলে করে শোনানো হচ্ছে।
1: পুরী কে বোল ও শঙ্কর জয় কিষণ কা।

এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশ মানে কৈলা সাহুল। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের শান্তি অনুষ্ঠান সূচি। সন্ধে ছটায় ঘর গৃহস্থিতে প্রথমে রয়েছে কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার। ছটা বেজে ৩০ মিনিটে শুনবেন কৃষি আলোচনা। মাছ সংরক্ষণ নিয়ে আলোচনা করবেন ডাক্তার অঙ্গবতী কলই। ৭টায় আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত কাউকে অনুষ্ঠান শেষ করে শোনানো হবে। ৭টা বেজে ৩৫ মিনিটে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, ৭টা বেজে ৪৫ মিনিটে আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককপুরুক সংবাদ এবং ৭টা বেজে ৫৫ মিনিটে আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। ৮টা বেজে ৫ মিনিটে শুনবেন এ মাসের উদ্ধৃতি। ৮টা বেজে ৩০ মিনিটে বাংলা হিন্দি নানান স্বাদের রকমারি গানের

9টায় তেলেগিনু থেকে প্রচারিত ইংরেজি সংবাদ ট্রেলে করে শোনানো হবে। 9:15 শুনবেন লোকগীতি শিল্পী সঞ্জিত মণ্ডল। 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে মালকুশ লাগে খেয়াল শুনবেন শিল্পী তুষার দত্ত। 10টায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন নজরুল গীতি শিল্পী চন্দ্রাবলি রুদ্র দত্ত। 10:20 বিশ্ব সংবাদ তেলেগিনু থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আজকের অধিবেশনের শান্তি অনুষ্ঠান সূচি।

হ্যাঁ, তে আমরা ডিসকাস করতেছিলাম আচ্ছাদনের বিষয়ে। আচ্ছাদন যেটা হইছে মালচিং, ওইখানের মধ্যে দুই প্রকারের মালচিং, একটা হইছে লাইভ মালচিং আর একটা হইছে নর্মাল, ওই যে আমরা পাতা বা খড় টর দিয়া যে মালচিং করি, এগুলা হইছে। আচ্ছাদনের মেইন যে ইম্পর্টেন্ট, মানে কি কি কারণে আমরা আচ্ছাদন করা দরকার, এক তো এটা মাটির যে তাপমাত্রা বজায় রাখে, আর যে মাটির যে ক্ষয় কমায়, মানে মনে মনে কি হয়, বৃষ্টি দিলে মাটি ক্ষয় হইয়া হইয়া জায়গা জায়গা লিচিং হইয়া জায়গা, তাই এটা মাটির ক্ষয় কমায়। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট হইছে যে আমরা যে বন্ধু কৃষকের যে বন্ধু কেঁচু, এটা কেঁচুরা কি করে, ইউজুয়ালি আমরা তারারে রাত্রে চলাচল করতে দেখি, দিনের বেলা কিন্তু কেঁচুগুলা বার হয় না, দেখি না। কেঁচুগুলা যখনই থাকে, মানে তারা যদি মাটিতে উলট পালট করে, তখন মাটিটা একটু ঝরঝরা থাকে। ঝরঝরা থাকলে কি হয় যে আমরা শিকড় গুলা আছে একদম নিচে যাইতে পারে, তারপরে আবার ভালো করে খাদ্য জল টল গাছের বা ফলের লাগিয়ে আনতে পারে। তখন যদি আমরা মালচিং যদি সারা বছর দিয়া রাখি, তখন কেঁচুগুলা তো নিচে থাকলো, তারা ভাবে যে এখনো রাত্র হইয়া রইছে, দিন না, এই ভাবে তারা দিনের বেলাও কাজ করতে থাকে, তারা কাজ করতে থাকে, মানে আলটিমেটলি আমরা গাছ

0: লাগিয়া ভালো হয়, কেঁচু
1: একদম।
0: থাকা খুবই জরুরি। ন্যাচারাল ফার্মিং এর মধ্যে এইটাই, যদি জমিতে কেঁচু থাকা খুবই জরুরি।
1: জরুরি,
0: হ্যাঁ, এটা হইছে আচ্ছাদনেরও। তখন কইবেন যে আমরা তো শীত ট্রিটমেন্ট করি, এখন কিভাবে শীত ট্রিটমেন্ট করবো, এটা লাগেও মানে একটা তারা নাম দিছে বীজ অমৃত।
1: আচ্ছা,
0: হ্যাঁ, বীজ অমৃতের মধ্যে বেশি কিছু লাগে না, ওইখানে ওইখানের মধ্যে আপনার গরুর গোবর লাগবো, আপনার গোমূত্র লাগবো, আর আপনার চুন লাগবো, চুন আর জল লাগবো, আর ওই যে আমি কইলাম রাসায়নিক মুক্ত যেকোনো মাটি লাগবো। এটা লাগে যেমন আপনি 20 লিটার জল লইলেন, এখানের মধ্যে একটা সুতির কাপড় নিবেন, ওই 20 লিটার জলের মধ্যে ওই যে 5 কেজি গোবর নিবেন, শীত তারপরে জলের মধ্যে ওইটা ভিজায় রাখবেন, যাতে শুধু রসটা পড়ে গোবরের পুরাটা যাতে মিশ্রণ না হয়।
1: আচ্ছা,
0: তারপরে 12 ঘন্টা এটারে ভিজাই রাখার পরে নেক্সট দিন কি করবেন, ওই চুনটারে 50 গ্রাম চুনটারে ওইখানে ভালো করে মিক্স করবেন, তারপরে গোমূত্র ডালবেন এবং মাটি ডালবেন, আর এটারে আরো একদিন ভিজায় রাখবেন,
1: আচ্ছা,
0: তারপরে এটা রেডি হইব। এখানে আপনার ওই যে যেভাবে শীত ট্রিটমেন্ট করেন, মানে আমরা বিষ শোধন করি কেমিক্যাল দিয়া, ঠিক এমন ভাবে এটা গাছ লাগানির আগে আমরা এই বীজ অমৃতের মধ্যে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা ভিজিয়ে রাখবো বীজ গুলা বা হোক চারা গুলা। তারপরে এটারে ছায়াযুক্ত জায়গাতে আমরা একটু শুকাইমু, তারপরে গিয়া আমরা জমির মধ্যে লাগাইমু, এটা হয়েছে বীজ অমৃত। তারপরে এখানে বীজ অমৃত ইউজ করলে অনেকগুলা মানে রোগ টুক এগুলা আয় না।
1: আচ্ছা,
0: হ্যাঁ, এখন কইবেন যে আমরা যদি কেমিক্যাল দিই না, পেস্টিসাইড দিই না, ফাঙ্গিসাইড দিই না, কিভাবে আমরা গাছগুলারে রক্ষা করবো, পোকা মাকড় তো আইবই। এটা লাগে অনেকগুলা জিনিস বানাইছে, মানে নাম দেওয়া হয়েছে, যেটা আপনারা বা কৃষকরা ঘরে বইয়াই আরামসে বানাইতে পারবেন।
1: এরকম ভাবে
0: এখানের মধ্যে যেটার নাম দিচ্ছে নিমস্ত্র।
1: আচ্ছা,
0: নিমস্ত্র, তার নিমস্ত্র নামতে নামের মধ্যে বোঝা যাইতেছে নিম থাকবো, এখানে নিম পাতা। নিম পাতার মধ্যে 2 রকমের নিম পাতা পাওয়া যায়, একটা দেশি কই একটা বিদেশি কই। তা আমরা এখানে যদি দেশিটা ইউজ করি তাইলে তো এক্সাক্ট পরিমাণ ইউজ করতে লাগবো, আর যদি বিদেশিটা ইউজ করি তাইলে আমরা পরিমাণটা ডাবল কইরা দিতে লাগবো। এইটা লাগে বেশি কিছু না, মানে গোমূত্র লাগবো 10 লিটার, আর গোবর লাগবো 2 কেজি, আর নিম পাতা এগুলা 10 কেজির মতো নিম পাতা লাগবো। এখানে আমরা নিম পাতা গুলা ভালো করে আমরা গ্রাইন্ড করবো বা চেশমু, তারপরে 200 লিটার জলের মধ্যে এটারে আমরা ভালো করে মিক্স করে ড্রামের মধ্যে 200 লিটার জলের মধ্যে মিক্স করে আমরা 2 দিন এটারে পচাইমু, গজন করবো। তারপরে ঠিক আগের মতন ওই ঘড়ির কাটার মতন সকাল বিকাল আমরা ঘুরাইমু 2 দিন পর্যন্ত, তারপরে এটা রেডি টু ইউজ।
1: আচ্ছা,
0: এখানে মানে আমরা মানে অন্য জিনিসে জলের সাথে মিক্স করতে লাগে, যেহেতু এখানে জলের পরিমাণটা অনেক বেশি, এটা ডাইরেক্ট আমরা ওই মাসলিন ক্লথ দিয়া আমরা শাকিয়া এটা ডাইরেক্ট স্প্রে করতে পারবো গাছের মধ্যে। এখানের মধ্যে কখন কোন পোকা মাকড়ে এটা দমন করব, এটা দমন করবো হচ্ছে যে কোনো চুষি পোকা।
1: আচ্ছা,
0: চুষি পোকা হইছে ওই যে গাছের মধ্যে কুকরি রোগ ধরে, ওই মধ্যে মধ্যে গয়াম গাছ জবা গাছের মধ্যে সাদা সাদা পোক আয়, এটারে মিলিবাগ কোয়া হয়। হ্যাঁ, ওই চুষি পোকা যদি পাটার রস তস চুষে আর কুকরি ধরিয়া দেয়, ওই যে কোনো ওই সব পোকার ক্ষেত্রে এই নিম অস্ত্রটা ইউজ করা যায়। হ্যাঁ, আর এটা খুবই এফেক্টিভ। হ্যাঁ, সেকেন্ড হইছে আপনার ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাস্ত্র হইছে এখানে আমরা 20 লিটার গোমূত্র নিমু, আর ব্রহ্মাস্ত্রের মধ্যে তারপরে যে কোনো 5 ধরনের পাতা যেটি গরু খায় না, যেমন নিম পাতা লইতে পারবো 2 কেজি আমরা, তারপরে আটা ফলের পাতা এটি তো অ্যাভেলেবল। হ্যাঁ, এটি 2 কেজি লইতে পারবো, আর রেড়ি পাতা আছে না, রেড়ি পাতা এগুলা ওই যে রাস্তাঘাটে পাওয়া যায় এগুলা, এগুলা হ্যাঁ 2 কেজির মতন ইউজ করবো এগুলা পাতাটা। তারপরে দুত্রা পাতা আছে না, হ্যাঁ দুত্রা পাতাও আমরা ইউজ করতে পারবো, তারপরে আম গাছের পাতা ইউজ করতে পারবো। তারপরে ওই একটা ল্যান্টেনা করে একটা পাতা আছে যেটা রাস্তাঘাটে পাওয়া যায়, হ্যাঁ ল্যান্টেনা ক্যামেরা আর কি কয়, এটা ঠিক বাংলাতে কি কয় জানি না, কিন্তু ইংলিশে ল্যান্টেনা ক্যামেরা কয়। এই পাতাগুলা আপনার মানে রাস্তা

0: কলকাতায় পাওয়া যায় এগুলা, বাড়িতেও রাখে। ফুলগুলা দেখতে খুবই সুন্দর হয় কিন্তু গন্ধ বিশ্রী, আর এগুলাতে কাটাও থাকে এই লেন্টেনা ক্যামেরা দিয়ে। এই পাতা বা আপনি জবা গাছের পাতা এগুলা ইউজ করতে পারবেন। এইগুলা যতদিন নাম করলাম, যে কোনো পাঁচটা পাতা আপনি কি করবেন, ওই যে 20 লিটার গোমূত্র নিবেন, এখানের মধ্যে ভালো করে সিদ্ধ করতে লাগবো। সিদ্ধ করিয়া তারপরে জল তারে সিদ্ধ, একটু তো ঠান্ডা হইতে লাগবো, ঠান্ডা হইয়া এটা আপনি 6 মাস অব্দি রাখতে পারবেন এটা। এটা দেখেন আপনি তো 20 লিটার বানাইলেন, 20 লিটারের মধ্যে হইতে পারে রয়া গেল গিয়া আপনার 18 লিটার বা 17 লিটার, এইগুলো আপনি রাখিয়া কি করবেন, ওই যে জলের সাথে মিক্স করবেন, এখানের মধ্যে অনেক পরিমাণ জল দিতে লাগবো। যেমন এগুলা কিন্তু অনেক ইয়ে মানে খুব কাজ করে আর কি, এগুলা ডাইরেক্ট আপনি ইউজ করতে পারতেন না, এটার লাগে আপনার লাগবো জল। জলের লাগে যেমন 100 লিটার জলের মধ্যে আপনি শুধু 3 লিটার এই যে ব্রহ্মাস্ত্রটা বানাইছেন এই লিকুইডটা ইউজ করবেন। মানে 20 লিটার বানাইলেও দেখেন আপনি কত মানে কত জমির মধ্যে কি জমিন মানে দিতে লাগবো, বারবার বানাইতে লাগতো না আর কি। যেমন 100 লিটারের লাগিয়া আমরা একটা মেশিন তো মাত্র 20 লিটারই ধুকে, হ্যাঁ বেশি ধুকে না। 100 লিটারের লাগিয়া আপনি শুধু এখানে যে বানানি হয়েছে এটা 3 লিটার ইউজ করবেন। এইটা এই ব্রহ্মাস্ত্র তখন কোন কোন পোকাতে ইউজ করবেন, যেটা হয়েছে ওই ছিদ্রকারী পোকা যেমন বেগুনের মধ্যে যে কোনো পোকা মাকড় এটাতে এফেক্টিভ এই ব্রহ্মাস্ত্রটা আর কি। হ্যাঁ, তারপরে লাস্ট হয়েছে আপনার অগ্নিঅস্ত্র। এই অগ্নি অস্ত্রটা নামটা শুনতেই লাগে অগ্নি, মানে একটু ঝাল থাকবো একটু গরম থাকবো এটা। এখানের মধ্যে নিম পাতা লাগে আপনার, তারপরে ওই তামাকের গুড়া আছে না, তামাকের পাতা, হ্যাঁ তামাকের পাতা লাগবো, আর আপনার কাঁচা লঙ্কা লাগবো, মরিচ, আর লাগবো আপনার রসুন বাটা, সবগুলা বাটবেন। মানে যেমন 10-20 লিটার আপনি গোমূত্র লইলেন, ঠিক এখানেও 20 লিটার নিবেন, বা আপনি আপনার অনুযায়ী মানে প্রয়োজন অনুযায়ী কমাইতেও পারবেন, মানে 10 লিটারও করতে পারবেন। যেহেতু 20 লিটারের লাগে আপনার 2 কেজির মতন নিম পাতা লাগবো, তারপরে তামাকের গুঁড়া বেশি লাগে না, মাত্র 500 গ্রাম মানে আধা কেজি।
1: আচ্ছা,
0: যদি আপনি 10 লিটার লাগে বানান তো আপনার কত লাগবো, মাত্র 250 গ্রাম, ঠিক না? তারপরে কাঁচা লঙ্কা বাটাও ঠিক তেমন মানে 500 গ্রাম লাগবো আপনার, আর রসুন বাটা 250 গ্রাম লাগবো। হ্যাঁ, এইগুলারে এগুলাও ঠিক আগের মতন ব্রহ্মাস্ত্রর মতন আপনার এগুলারে সিদ্ধ করতে লাগবো, ওই জলের সাথে না গোমূত্র সাথে সিদ্ধ করতে লাগবো। তার মানে সিদ্ধ করার সময় তো একটা বিশ্রী গন্ধ বার হয়, কিন্তু তবু এটি সহ্য করতে লাগবো, আর একটু খুবই ভালো এগুলা। তো এগুলাও আপনি ভালো করে সিদ্ধ করবেন, সিদ্ধ করিয়া ঠান্ডা করবেন, ঠান্ডা করিয়া ঠিক আগের মতন মানে যদি 100 লিটার জল নেন এখানের মধ্যে 3 লিটার ঢালবেন আপনি, এইসব করিয়া ইজিলি মানে পোকামাকড় দমন করা যায় আর কি। দেশি গরু হওয়া দরকার, আর বীজ গুলাও যাতে মানে দেখা গেছে বীজ আমরা গুলা যে আগে যে আমরা লাগাইতাম বীজ গুলা এখন কিন্তু এগুলা নাই, এখন সব হাইল্ডিং ভ্যারাইটিস বীজ, যেটি সার অনেক লাগে, আমরা রাসায়নিক সার লাগে। আমরা ন্যাচারাল ফার্মিং এর মধ্যে মানে টোটালি কেমিক্যাল ফ্রি করতাম, মানে এখানে কোনো প্রকারের কেমিক্যাল দেওয়া যাইতো না, এবং কি আপনারা যে ভার্মি কম্পোস্ট যে ওই সারটা, ওই সারটাও দেওয়া যাইতো না ন্যাচারাল ফার্মিং এর মধ্যে। এখানে শুধু মানে আমরা যে ন্যাচারালি যে প্রাকৃতিক ভাবে যেগুলা অ্যাভেলেবল আছে ওই সব জিনিস দিয়া সবকিছু বানাইমু। যেমন জীবামৃতের মধ্যে বানাইতে গেলে আপনার মেইন লাগবো দেশি গরুর গোবর, গোমূত্র লাগবো, তারপরে গুড় লাগবো, তারপরে বেসন লাগবো, জল লাগবো, আর এক মুঠ মাটি।
1: আচ্ছা,
0: মাটিগুলা এমন না যে যেখানে আপনি ওষুধ দিতেছেন বা কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে ওই রকম মাটি না, যেই মাটিগুলা উর্বর মানে কোনোদিনও কোনো প্রকারের মানে সার দেওয়া হয়েছে না এমন ভাবে। যেমন এক্সাম্পল হয়েছে আপনার বাঁশ জার।
1: আচ্ছা,
0: বাঁশ জারের মধ্যে আমরা কোনোদিন সার প্রয়োগ করি না, বা বট গাছের নিচ তলায় আমরা সার প্রয়োগ করি না। তা ওই মাটিগুলাতে মানে অনেক কিছু জীবাণু থাকে, তা এই জীবাণুগুলা মানে ওই মাটির মধ্যে জীবাণুগুলা থাকে, মেইন হয়েছে এই পদ্ধতিটা বানাইবার লাগে ওই জীবাণুগুলা যে আছে তার আরো মাল্টিপ্লাই আমরা করতাম, আরো তার আর মানে ওই কি কয় তারা মাল্টিপ্লিকেশনটা বানাই দিতাম আর তারা।

0: যাতে আরো বৃদ্ধি হইতো। এই যে গুড় বেসান এগুলা হইছে ওই জীবাণু গুলার খাদ্য।
1: আচ্ছা
0: হ্যাঁ, দেশি গরু গোমূত্র দেখাই যায়, আমরা তো সবাই গোবরই ইউজ করে, কৃষকরা গোমূত্রই ইউজ করে, তো এখানে বেশি কিছু লাগে না। যদি আপনারা 200 লিটারের মতন জল লাগে, জল ধরেন 200 লিটার লইলেন, 200 লিটারের মধ্যে আপনার শুধু দেশি গরুর গোবর লাগবো, কাঁচা মানে শুকনা না, লাগবো 10 কেজি, আর গোমূত্র লাগবো 10 লিটার, আর বেসন, বেসন তো যেটি যে পোকোড়া টোকোড়া আমরা খাই এই বেসন গুলা, এটি 2 কেজির মতো লাগবো, আর গুড় এটা 2 কেজির মতন লাগবো। তারপর এটি আমরা ভালো করে মিক্স করে জলের মধ্যে মিক্স করে আর মাটি মিক্স করে আমরা রাখবো 48 ঘন্টার মতন, 2 দিন তারপরে পচাইতে লাগবো, গজন প্রক্রিয়া ভালো করে হইতে লাগবো। তারপরে করার পরে 5 থেকে 7 দিন পরে, মানে 2 দিন পরে আমরা কি করবো, ঘড়ির কাটা যেভাবে নড়ে এভাবে আমরা একটা বাঁশ দিয়া ওই মিশ্রণটারে নাড়াইতে লাগবো। হ্যাঁ, এটা নাড়ানোর কারণটা হইছে যে সময় আমরা নাড়াইমু তখন জলেরটা মানে নিচে যে রইছে ওইগুলা সব উপরে বয়া থাকে, এগুলা উপরে আইব আর ভালো করে এগুলা মানে মিশ্রণটা মিক্স হইব। রোজ প্রতিদিন আমরা 2 দিন 2 বার নাড়াইতে লাগবো, একবার সকাল একবার বিকাল। তারপরে 7 দিন পরে এটা রেডি টু ইউজ, মানে পুরো আমরা ডাইরেক্ট জমির মধ্যে ইউজ করতে পারবো। আর এই যে 200 লিটার বানাইছি আমরা, এটা পুরো 1 একর জমির লাগিয়া, মানে 2.5 কানির লাগিয়া মানে রেডি। এটা আমরা অন্য জলের সাথে মিক্স, ডাইরেক্ট মিক্স করতাম না, এটা ডাইরেক্ট ইউজ করতাম না, এটা মানে জলের সাথে যে আমরা মিশ্রণটা বানাইছি জলের সাথে আমরা মিক্স করে করে এটা জমির মধ্যে আমরা অ্যাপ্লাই করব।
1: আচ্ছা,
0: এটা জিনিসটা ইউজ করলে আমরা নিজে কৃষকের মাঠে ইউজ করছি, আমরা অফিসেও ইউজ করছি, আর এইসব বিষয়েও মানে অনেক ট্রেনিং দেওয়া হইতেছে প্রত্যেক গ্রামে গ্রামে। এই জিনিসটা খুবই ভালো, মানে কোন রাসায়নিক সার ছাড়া যদি আমরা কিছু খাবার পাই আমরা লেগে তো খুবই ভালো
1: একদম।
0: হ্যাঁ, নেক্সট হইছে ঘন জীবামৃত। ঘন জীবামৃত কিছু না, এটা হচ্ছে গোবর গুলারে আমরা ভালো করে শুকনা করবো, শুকনা করার পরে এই যে জীবামৃত বানাইছি, জীবামৃতের 10 লিটার আমরা 200 কেজি, সাপোজ আপনি ভাবেন 200 কেজি গোবর শুকাইলেন, ওই 200 কেজি গোবরের মধ্যে 10 লিটার শুধু ছিটরাইয়া দিবেন আপনি, এটারে পুরো 10 দিনের মতন আপনি উলট পালট করে রাখবেন, তারপরে এটা হয়ে গেল গিয়া ঘন জীবামৃত।
1: এটার মধ্যে যখন গোবর মিশাইলাম,
0: হ্যাঁ ওই গোবরের মধ্যে এই যে জীবামৃত বানাইছি জলের মতন, এটা এটা আমরা 10 লিটার ওই 200 কেজি শুকনা গোবরের মধ্যে ঢালিয়া দিলে এটা হয়ে যাবে গে ঘন জীবামৃত।
1: আচ্ছা,
0: কৃষকরা তো কিছু আর কিনতে লাগতেছে না, হ্যাঁ সবকিছু আমরা দেশি উপায় মানে দেশি জিনিস সবকিছু ইউজ করে যদি আমরা ভালো খাদ্য পাই তাহলে তো অনেক ভালো
1: একদম।
0: হ্যাঁ, নেক্সট হইছে আমরার যে প্রাকৃতিক কৃষিতে কয় যে দেওয়া মানে খুবই একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, এটা হইছে আচ্ছাদন। আচ্ছাদন মানে হইছে মালচিং, মালচিং তো সবাই জানে খুবই ভালো, কিন্তু এখানে আমরা ন্যাচারাল ফার্মিং এ আমরা প্লাস্টিক যে মালচ ইউজ করে প্লাস্টিকের ইটি আমরা ইউজ করতাম না, যেহেতু সব ন্যাচারালি মানে প্রকৃতিতে যেগুলা পাই এগুলা ইউজ করবো, সেই কারণে আমরা এখানে কোনো প্রকারের মানে মালচিং এর যে প্লাস্টিক এগুলা ইউজ করতাম না। এটার বদলে আমরা কি ইউজ করবো, ওই যে ধানের খড় আছে হ্যাঁ এগুলা আমরা পাতা টাতা শুকনা পাতা এগুলা দিয়ে আমরা মালচিং ইউজ করবো, বা লাইভ মালচ মানে অনেকগুলা সবজিও আছে যেটি পুরা মাটিটারে দাখিয়া রাখে, যেমন কাউপি।
1: আচ্ছা,
0: কাউপি এগুলা পুরা যেমন কাউপির মধ্যেও রামায়েশ্বর কি যেটাকে কইমু আমরা, একটা বাই একটা ইয় লাগে উঠতে লাগে আর একটা নিচে থাকে, আমরা যদি কাউপি পুরা নিচে লাগাইয়া দিই মানে যেকোনো একটা ডাল জাতীয় জিনিস যদি লাগাইয়া দিই নিচে, একটা বায়ুমন্ডল থেকে এক তো তারা নাইট্রোজেন সংগ্রহ করতে পারে আর মাটিতে দিতে পারে, একটা একটা ইম্পর্টেন্ট।
1: আজকে আমরা শুনলাম কিভাবে আমরা প্রাকৃতিক উপায়ে পোকামাকড় এবং খাদ্য তিনটা চারটা জিনিস আমরা গাছে ব্যবহার করতে পারি। তো আমরা আসর এখানেই আমরা সমাপ্তি করলাম, আমরা পরবর্তী সময়ে আবার দিদিমণির ডাকমু সমৃদ্ধ আলোচনা শুননা, আমরা আসর শেষ করলাম গান শুনতে শুনতে।
2: আগামী 28শে জুন সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং 2-1 জায়গায় হালকা তাকিয়া মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 থেকে 34 ডিগ্রি এবং 25 থেকে 26 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকে গড়ে ঘন্টায় সর্বোচ্চ 7 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 98 এবং 60% থাকতে পারে। এই পরিস্থিতিতে কৃষিকাজে আমরার করণীয়। প্রতিদিন রাজ্যের প্রায় সব জেলাতেই অল্প বিস্তর বৃষ্টি অর, কোনো কোনো জায়গাত ভারী বৃষ্টিপাত অর। এই বৃষ্টিপাত আমন এবং আউশ দুই ধানের লাগিয়া অনুকূল। তবে জমিতে বিশেষ করিয়া বীজতলায় দীর্ঘক্ষণ জল দাঁড়াই থাকলে পরে চারার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আউশ ধান যেখানে এখন মূল জমিতে রয়েছে, এই জায়গাতে বৃষ্টিপাত গাছের বৃদ্ধি এবং পরবর্তী পর্যায়ের লাগিয়া যথেষ্ট সহায়ক হইব। সবজির জমি

বিধানের লাগিয়া অনুকূল। তবে জমিতে বিশেষ করিয়া বীজতলায় দীর্ঘক্ষণ জল দাঁড়াই থাকলে পরে চারার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আউশ ধান যেখানে এখন মূল জমিতে রয়েছে, এই জায়গাতে বৃষ্টিপাত গাছের বৃদ্ধি এবং পরবর্তী পর্যায়ের লাগিয়া যথেষ্ট সহায়ক হইব। সবজির জমিতে এই বৃষ্টিপাত প্রতিকূল অবস্থা সৃষ্টি করতে পারে, বিশেষ করিয়া অত্যধিক তসের জন্য ছত্রাকজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। গবাদি প্রাণীর FMD, HS, BQ, ছাগলের FMD, PPR প্রভৃতি রোগের টিকাকরণ অবশ্যই করাইয়া নিতে হইব। টিকাকরণ অবশ্যই সরকারি এবং রেজিস্টার্ড পশু চিকিৎসকের তত্ত্বাবধানে করা উচিত। যে সমস্ত জমিত বিগত দিনের বৃষ্টির ফলে জল দাঁড়াইরা আসিল, এই সমস্ত জমিত গাছের খানিকটা দুর্বল হইয়া পড়ার সম্ভাবনা। এই অবস্থায় ফসলের রোগ পোকার আক্রমণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। এই ফসলের প্রতিনিয়ত নজর রাখতে হইব, যেহেতু গাছে এখন তুলিয়া নেওয়ার মতো ঝিঙ্গা আছে, কার্কুল আছে, পটল আছে বা বিভিন্ন ফসল আছে। কোনো ধরনের সতর্কতামূলক রাসায়নিক ওষুধ প্রয়োগের পূর্বে অবশ্যই এই ফলগুলি আপনারা সংগ্রহ করিয়া নিবা। এছাড়াও যেহেতু বর্ষার সময় যে কোনো ওষুধ প্রয়োগের সময় শিকার আপনারা ব্যবহার করতে পারেন, তবে অনুরোধ আপনার কাছে একটা যে রাসায়নিক কীটনাশক প্রয়োগের আগে 10 বার চিন্তা করুন। জৈব প্রচুর ওষুধ বিষুধ বাইরিছে, আপনারা এগুলি প্রয়োগ করুন, এগুলি প্রয়োগ করিয়া লাভ ঘরে তুলুন। অধিক তোষের ফলে করলার পাতায় হলুদ ছোপছোপ দাগ দেখা যেতে পারে, যা ডাউনি মিলিডিও নামে আমরা কাছে চিরপরিচিত। আবার কোনো কোনো জায়গাত কাণ্ডের গুড়া ফাটিয়া কাণ্ডের ক্ষরণ রোগের প্রকোপ দেখা দিতে পারে। এই রোগ নিয়ন্ত্রণে কার্বেন্দাজিম ও ক্লোরোথ্যালোনিল 1.5 গ্রাম বা মেটালাক্সিল ও ম্যাংকোজেব 2টা একসঙ্গে মিশাইয়া আপনারা প্রয়োগ করতে পারেন। পুকুরে নতুন পোনা ছাড়ার আগে জল শোধনের লাগিয়া 48 কেজি চুন কানি পিছু পুকুরে প্রয়োগ করতে হইব। চুন প্রয়োগের 15-20 দিনের মাথায় কানি পিছু 300-350 কেজি FYM প্রয়োগ করতে হইব, অর্থাৎ ফার্ম ইয়ার্ড ম্যানিউর পুকুরের চারিদিকে মজুত করিয়া দিতে হইব। বন্যার জলে যাতে পুকুরের চারিদিক মানে যদি ডুবাইলায় এই পরিস্থিতির যাতে সৃষ্টি না হয়, এল্লাগিয়া পুকুরের পাড়ের চারিদিকে আপনারা নেট অবশ্যই লাগাইয়া নিবা। তাতে করিয়াও কিছুটা হইলেও ক্ষতির হাত থাকিয়া আমরা নিজেরারে রক্ষা করতাম পারব। ফসল বীমা যোজনা আপনারা অবশ্যই করাইয়া নিবা, অল্প পয়সা দিয়া এই যোজনাটা করাইয়া নিবা। কৃষি সহায়ক দাদা দিদি বৌদি যারা আছেন তারা সঙ্গে সুপরামর্শ করিয়া এই কাজগুলি আপনারা করাইবা। আপনারা অনেকেই PM কিষাণের টাকাটা পাইছেন, সেই টাকাটাও আপনারা সঠিকভাবে ব্যবহার করবা বা আপনারা কররা, শুধু আমরা মনে করাইয়া দিলাম। প্রাকৃতিকভাবে যে সমস্ত মাছ আমরা এই সময়ে পাইতাম, বর্তমান সময় এটা কিন্তু খুব কম, এবং সেই মাছ বাজারে উঠলে পরে কাড়াকাড়ি পড়ে যায়। আশা করি আপনারা সবাই লক্ষ্য করেন এবং নিজের খাওয়ার লাগিয়া ধান খেতে আগে যে আমরা দড়ি ফাড়ন বা মুগরা ফাতে যেটা ধরতাম, এটা কিন্তু বর্তমান সময়ে আমরা পাই না। বারে বারে আপনারা অনুরোধ করি, আর বিভিন্ন রকম জৈবিক ওষুধ বাইরেছে, সেই জৈবিক ওষুধ আপনারা প্রয়োগ করুন কৃষিক্ষেত্রে, এবং আগের মতো প্রচুর পরিমাণে মাছ আপনারা ধান খেতে পাইবা, খাইঞ্জাত পাইবা, ধরবা, নিজে খাইবা, বিক্রি করিয়াও বেশ পয়সা পাইবা। প্রাণী যারা পালন কররা আপনার কাছে বিশেষ অনুরোধ, হাঁস মুরগের ডিম কিন্তু বাজারে প্রচুর চড়াদামে বিক্রি হয়। আর আরেকটা জিনিস, হাঁস যারা পালন কররা অনেকেই কিন্তু ধান লাগাইলেই শুনবা আলিটা অনেকটু

তো হইতেও পারে, আবার না হইতে পারে। এর লাগিয়া সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে হাঁস মুরগিরা কয়েকটা দিন আপনারা আটকে রাখবা, তাতে করিয়া অনেক সংঘাত এড়ানি সম্ভব হইব। পরিষ্কার পরিশ্রুত বিশুদ্ধ পানীয় জল অবশ্যই পান করবা, জলের উৎস যাতে দূষিত না হয় এদিকে খেয়াল রাখবা।

0: নমস্কার শ্রোতা বন্ধু, আসরে স্বাগত জানাইয়া সবরে উপস্থিত দিদিমণির পরিচয় আমরা জানি।
1: নমস্কার, আমার নাম ডক্টর কঙ্কাবতী কলৈ, আমি কৃষি বিজ্ঞান কেন্দ্র নর্থ ত্রিপুরা থেকে আইসি, আমি SMS এগ্রিকালচার এক্সটেনশন পদে আছি।
0: আমরা মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া বর্তমান সময়ে কারোর এক বেলা চলে না। নিরামিষাশী আছেন, কিন্তু নিরামিষাশীর আরও কিন্তু দুধ এর প্রয়োজন হয়। যাই হোক, বর্তমান সময়ে বাজারে গেলে আমরা দেখি প্রায়শই বাজার কিন্তু মাছ শূন্য, আর বাইরের থেকে মাছ না আইলে পরে আমরা স্থানীয় উৎপাদনে কিন্তু এটা কুলানি সম্ভব হয় না, কারণ জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধির কারণে আমরা আয়ের রাস্তা খুঁজি, আর আয়ের রাস্তা খুঁজতে গিয়া আমার মা মাসি দিদি বৌদি বইনেরা বিভিন্ন রকমের চেষ্টা চরিত্র কর, হাঁস মুরগি পালন, পায়রা পালন, ছাগল পালন তো আছো, সঙ্গে বিভিন্ন রকমের গ্রুপ গঠন কররা, কেউ কেউ পাপুস বানাইরা, কেউ কেউ বাড়ির বইয়া পুতুল বানাইরা অবসর সময়ে, আর কেউ কেউ নিজে চাষবাস করিয়া কিছু বাড়তি আয় করার আপ্রাণ চেষ্টা কর। এই ক্ষেত্রে আমরা আজকে দিদিমণির কাছ থেকে জানবো, আমার বইনের উপকার হইব, আমরা সববার উপকার হইব, যে কিভাবে আমরা মাছ বা শুকনা মাছ মানে সংরক্ষণ করতাম পারি বা বানাইতাম পারি, এই জিনিসটা
2: সম্পর্কে।
0: মাছটা কি শুকনা মাছ বা শীদল আমরা কিভাবে বানাইতাম পারি, এই জিনিসটা আজকে আমরা জানবো। ওখানে আপনারা হয়তো আশ্চর্য হইতে পারেন, এইটার আবার কিতা দরকার, আপনারা কিন্তু মাছ না পাইলে শুকনা মাছও হইলেও লইয়া যাইন বাড়ি,
2: কান্তা ছাড়া চলে না।
0: আর ওখান তো লতা হাঁটাল বীজ লগে যদি শুকনা মাছ হিদল যদি পড়ি যায়,
2: জিব্বার জল,
0: আমার জিব্বার জল, তোমার জিব্বা তো জল, দিদিমণিও আমরার কথা শুনিয়া আসা। যাই হোক দিদিমণি, আমরা সবাই কিন্তু এটা খুব পছন্দ করি, যার যেরকম খাদ্যাভ্যাস। তবে শীদল দিয়া লতা যদি ওই যায় কি, আমার মনে হয় অহলেরও মোটামুটি বাত পছন্দর খাওয়ার বাত অর্ধেক শেষ হয়ে যায় গিয়া। তাহলে কোন দিদিমণি কিভাবে আমরা বানাইতাম, আমরা মা মাসির দিদি বৌদিরা কিভাবে বানাইতাম?
1: আজকে আমি যেই টপিকের উপরে আলোচনা করব, এটা হইছে মেইনলি আমরা যাতে ওমেনরা, যে মহিলারা যাতে ইনকামের প্রতি তারা যাতে আগ্রহ হয়, তারা যাতে মানে সেলফ রিলায়েন্ট থাকে, আর তারা যাতে ইনকাম যাতে বাড়াইতে পারে, এই নিয়ে আমি এটা একটা অন্টারপ্রিনারশিপের লিগা এটা আমি আজকে আলোচনা করব। এটার মধ্যে আমি মাস রিলেটেড কম, যেমন শীদল কিভাবে তৈরি করা, আর আরেকটা হইছে যে আমরা যে মাসের যে ওয়েস্ট মেটেরিয়াল থেকে যে নারী বুড়িগুলি যে বাজারে থেকে যায় ওইটা

0: থেকে আমরা কিভাবে লিকুইড ফার্টিলাইজার বানায়া মহিলারা বিক্রি করতে পারে, এই নিয়ে আমি আলোচনা করবো, শর্টে আমি করবো। তো আজকে প্রথমে আমি শুরু করি সিদল কিভাবে বানায়।
1: আচ্ছা,
0: সিদল তো সবাই খায়, এখন তো সিদল সবারই প্রিয় থাকে। সিদলে এখন জ্বর জ্বর কাশি সর্দি হলে সিদলের চাটনি হলে মানে মনে হয় যে জ্বর সর্দি সব শেষ হয়ে যায়। এখন যে সিদল সবাই তো সিদল কিনা খায়, কিন্তু কেউ তো মাথার মধ্যে আইসে না যে এখন কিন্তু সিদল বানানি কিন্তু শুধু একটা জায়গাতেই বা অন্যখানে থেকে আনতেছে, কেউ কিন্তু মাথার মধ্যে আনছে না। আমরা যদি লোকেলে যদি বানায় যদি বিক্রি করি তখন কিন্তু আমরা মানে আরো যারা মহিলারা যারা সেলফ হেল্প গ্রুপে তারা কিন্তু মিললেও কিন্তু তারা এই বিজনেসটা শুরু করতে পারে। তখন এখন যদি আমরা এই সিদল যদি করতে যাই, সিদলের লিগা কিন্তু ডিফারেন্ট টাইপ অফ শুটকি আছে, যেমন পুঠি শুটকি আছে, পেট কাটা আছে, পেট কাটা ছাড়া, যেটা পেট কাটা থাকে এটা একটু দামি থাকে, পেট কাটা ছাড়া কম দাম থাকে, এটা একটু তিতা তিতা হয়। আর একটা হইছে তেলাইশ, এটা যে একটু বড় সাইজে থাকে, যেটা নর্থে বেশি চলে, অন্যখানে যেমন পুঠির যে শীতলটা চলে। হ্যাঁ, তো এখন তেলাইশটা তেলাইশটা এখন আমরা মানে শুটকি পাওয়া যায়, এটা আপনার নিজের করতে লাগে। যদি আমরা যদি শুটকি বানাইতে যাই তখন আবার ড্রায়ার লাগবো, হেই লাগবো। এখন শুটকি রেডিমেডলি পাওয়া যাইতেছে, বস্তা বস্তা করে পাওয়া যাইতেছে। এখন এখানে কি লিগা পাওয়া যাইতেছে না, কারণ এখানে কেউ করেন না, যেমন তিলিয়া মোড়ার জায়গাতে ওখানে গুদামে গুদামে তারা শুটকি বিক্রি করতেছে যাতে তারা শীতল বানাইতে পারে।
1: পাওয়া যায় ওই শুটকি, আমার রেডিমেড দিলাইব,
0: শুটকি রেডিমেড পাওয়া যায়,
1: এরপরে আমি এরপরে শীতল বানাইতাম,
0: শীতল বানাইতে। হ্যাঁ, এখন শুকাইতে লাগতো না,
1: এটা তো কত বালা দিননি।
0: তো আপনি এটা শুটকি মানে আপনারা মনে করবেন যে শীতল বানাইতে গেলে আপনার শুটকি বানাইতে লাগবে প্রথমে, না, এখন শুটকি আপনার পাওয়া যায়।
1: আচ্ছা,
0: শুটকি আপনার তো বস্তায় বস্তায় আপনার কেমন কেমন রকমের কোন কোয়ালিটির শুটকি লাগে এটার উপরে ডিপেন্ড করে। এখন যদি আমি তেলাইশাটা প্রথম কমু, তেলাইশা আর যদি পুঠি করি সেমই মানে পদ্ধতি সেমই, এখন হচ্ছে আপনি কোন মাছটা সিলেক্ট করবেন এটা আপনার উপরে ডিপেন্ড করে। এখন আপনি যে তেলাইশ যেটা করবেন, তেলাইশ শুটকি পাওয়া যায় বাজারে পাওয়া যায়, যেমন এটা ডিপেন্ড করে, যদি যদি আপনার নুনটা যদি থাকে, এটা নুনটা আর যেটা নুনটা না এটা মিক্স করে তারা শীতলটা করে, কারণ তারার যে কষ্ট কষ্টটা মানে দামটা একটু কমানের লেখা।
1: আচ্ছা,
0: এখন যেটা লবণ ছাড়া এটার একটু দাম আছে, যেমন কেজিতে 250 টাকার মতো। শুটকি তো 250 হলেও তো অনেকগুলি পাওয়া যায়, শুকনা তো হালকা থাকে না। আর এখন আপনার এই যে নুনটা, নুনটা যেমন 1 কেজি, এখন যদি 2 কেজি লইলেন নর্মাল শুকনাটা, আর ওইটা লাগবেন 1 কেজি বা 500 গ্রাম
1: লবণ দেওয়া,
0: লবণ দেওয়া, লবণ দেওয়াটা হচ্ছে আপনার 90 টাকা বা 100 টাকার মধ্যে পাইবেন, এটা ডিপেন্ড করে মার্কেট টু মার্কেট। তো এখন আপনি কি করতে লাগবো, এটা মিক্স করতে লাগবো বা আলাদাভাবে আপনার প্রথমে। তো এখন অনেক সময় দেখা যায় যে অনেক মানুষরা শীতল কিলিকা খায় না, তারা গিন্না করে, এখানে পোকা পাওয়া যায়, এটা পাওয়া যায়, হেই পাওয়া যায়। এখন যদি এখন মহিলারা যদি আজ্ঞায়া যদি এই টেকনোলজিটা যদি শিখতে পারে তখন কিন্তু তারা একদম ক্লিনলি, কারণ তারা তো বেশি করতো না, কম কম করে কারবো, যেমন 100 কেজি তো এটা কমই না, যেমন সব যদি এক দুদি সেলফ হেল্প গ্রুপ মিল্লা যদি করে, তখন আপনার যে সময় শুটকিটা আনবেন এটা আপনি শর্ট করবেন, শর্ট করবেন, পোকা মাকড় সব ফালাইবেন, কারণ তারা তো একদম গুদাম মানে।
1: এটা আমি একবারে আপনার কথা অনুযায়ী যেটা বুঝলাম যে আমি ওরকম মিক্স যদি আনিলাই মিশলা, যেটা মিশলা শুটকি আনলাম ধরুন 2 কেজি আর 1 কেজি আনিয়া ওখান তারে মিশাইলাম, এর বাদে মিশানির বাদে আমি পুরা ফুকা মাকড়
0: না? প্রথমে তো আপনি এখন যদি বিজনেস করতে যান কিন্তু প্রথমে তো আপনার বস্তা বস্তা আনতে লাগবে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, তো এটা হচ্ছে আলাদা। এখন আনার পরে প্রথম তো কাজ কি, এখন যাই জিনিস আনবেন এখন আপনি প্রসেস করতে যাইতেছেন, হাইজিন যদি মেনটেন করতে যান, এখন তো অন্য বাজারে তো কি করে তারা বস্তা কি বস্তা তারা চুবাইয়া দেয়
1: একদম।
0: এখন যদি আপনি যদি করতে যান, এটা অফকোর্স আপনার যে হাইজিন, হাইজিনটা একটা ইম্পর্টেন্ট। এখন শুটকি খাওয়াটা হইলেও মানে কিন্তু হাইজিনটাও মেনটেন করতে লাগে, হাইজিনটা মেনটেন করার লাগে আপনি এটা শর্ট আউট করবেন, শর্ট আউট করার পরে এখন শুটকিটারে এখন যদি আমরা যদি তেলাইশের বানাই তাহলে মিক্স করবো, মিক্স ছাড়াও হয়, মিক্সারও এখন যদি শুকনাটারে আমরা কি করবো শর্ট করার পরে আমরা ভিজামো, জলের মধ্যে ভিজামো, এটা যদি বেশি শুকনা থাকে তোরা এক রাত্র ভিজামো, 8 ঘন্টা 9 ঘন্টার মতো ভিজামো, তারপরে আমরা তুলবো। এটা দললে আমরা বোঝা যাইবো যে বেশি শুকনাও না বেশি নরমও না, কারণ বেশি জল হইলেও ভালো না, একটু মোটামুটি ভিজা থাকবো। তারপরে আমরা এটা জড়জড়া করবো, এটা জড়াইয়া রেখা দিব, জড়াইয়া রাখার পরে আমরা কি করবো যে অনেকগুলি মাছ কি হয় এটা হচ্ছে হাইজিন মানে অল্প অল্প পরিমাণে করার লেগে আপনি অনেক সময় তারার যে বোনস গুলি স্কেল গুলি বা মাথাগুলি শক্ত শক্ত হয়ে থাকে, ভালোভাবে হয় না, তখন আমরা বেলনি দিয়ে একটা যদি

0: বেল্লা লাগবে, তখন একটু নরম হয়ে যাবে। ঠিক আছে, এটা হয়ে গেছে আপনার রেডি সাইডে। তারপরে আপনি আর কি লাগবো, যে শুটকির গুঁড়া লাগবো,
1: আবার শুটকির
0: শুটকির গুঁড়া, শুটকির গুঁড়া এটা আলাদা এমনিতেই পাওয়া যায়, গুঁড়া যেখানে পরিষ্কার মানে এমনিতেই গুঁড়া পাওয়া যায়, এটা আপনার লাগবো অল্প, যেমন 1 কেজির লিগে আপনি যেমন 250-300 গ্রামের মতো লাগবে। ঠিক আছে, এরপর আপনার লাগবো একটা পাতিল বা লাঙ্গি বা আপনার যে ছোট যে কলস থাকে, ছোট কলসটা কোনটা করবেন, যেটা আপনার হাত দুকে এটা নিবেন, কিন্তু কলসের মুখ অনেক সময় ছোট থাকে, কোনটা নিবেন যে যে কলসটা একটু মুখটা বড় থাকে যাতে হাত ঢুকাইতে পারেন, কারণ এরপরে এটা নিবেন, কলসটাতে দুইয়া শুকাইবেন, শুকানোর পরে এখানে কিন্তু আপনার সর্ষা তেল লাগবে।
1: আচ্ছা,
0: সর্ষা তেল আপনি এটা দুইবার তিনবার লেয়ারে আপনি দিয়া দিয়া খাওয়াইতে লাগবো, আপনি তেল খাওয়াইতে কলসের তেল খাওয়াইতে লাগবো, যতক্ষণ না শুকায় তেল খাওয়াইতে লাগবো, তেল খাওয়ানোর পরে মোটামুটি 7 দিনের মতো আপনি খাওয়াইতে লাগবো, খাওয়ানোর পরে আপনি 7 দিন 6 দিনের দিন আপনি মানে শুটকিটারে ভিজাইবেন আর কি।
1: আচ্ছা,
0: ভিজানোর পরে জর্জরা হয়ে গেছে, তখন আপনি কি করবেন, তারপরে শিরলগুলি মানে শুটকিগুলি যেটা ভিজায় রাখছেন এটা আপনি চাপাইবেন, টাইট করে চাপাইবেন, একটাও কিন্তু স্পেস ছাড়বেন না, মানে টাইট করে চাপাইবেন যেখানে সাইডে, প্রথমে সাইডে সাইডে আপনি লাগায় আপনি এরকমও করতে সুন্দর করার লিগা, যেমন লাইন লাইন করেও লাগাইতে পারেন, চাপা দিয়ে দিয়ে দিবেন, চাপাতে এতটুকুর মধ্যে কিন্তু 1 কেজি 1.5 কেজির মতো ঢুকা জায়গা।
1: আচ্ছা,
0: ঢুকানোর পরে আপনি কি করবেন, যতক্ষণ না ফুল হইব একদম চাপায় চাপায় দেবেন, দেওয়ার পরে আপনি কি করবেন, তারপরে একটা লেয়ার আপনি যে কলা পাতা বা যে কোনো পাতা বা সেগুন পাতা কলা পাতা যে পাতাগুলি মানে ফ্রেশ থাকে, যেটা আমরা বেশি কেমিক্যাল ছড়ায় না, যেমন সেগুন পাতাও ভালো, তারপরে আর শাল পাতা ভালো, তারপরে কলা পাতা ভালো, কলা পাতাই পাওয়া যেত, কলা পাতা দিয়ে সাইডে আবার ঢুকাইয়া দিবেন, চাপা দিবেন, খালি থাকবো এখানে তো আর কোনো থাকতো না, তখন আপনি কি করতে লাগবো, আপনার যে গুঁড়াটা গুঁড়াটা যদি পারেন গ্রাইন্ড করে নিতে লাগবে।
1: আচ্ছা,
0: গ্রাইন্ড করে আপনি এটা দিয়ে চাপায় দিতে লাগবো, চাপা দেওয়ার পরে তো মুখটা পুরো ফুল হয়ে যাবে, তারপর আপনার নেক্সট কি করতে লাগবো, আপনার না বন্ধ করার লেগে আপনার প্যাক লাগবো, প্যাক কোন প্যাকটা লাগবো, আপনার যদি ওইটা পারেন যেমন কি জানি কয় পুকুরের পুকুরের যে মাটিগুলি থাকে নিচে, এত বেশি শক্ত না, নরম না, জল জল না, এটা দিয়ে আপনি
1: ওই তো এগুলা ওই যে আপনার কলসি যে বানায় যে মাটি, ওরকম একটু একটু
0: না, এটির মধ্যে এত না, এত বেশি আপনার যদি টাইট থাকে ফাটার চান্সেস আছে।
1: আচ্ছা,
0: তো আমরা কি লেগে দিচ্ছি যাতে জলটাও বেশি ভিতরে না থাকে, কিন্তু তারা যে যাতে কোনো
1: বাতাসটা কোনো ভাবে লাগতো না,
0: যাতে না লাগে বাইরের বাতাস বা ভিতরের বাতাস যাতে না, তখন ফার্মেন্টেশন প্রসেস। হ্যাঁ, এখন তারপরে আমরা লেপা দিব, লেপা দেওয়ার সাইডে রাখবো, কয়েকদিন পরে তো ফাটা লেগে যাবে শুকাই গেলে, আবার কিন্তু আমরা এটা লেপা দিব, এমন করতে করতে এখন শীতল যদি 1 বছরের মতো যদি থাকে, এটা হইছে এটা আপনার সাইড ইনকাম। হ্যাঁ, এটা কারণ আপনি এটা বইয়েতে থাকতে পারতেন না, তো আপনি সাইডে করবেন 1 বছর, 1 বছরে যদি হয় তাহলে বেস্ট শীতলটা হয়, মানে বেশি দাম পাইবেন, এখন বাজারে যেমন কেজিতে 500-600-1000 আছে। হ্যাঁ, তো এখন আরেকটা হয়েছে যে আপনি 6 মাসও রাখতে পারেন, 8 মাসও রাখতে
1: পারেন। আচ্ছা, তো ফুকা হইতো না,
0: ফুকা কেমনে হইব, ফুকা হইতো না।
1: আচ্ছা, না আমি করাম আর কি, এটা তো এটার ভিতরে অতটি শীতল জলেও ভিজা রইল, তার বাদে এটা অতদিন বাদে এটার মধ্যে ফুকা
0: হওয়া, একদম পোকা তো কোন সময় হয়, এখন তো আমরা তো এলেগে তো যত করে স্টেরিলাইজ, আমরা জলে ভিজাই যতগুলি পোকার যতগুলি আছে হাইজিনটা না, এখন যদি পোকা হইতো তো যারা বেশি বেশি অ্যামাউন্টের করতেছে তারারই পোকা হইতেছে না। হ্যাঁ, তারা এটা ফার্মেন্টেশন প্রসেসে পোকার ডিমগুলো একটা তাপ বাইর হয়, ওই তাপের যে পোকার যে ডিমগুলি ওইটা মরি যায়, এখন তো আমরা হাইজিনিক ভাবে করতেছি আরো কমে, তো আমরা তো সব এই যে পরিষ্কার কুইরা আমরা ঢুকাইতেছি,
1: মানে ফাতিউতি সব ফালাই দিতাম না, ফাতিউতি সব
0: না, পাতি পুটি আপনি যদি বেশি করতে যান আপনার তো একটা ইকোনমিকও তো দেখতে লাগবো, আপনি পরিষ্কার করবেন জারবেন, তারপর পোকা তো থাকতো না, আপনি তো একদিন আনার আগে আপনি একদিন শুকায়ও দিতে পারেন, শুকাইয়া দিলে তো আপনার যে পোকা যতগুলি যদি পোকা থাকে এটা সব বাইরে যাবে গরমের তাপে, আর একটু ভালো করে শুকায় যদি তারপরে আপনি ভিজাইবেন। ঠিক আছে, তো এরকম করে ভিজায় আপনি মানে ঝরঝরা করতে লাগবো, এত বেশি ভিজাবে যেন, তো আপনি চাপাইবেন, চাপা দেওয়ার পরে আপনি ওই লেয়ারটা দেওয়ার পরে এটা সাইডে রেখে দিবেন, তারপরে এটা পুঠিও কিন্তু সেম ভাবে করতে পারে।
1: আচ্ছা,
0: ঠিক আছে, এটা হইছে একটা টেকনিক। এখন শীতলের এখন আরেকটা আমি কইলাম বলে যে আপনার যে লিকুইড ফার্টিলাইজার,
2: হ্যাঁ,
0: লিকুইড
1: ফার্টিলাইজার কিন্তু পাওয়া যায়
2: খুব।

0: বাজারও গেলে তো মিলি যাই ভুগিয়া নারীপুরি তা
1: নারীপুরি এখন ওয়েস্ট ম্যানেজমেন্ট খুবই দরকার।
2: যার কারণে এই যে মাছ বাজারের সামনে যে আপনি যে এই যে নারী বুড়ি যে তা থাকে এটা তারা দোলাহড়িয়া রাখি দেন, কেউ পরিষ্কার ধরেও না বা আর কুকুর আর বিড়ালে কতটা।
0: আমার পাশের বাড়ি একজন আছেন লাউ লাউয়ের দুইটা জার করেন তাই মাছের কার্টুনও প্রতিদিন নারী বুড়ির রস আর নারী বুড়ির অথা ডাল।
2: তো ওই যে থাকে না যে এইটা তো পরিষ্কার করেন না কেউ নাই, প্রাকৃতিক ঝাড়ু দর তো কেউ নাই, পোষা গন্ধে দিদিমণি বাজার উদারে দেওয়া যায় না, আপনারা তো অভিজ্ঞতা আছে তো ওটা হইন দিদিমণি।
1: তো এখন যে আমরা যে এই যে লিকুইড ফার্টিলাইজারটা এটা হইছে আমরা যে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারি টেকনোলজি এই যে এটা কোচিতে তারা টেকনোলজি এটা, তো এটার মধ্যে তারা কি হয় মাছের কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন পার্টস কিন্তু ইউটিলাইজ করা যায়। যে মাছের মধ্যে কিন্তু সবচেয়ে থেকে কোলাজেন আছে, কোলাজেন হইছে কোনটা যেটা স্কিনের যে ইলাস্টিসিটিটা বজায় রাখে এটা কোলাজেন কয়। তো তারার যে আঁশটাও কিন্তু আলাদা ভাবে আমরা প্রসেস করতে পারি, প্রসেস করে এটা কসমেটিক ইন্ডাস্ট্রিতে তারা পাঠায় দেয়, এটা এখানে আমরা কিছু করতেছি না। এখন না করলেও কিন্তু আমরা এটারও একটা বিজনেস করা যায়, কসমেটিক শুকায়া বিজনেস। হ্যাঁ, এখন নারী বুড়িটি আমরা কি করবো, আঁশ টাঁশটি কি করবো, এখন তো আমরা কিছু করবো কিন্তু সব গন্ধ মানে পচা ধরন জায়গা, তখন আমরা কি করবো এটা আমরা আনবো আইনা যে পচাটা আমরা কি করবো 1 কেজি বা 2 কেজি। হ্যাঁ, তখন আমরা এটাকে এটা গ্রাইন্ড করতে লাগবো বা এটারে করতে লাগবো, এটার আলাদা মানে মেশিন পাওয়া যায়। মেশিন ছাড়াও যদি মানে কম করি যেমন কুটির শিল্প মানে মহিলারাও করতে চায়, গ্রাইন্ডারে আমরা গ্রাইন্ড করে নিব, গ্রাইন্ড করবো একটু জল মিক্স করবো 1 কেজির মতো মানে যদি থাকে আর সেটা মিক্স করে, তারপরে একটু কেমিক্যাল লাগবো, কেমিক্যাল এটা মানে কেমিক্যাল দোকানে পাওয়া যায় আগরতলাতে এরকম বিভিন্ন জায়গাতে যেখানে ল্যাবের কাজ করে ওইখানে, যেমন একটু ফরমালিন লাগবো।
0: আচ্ছা,
1: ঠিক আছে, মানে ফরমালিন না ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড কয়, ফর্মিক অ্যাসিড যেমন 1 কেজির মধ্যে 8 ml।
0: আচ্ছা,
1: বিকার ম্যানেজ মানে মাইপা দিলাম, এটা গুললাম, গুইলা আমরা একটা বোতলের মধ্যে সাইড করে রেখা দিলাম, কিন্তু জলও আমরা মিক্স করছি 500 ml এর মতো, গুইলা সাইড করে রেখা দিলাম, এটা আমরা এক সপ্তাহের মতো প্রত্যেকদিন আমরা 2 দিন একদিন পর পর আমরা গুলমু, গুলার পরে একটা এরকম কি হইব একটা লেয়ার হয়ে যাবে, মানে ওইটা যে নিচের নিচে নাইমা যাইব গা আর এটা উপরে বেসে যাইব গা, ওই জলটা আমরা ফিল্টার কইরা 1 ml মানে 5 ml 1 লিটার জলে আমরা মিক্স করে ফোলিয়ার স্প্রে দিতে পারি, এটা হচ্ছে লিকুইড নাইট্রোজেন, ওইখানে নাইট্রোজেনের যে ওইটা আইব যে কোয়ালিটিটা আইব। ঠিক আছে, এখন যে নিচেরটা এটাও কিন্তু আরো অন্য কিছু বানানো যায়, এটা আমরার দ্বারা সম্ভব হইতো না, কিন্তু এখন যে ওয়েস্ট গুলি আছে এটা যারা পড়ে যে এন্টারপ্রেনারশিপ বা যারা বিজনেস করতে চায় নিচের ওয়েস্টটা যেটা থাকে এটা দিয়ে আমরা কি বানাইতে পারি, আমরা ফিড ফ্লোটিং ফিড যেটা কয় মাছের যে ফ্লোটিং ফিড এটা বানিয়ে যায়। এই ফ্লোটিং ফিটের মধ্যে আমরা কি করবো যে আমরা যে রিকোয়ার্ড অ্যামাউন্ট যতটুক দরকার কোন মাছের লেগে কোন কতটুক নিউট্রিয়েন্ট দরকার, যেমন এখন যদি প্রোটিন লাগে বা এখন কোনো কিছু লাগে তখন এখানে আমরা অ্যাড করবো বেসন বা ফ্লোর বা ময়দা। তারপরে একটা তারা একটা মেশিন আছে বা এটা এই যে লো কস্টেরও আছে, তো এটা দিয়ে আমরা যখন মানে এটা শুকাইয়া যেমন সয়াবিনের মতো হয়ে যায় গিয়া।
0: আচ্ছা,
1: যে একটা সাঁচার মধ্যে যদি এগুলি মানে যতটুক নিউট্রিয়েন্ট লাগে সবকিছু ডাইলা যদি আমরা বানাই যে সয়াবিনের যে টুকরাগুলি হয় এরকম হয়ে যায় গা। এটা এটাও ডিপেন্ড করে সাইজ ছোট বড়, এটা হয়েছে কোন ফিডরে মানে কোন মাছটা কি খাওয়া
0: কতটুক দেওয়া।
1: হ্যাঁ, তো এরকম করে আপনি ড্রাই করেন প্যাকিং করেন তারপরে আপনি এটা বানাইতে পারেন খাওয়াইতে পারেন ফিশটারে। তো এটা কিন্তু সম্ভব মানে কৃষকরার মাধ্যমে ইন্ডাস্ট্রি লাগতো না, কমের মধ্যেও হইব শুধু মেশিন যদি পাওয়া যায়, মেশিনও এত বেশি দাম না।
0: আর এর আগে তো যদি আমরা ও যে জল যেটা হইলা উপরের যে জলটা স্প্রে করিয়া যে দেওয়া
1: জলটা আমরা সাইড করে আমরা রাখতে পারবো, মানে আমি মাল্টিপল ইউজ করতেছি মাছের যে ওয়েস্ট গুলি, যেমন আসছিও আমরা কোলাজেন এলাকা যে কোনো ফ্যাক্টরিতে আমরা পাঠাইতে পারি, তারপর ওই যে নারী বুড়ি গুলি যে আছে এটা আমরা ফর্মিক অ্যাসিড দিয়ে মিক্স করে যখন আলাদা হইব ওই জলটা আমরা 5 ml মানে ওইখানে শুধু 5 ml 1 লিটার জলে মিক্স করে আমরা স্প্রে করবো
0: গাছের মাঝে,
1: গাছের মধ্যে
0: এটা তো গাছের খাওয়ান হইল না,
1: গাছের খাওয়ান ফোলিয়ার স্প্রে যেটা দেয় এটা, তারপর ফুল গাছ এটা খুব কাজ দেয়।
0: নিয়া দিবানি ও মাছের জল দিলে পরে ফুল ফুল ঠাকুরে দিবানি।
2: শুনো, মাছের জল দেব আর না দেব।

0: আগে আমরার বাবা কাকা ঠাকুর দাদা যারা আসলা, আমি আমার বাবার কথাও কইয়ার, মাছ ধোয়ার জল ফানিলাউ গাছের নিচে আমরা দেখছি, এবং ওখানো অনেক নারিকেল গাছও দেখছি না আমি, ফানিলাউ গাছ বা মিষ্টিলাউ গাছের নিচে কিন্তু দিতে দেখছি আমরা, এবং সেই ফানিলাউ আমরা খাইছি, অন্যরাও কিন্তু খাইছে। বর্তমান সময়ে আমরা সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে গেছি, যার কারণে দিদিমণি তারা দাদাবাবু তারা কিন্তু কইরা পরম্পরাগত কৃষি ব্যবস্থারে আবার ঘুরে আনার লাগিয়া, আবার চাষবাস করার লাগিয়া। কারণ দেখা গেছে ওই যে দিদিমণিয়া কইলা কথা দিয়ে আমরা রস বানাইয়া তারারে দিতাম, এতে কিন্তু প্রজাপতি মৌমাছি কারোর কোন রকমের ক্ষতি হইত না, তারা আরামসে ফুলে ফুলে ঘুরিয়া বেড়াইব, মধু সংগ্রহ করব, মৌচাক বানাইব, সেই মধু আমরা পাইমু, সেই খাঁটি মধুটা কিন্তু আমরা খুব সহজে গ্রহণও করতাম পারব। যাই হোক, দিদিমণি তারার কথা যদি আমরা শুনিয়া কাজ করি তাহলে কিন্তু আমরারও লাভ হইব। আর আরেকটা জিনিসও তুমি লক্ষ্য করিয়া থাকবা, আমরার বাড়িঘরে যখন শুকনা মাছ যায় বা শীতল শুটকি যখন যায়, মাছের মাথা অনেকেও কিন্তু রাখুন না, মাছের মাথাও কিন্তু অনেকে ও গাছের নিচে মাটি দিয়া জমা করিয়া দিলাই। যাই হোক, আজকের আলোচনা আমরা এখানে শেষ করিয়া, আপনারা কিন্তু নিত্য নতুন জিনিস জানলা, আমরা অন্যান্য দিন আরো অন্য বিষয়ে আলোচনা করবো। আজকে আসর থেকে উঠি আর দিদিমণির সঙ্গে নিয়া গান শুনতে শুনতে।
1: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই।

0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত।
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55-200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18-40 বছরের কৃষক।
1: এই অংশীদারিত্বের যোজনায় সরকার দেবে সমান অংশ।
0: সকল কৃষক ভাই বোনেরা এই যোজনার লাভ গ্রহণ করার জন্য জনসেবা কেন্দ্রে যান
1: আর বিনামূল্যে নিজের পঞ্জীকরণ করান।
0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা, অন্নদাতার পরিশ্রমে সম্বল, পেনশন দ্বারা সুরক্ষিত তাদের ঘর। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: अन्नदाता किसानों की खुशहाली और उनकी आय में बढ़ोतरी के लिए भारत सरकार लगातार प्रयासरत है। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के दूरदर्शी नेतृत्व में पिछले 7 वर्षों में खेती को आधुनिक और किसानों को आत्मनिर्भर बनाने के लिए कई निर्णय लिए गए हैं।
3: छोटा किसान बने देश की शान, ये हमारा
4: इनकम टैक्स
3: देश के 80% से ज्यादा किसान ऐसे हैं जिनके पास
4: जानकारी के लिए

এতক্ষণ খরগৃহস্থিতে প্রথমে সাক্ষাৎকার এবং পরে কৃষি আলোচনা শুনলেন আকাশবাণী গোলা শহর। এখন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী আগরতলা। সারি কাহাম তাবুক চঞ্জন তিনি সারকনি কক্রক মান্দা তিনি স্রাংসার পান্দনে পুলেমনো খনামানে থুংনুক এবা রেডিও সিরিয়াল ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওয়েলবাজি যাক ও রেডিও সিরিয়াল তিনি কগতমাকা সাকলম খসর বেমার আগে খানাবাই দি রেডিও সিরিয়াল।

পিনি পান্দা সাকলম খোচার ভেমার বিশি কিসা সেখাং আগুলোতে পিনি গানা গেনি আমচাই রগো খতং কচা গিয়াগো কানলাইমানি স্রাপসা বেলায় খেন নুকজাখা ফিয়াবা 2015 বিশ্বখায় অব বেলায় খেন আওয়াই অঙ্গ কিরিলাইমানি নুকজাখা চলা রংনি খাইবা সাকলমতে ব্রী রংনি খাইবা খাজানি হাবৈ থাংতেফু অবসিমিয়া বাকসা বাকসাকায় অববাই থুইব থাংফু হই আওয়াই অংমানি বেলায় খেন গিরি কর অংলাইখা তাইব আওয়াই অংখা অ বেমার ডক্টর বাই হামড়ি মানজা অসাইরক সিমিসে হামড়ি মানু হই বতল বতল খাই অসানি থানি রুকথারি থাংলাইখা বাকসাবা তুই পড়া তবুও বাকসা খাইবা শুকলাই যাগো বাকসা খাইবা মূলক বসলি হায়া গাইবা চাকুমরা বসলি রক ইয়াগো তাবসবাই কানলাইখা অজায়রক অবনো সেবনাওই রং কবাং কবাং আজিলাইখা জরা জরাও অজায়রক বরে শিকলা রং সেব মানফ্রু সামুং সিত্রাও ইয়াগ রেখা হনিব আওয়াই অংখা বনোরগৈ জরা কাইসাও কিরিলাই হাতিও নংখলাইলিয়া অইনাইরকব রংনগ থাংরাগলাইলিয়া অবসিমিয়া কামিবাই কামিব মন্ত্ররিলাই হনৈ বৈত থাংলাইয়া অঙ্গৈ ককলক বাংলাইমানি নুকজাখা বনতৈ পুলিশ ডক্টর সুদুসে কাহামকাই ওয়ানসুগি মালাইলিয়া অবন তামো অংখা হনৈ

0: আমকে রুগী মানায় লাইখা রুগী নাইতে নাইতে উলসে সাইমান লাইখা অব করু বেমার সে হিনে করু বেমার অংখা সাকলমতে খাজানি হাবু হিনমানি বেমার অব তাইব কাহামকে রুগী সাউইমান খা কুবুই কুবুইন অ বেমার বাই কেবুনি সাকলম এবা খাজানি হাবি থাঙ্গিয়া কুবুই কগ্ন সানা থাঙ্কাই চিনি সাকনি মানে রক জরা জরাব পদ্রে পদ্ন উঙ্গু খা কুসু রকমগাইবা অবন করু বেমার মানজাকা হনে সাক সাকন গথাং টংলাকা হনে মানসুকলায়ু বাক্সা খাইবা লেঙ্গসে থাঙ্গু বাক্সা বাক্সানি খাই আগিনি সাকলম এবা খাজানি কিসামিসা বেমার টংলাই রক্ষাই সাক নাঙ্গিয়া অঙ্গে ডক্টর ফুনুগিয়া অংমাবাই ন অমহাই বেমারক মানজাকা হিঙ্গে করু বেমার মানজাকা হেনে কিরিলায়ু সাকনি বেমারলে বসক হিমাহাই বখানি বেমার সে তাইব কতর কুক নুকজাগু গদকমা জরানি সকাংন সই সিনাই রক অ বেমারনি কগ্ন খনাজাক সই সিনাই রক হিঙ্গাইবা মন্ত্রতন্ত্র ন পৈত জানাই রকনি থানীন অমহাই বেমার অংমানি গবাং কুক নুকজাগু হিনি ওয়ানসুগু সই সিনাই রক্ষায় অবন হাইন কালচারাল বাউন্ড সিনড্রম এবা হুকমুনি রুকজাক বেমার হিনি সাউ যে বরকনি বখা বেলাইখেন কেবেল বন মহাই বেমারক লাইউ যে বর পৈতকরাক এবা বখা করাক আ বরকনি থানি মহাই বেমারক হাবি মানজা অজায় রংনি আজিমা লাম ফুয়ানি বাকৈন ত্রিপুরা হাস্তায় উরাম উরাম মহাই বেমারক উমানি নুকজাগু থিনাঙ্গ তাইব মহাই বেমারক অঙ্গৈ মানু ভারত হাকতরনি গবাংমা হাস্তায় রগন জরা জরাও মহাই বেমারনি কক্র খনাও তাবুকনি জরা ফেসবুকতে ইন্টারনেটনি বিশিংতে জরা কিসানি বিশিঙ্গন জেসা কগ্ন পিরজাগৈত মানু হাইনি বাকৈন মহাই বেমারনি কগ্ন ডাক্তিন রুজালাই থাঙ্গু বনি বাকৈন চিং তাবুক বেলাইখেন শিয়ান অংনানি নাংথাই জেফ্রুপান মহাই কগ্ন খনাকাই খুঞ্জুও তা খনাদি তে পৈতা চাদি নগনি জায় রগ্ন অমহাই কগ্র তা খনারে দি বরগ্ন সাউই মা খনারি নাই বব কুবুই মুই তো নারাক দি মন্ত্র বাই কেবনি মূসা খাই মাইজা করু বেমার মানজাকে কেব গিরিজাকৈ টংখাই বন তা শিকরি দি কুতাম অংগিয়া হনে বন ফানসিরি দি অবহা ইংখাই আ বরগ্ন তৈ গবাংখাই খানি রিদি তাই অচাই খামারক হিয়াবই লগি লগিন হসপিটালত লাংনা খাই দি
1: হাবাব কুমিলক দানকানে ইংলিশ সীমা নাইগ্রানাই এই কুমিলক নাইসিংরা দেই এই কুমিলক নাইসিংরা দেই ও হাইন দিক দিক হিমলে তাম খানায় দে এই কুমিলক নাইসিংরা দেই মা খানায় দা
2: ও কুই শ্যাম পাই দে ভাজি সলা ভাজি নং খাই বিয়াংতি ফাইগা সাব
1: আব তাই সানা হামলিয়া কুমুই আংখে বাজার কোনানি বইরা বুফাং তলাতিছে মা রক্ষাবে সুও নখে বিয়ংতি ফাইকাসা কুমো
2: আংখাই বজেন্দ্রনি দোকান কোনাতেইসে মা ফাইসুবলা সা কৈচেন পাই হিনজকে বিয়ং থাঙ্গাসা থাদা থাঙ্গা তো দঙ্ক হনে বব
1: অবখলে আংব সিগ্রালিয়া কুমুই সঙ্গ তো লাইনানি কগিয়া চিনিছে উল নাইব বিয়ংতি রগ নংখর কানা হানছি দো অব তম নুন সঙ্গ কলাইছি কেবন কেব চাবি ফাইনানি লামদা তংসিবা অবতাই চাবি ফাইনানি কগলি এনিদা কুমি মিল
2: আংব বেরমা সুবাই রাঙ্গিউ পাদ্রম নতা সই সই আনি গান আসমসা হার কর নাঙ্গি খুচরো সাইতে হাঁকাইবা চিনি বরক নাংখা বং বরক নাংখা কাহামকে নাইছে মাম বলি আসমসা জানি পারে তুই হুর হুর নাঙ্গি খালাই মানিতা আংখাই আর তাই তামখে তংছিনা সা আংব রেখাই কাতা আ বেরমা ফালাইছে আনি সেই সেখান তাই বিয়াম গমা ওই থাঙ্গা
1: এই নুখদাই কাহার দি কুমুই চিনি সিনজা আব বিয়াং তিখে আয়ং তি পেপলাই তংফাইখাসা হে নাসিগলা
2: সিনজ সঙ্কাইবা বিন বাতাই খানানি ফাইনানি লামা বিয়াল তং সেও হাইজা এই সুন নুহুক না নুহুয়া হাইকেন হিমি টংরা দে কিসা পাই হিন্দি
1: নাসিগিয়া হংখা সিরিং সিরিংকে হিমি টংলাই না কুমুই ও তা বুং সঙ্গ বাতাক হই সিরি গান নাইলা সঙ্গরণ এই বাতক দেখেন তা বুং কুমুই নাই
3: এই কুমি মিলক না চেম্পাই না সিংবাইগারা দে হাই আমি খেদা খেদা খনায়া হাই নসে লাঙ্কা সুন সুন হিমাই টংলাসে এই কুমি মিলক না চেম্পাই না সিংরা দি হিমা খনায়া দা হাই এই দা চেম্পাই না সিংরা দে
1: সাবো হা ও সিনজ সেবলাসা হনে

0: bok thang yada
1: angkhai oro tongsuna bagai na phaiba hake basa laigra kha do koi sinja tai koi ni bihiro
2: da ko khuk buk sang lai kha te tini khai
3: phai phai de do basa
1: phaiyo tam phai ang na sa oro bojini no ko phai lai dita tho him de lama shodi basa
0: aro tai tam lam ro sama tong phai di thanga sung
2: da ko
0: ই কলে আসুক যাং বোলা সা তামু সাকু ইমিল খানা মানে অব তামো কুবুদা এরে তামো বাহাই
4: কুবু নৌকে
0: তাবু খে বাহাই খাসা
4: মিয়া হু তলিঙ্গু দে কামিনি দুং দুং নি আরো থাঙ্গই তুই পর না হারে নিমানি উল আগি নি হাইন্য হাইতে অংখা বাহাই বংসিদ
0: হাইকে বা আংবো আরো থাঙ্গই তুই পড়া সে কিষান না হারি মা ফাইন বলা সাহ
4: হাই নাই সাবন বাকি সাথে পা
0: তা সাশিদি কমই তিনি ফুঙ্গসে

আসো যারা, যাদুনির সমকানাকে ফাগুন তিদ্ধ প্রমাণে খারাঙ্গ তবে খারামে দিয়ে খারানে কপ্রুক পান্ধানে হয় বতাঙ্গ্র খারা পুংনি দাম নক তামে নেচে বেশ সত্যি হাইনু খারাং পান্ধা পুংনি দাম চার তামে ব্রেজি সত্যি সিগা সিগলি পান্ধা যাই নক দিবর দাম চিনিও খারামানা টানমা জের খারামানে চক্রিং পান্ধা সারাকনি পান্ধাব পুলিয়াবন খনামানে হাবনে কক পান্ধা আবনে ইয়াকুল খনামানে পূর্ণ রূপনি খরাঙ্গ জাতনের জম্ম খনামাকে খনানে কক্র পান্ধানে আবেতাং রক আকাশ পানে আগরতলা আবনে না পাইকে তিনি হরনে কক্র পান্ধা যত্ন হর কাহান।

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে রিলে করে বাংলা সংবাদ। এর পরপরই শুনবেন স্থানীয় কক্বরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কলকাতার তারাতলা এলাকায় আজ একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ধসে পড়লে তিনজনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 18 জন। এখন অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। ভারত ও রাশিয়া 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $100 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ভারতের সভাপতিত্বে ব্রিক্স মহাকাশ সংস্থা প্রধানদের বৈঠক আজ বেঙ্গালুরুতে শেষ হয়েছে। রাষ্ট্রসংঘের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করায় পাকিস্তানের কড়া সমালোচনা করেছে ভারত। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা করেছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাত থেকে শুরু হচ্ছে গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। আসছি বিস্তারিত সংবাদে। কলকাতার তারাতলা এলাকায় আজ একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ধসে পড়লে তিনজনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 18 জন। তাদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সেখানে উদ্ধার কাজ চলেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এই ঘটনার বিষয়ে কলকাতা পুরসভার পক্ষ থেকে একটি তদন্ত রিপোর্ট তৈরি করা হবে। তিনি আরও জানান, আগামীকাল বিধানসভায় তারাতলার এই দুর্ঘটনা নিয়ে বিস্তারিত তথ্য পেশ করা হবে। নির্মাণে ত্রুটি থাকার সম্ভাবনার দিকটিও মুখ্যমন্ত্রী তুলে ধরেন।
1: এই প্ল্যানে ত্রুটি আছে, হেভি রেন বা মাটি নরম হয়ে যাওয়ার কারণে হয়নি, সেটা হলে অন্যভাবে হতো, বেন্ডিং হয়েছে, নাট থেকে উল্টে চলে গেছে, স্লিপ করেছে। মনিটরিং করছি, এখানে কন্ট্রোল রুম আছে, সিএস হোম সেক্রেটারি নিজেরা দেখছেন, আমরা টাচে থাকব, আলোর ব্যবস্থা আছে, যতক্ষণ না পর্যন্ত পুরো গার্বেজ সরানো হয় রেস্কিউ অপারেশন চালু থাকবে।
0: দুর্ঘটনাস্থলে ত্রাণ উদ্ধার কাজের জন্য সেনাবাহিনী, এনডিআরএফ, পুলিশ, দমকল এবং জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা হাত লাগিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া 12 থেকে 15 জনের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। উদ্ধারকারী দলের পক্ষ থেকে তাদের জল ও অক্সিজেন সরবরাহ করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ কলকাতায় নির্মাণাধীন বেসরকারি গুদামঘর ধসে পড়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। গুদামঘরটি শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের লিজ দেওয়া জমিতে নির্মাণ করা হচ্ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় মন্ত্রী জানান, উদ্ধারকাজ জোর কদমে চলেছে এবং ইতোমধ্যে কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, রাজ্য সরকারের সহায়তায় বন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করছে। ঘটনাস্থলে সংশ্লিষ্ট সমস্ত সংস্থা এবং শীর্ষ আধিকারিকরা উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ভারত ও রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য আর বাড়ানোর লক্ষ্যে কাজ করছে। দুই দেশ 2030 সালের মধ্যে বাণিজ্যের পরিমাণ $100 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ আজ জানিয়েছেন, ভারত রাশিয়া বাণিজ্যের বর্তমান পরিমাণ প্রায় $60 বিলিয়ন। মস্কোয় দ্বাদশ প্রিমাকভ রিডিংস মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতিগুলির অন্যতম এবং এর সম্ভাবনার দিকটি অত্যন্ত ব্যাপক। তিনি ভারত রাশিয়া সম্পর্ককে একটি বিশেষ সুবিধাপ্রাপ্ত অংশীদারিত্ব হিসেবে অভিহিত করেছেন। ভারতের সভাপতিত্বে ব্রিক্স মহাকাশ

0: সংস্থার প্রধানদের বৈঠক আজ বেঙ্গালুরুতে শেষ হয়েছে। সমাপ্তি অধিবেশনে যোগ দিয়ে বিজ্ঞান প্রযুক্তি ও মহাকাশ মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বিশ্বব্যাপী মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান ভূমিকার কথা তুলে ধরেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন জানান, দুদিনব্যাপী এই বৈঠকে 10টি দেশের 26 জন প্রতিনিধি অংশ নিয়েছিলেন। এর পাশাপাশি ইসরো, ইনস্পেস এবং মহাকাশ বিভাগের প্রতিনিধিরাও এতে উপস্থিত ছিলেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা বিভাগের নির্দেশক উই সুং লাকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিদেশমন্ত্রী জানান, আন্তর্জাতিক পরিস্থিতি এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
1: I do think as foreign ministers, it is clearly our responsibility to take this relationship forward, to oversee what different parts of the government and different parts of our economy, of our country, do with each other in their interactions. In coordinating that and in really fashioning a more forward-looking, a more contemporary relationship in a more difficult world.
0: কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ সকালে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং তার প্রতিনিধি দলের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, বৈঠকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা কত দূর এগিয়েছে তা পর্যালোচনা করা হয়। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার বিভিন্ন সম্ভাবনা নিয়েও কথাবার্তা হয়েছে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি বেঙ্গালুরু মুম্বাইতে রাজেশ এক্সপোর্টস লিমিটেড নামে একটি সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট 9টি স্থানে তল্লাশি চালিয়েছে। ইডি জানিয়েছে, গতকাল শুরু হওয়া এই তল্লাশি অভিযান বিদেশি মুদ্রা বিনিময় আইনের লঙ্ঘন সংক্রান্ত তদন্তের অঙ্গ। তদন্তে উঠে এসেছে বিদেশে হওয়া কিছু লেনদেনের নথি অনুপস্থিত রয়েছে। ইডি জানিয়েছে, তল্লাশি অভিযানের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি এবং ডিজিটাল প্রমাণপত্র বাজেয়াপ্ত হয়েছে। রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে শুনবেন বিশেষ আলোচনা। বাজেটের প্রাপ্তি এবং প্রত্যাশা নিয়ে রাজ্যের অর্থ দপ্তরের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের প্রাক্তন আধিকারিক প্রদীপ কুমার মোহন্তি এবং বণিক সভা মার্চেন্ট চেম্বার অব কমার্সের আর্থিক বিষয়ক চেয়ারম্যান সরজিৎ মিত্রের সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টা থেকে গীতাঞ্জলি, ডিটিএইচ এবং আকাশবাণী সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রসংঘের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করায় পাকিস্তানের কড়া সমালোচনা করেছে ভারত। নতুন দিল্লির অভিযোগ, ইসলামাবাদ এই আন্তর্জাতিক মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে। তারা সহসভাপতির দায়িত্ব থেকেও নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ আজ একথা বলেন।
2: I also refer to the unwarranted remarks made by the representative of Pakistan. It is incredible that a co-chair expected to be balanced and unbiased in conduct has chosen to politicize this forum. I would only like to stress for brevity of time that the Union Territory of Jammu and Kashmir is a matter strictly internal to India. It has always been, is and will remain so.
0: নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয় তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। সাম্প্রতিক ইতিবাচক পরিস্থিতি এবং নিরাপত্তা ক্ষেত্রে সার্বিক উন্নতি হওয়ায় দূতাবাস ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণের বিষয়টিও বিবেচনা করতে বলেছে। যদিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিনা প্রয়োজনে ইরান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালু করেছে। এর ফলে বাণিজ্যিক জাহাজ চলাচল ফের স্বাভাবিক করার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। উপসাগরীয় অঞ্চলে বর্তমান সামুদ্রিক সংকট কিছুটা প্রশমিত হওয়ারও আশা দেখা দিয়েছে। ওমান সরকার জানিয়েছে এই উদ্যোগটি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা আইএমওর সহযোগিতায় নেওয়া হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার একটি বড় প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং দুটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রের উপর হামলা চালিয়েছে। ইউক্রেনের বাহিনীর তরফে জানানো হয়েছে যে জ্বালানি কাঠামো এবং সামরিক ক্ষেত্রকে নিশানা করতে এই হামলা। রাতভর ধরে চলা অভিযানে রাশিয়ার ওরেনবার্গ গ্যাস প্রসেসিং প্ল্যান্টটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। মধ্য আফ্রিকার কমগোতে ইবোলা প্রাদুর্ভাবে এখনও পর্যন্ত 1094 জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে 277

0: সেখানে মৃত্যু হয়েছে। গত 15ই মে এই প্রাদুর্ভাবের কথা ঘোষণা করা হয়। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও জানিয়েছে 131 জনের শরীরে সংক্রমণের সন্দেহ করা হচ্ছে, 44 জনের মৃত্যু হয়েছে বলে খবর। সেদেশের স্বাস্থ্যমন্ত্রকের দৈনিক মহামারী বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে প্রতি সপ্তাহেই আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে। অরুণাচল প্রদেশের নিম্ন সুবনশিরি জেলায় ভারী বৃষ্টির জেরে সীমান্তবর্তী অসমের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইয়াজেলি এলাকায় গত 24 ঘন্টায় 72.8 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ রাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। এই পর্যায়ে সব দলগুলি নিজেদের গ্রুপে তৃতীয় ম্যাচ খেলবে। আজ ভারতীয় সময় রাত 12:30টায় গ্রুপ বির ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে সুইজারল্যান্ড কানাডার এবং সিয়াটল স্টেডিয়ামে বসনিয়া হার্জেগোভিনিয়া কাতারের মুখোমুখি হবে। অন্যদিকে ভারতীয় সময় রাত 3:30টায় মিয়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ড খেলবে ব্রাজিলের বিরুদ্ধে। একই সময় আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে মরক্কো ও হাইতি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কলকাতার তারাতলা এলাকায় আজ একটি নির্মীয়মান গুদামের ছাদ ধসে পড়লে 3 জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 18 জন। ভারত ও রাশিয়া 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। খবর এখনকার মতো শেষ হল।
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাখ হামতাই নকুং হামক্রাই নাইকুং ত্রিপুরা হাফং বাই লুকো হামক্রাই নিবাগে আওয়াই যা।

আকাশবাণী আগরতলা ককটমা পড়িও কল্পনা দেবর্মা দিল্লী ককটমা ভূভাগ রংখা কামি হামক্রাই নাইকং ও রং বিশিও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনানি উলব্রি বেরামনি বিশিং ত্রিপুরানি বাকে খক নৈরা চিসা রোজাক সিনিচিসা রাসাই হাইরাং গসিমুরখা মন্ত্রীরা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তে ও জরা কলক তাই তংসক নাই তৈ খুরমপুনি সেব্রনা ওয়ানসুকটাং যাসাকনাব মিশন মোড সামু টাকা সাকা ফান বৌসিনকা হায়ং কাপো তিনি চিয়াঙ্গানো গ্রুপ বেরামনি পাইথাক ম্যাচ কামি হামক্রাই নাইকং ও রং বিশিও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনানি উলব্রি বেরামনি বিশিং ত্রিপুরানি বাকে খক নৈরা চিসা রোজাক সিনিচি সারা সাইহাই রং সেবায়ু সারা দশি থাম কিলোমিটার চারা সিনিচি নই মিটার কলক হাই কাইচুকুচি দগলাহার সামনাব গসিমুং রেখা গসিমুং টংবুতং রৌনি সেব বাই হাসানি কাইচুকুচি দগ লোক আমচায় কাহামকু রাহার থাংলাইসু সেব সামি তিসা জাগানো আবু বাই রং সাকাম নক তাই কামিনি হাতি ও থাংলাইসু খাইনাও লাইটে সঙ্গানো তাই আমচাইনি লোকরাও বানিয়া খাইমা সেব বাই রং থংতুই যুগজাক অঙ্গানো কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাই কাশ্মীর মন্ত্রী রাজনাথ সিং তিনি রানী দুর্গাবতী শাক বেদক লংমা সাল তিনি বন খুলমুয়া ফারকা হদালামো অমিত শাহ রানী দুর্গাবতী ন খাকুয়ার তাই বুড়ি ফাননি ফুনক মারি হানে খুরচাখা রাজনাথ সিং সাকা হা তাই হুকুমো খাতি নাও রানী দুর্গাবতী খাকরাক মা সিনেমং রেখা ন্যাশনাল হাইওয়েস অথরিটি অফ ইন্ডিয়া এবার NHAI হা কতর গনাঙ্গে বসং লাহার কতর করিডোর গসিমুং কারে পার্কিং তাই রায়দা করে দখল খাইমা কাসুনা সাইটকমুং গ্রা খাইকা লাহার রেখা লামতাই লাহার কতর নাইখুনি বেখাক্তি সাজাকা সুপ্রিম কোর্টনি দাগিমুং রেগে অচেতন নাহার জাখা মন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তে গনাঙ্গে জরা কলক তাই তংসুক নাই তৈ খুরমপুনি সেব রনা ওয়ানসুকটাং ইয়াসাকনাও মিশন মোডো সামু টাকা সাকা ফানবক্সিনকা তিনি আগরতলাও TIFT ওয়ার রুম গুমতি তৈমানি তৈ সামুগ ফুনাঙ্গে আগরতলাও ককসাবজাক তৈ সেবরনা বাবাইন তৈ কাইসা কুসুক বেরেমনি ককলাম সালামা পান্ডব ব সাকা তাবুনি জরা যে তৈ তৈনি এরং সেবাই মু অঙ্গৈ তঙ্গ এবার জুদা জুদা বেখাকি তৈ সামুগ ফুনাং জায়গা অঙ্গৈ তঙ্গ অ তৈন সামুগ ফুনাংনাও নাংমানি চেতন নাহারনা নাংনাই কগলাম সালাইমাব মানজাকা তাঙ্গরা কিরণ গীতে আকর্ষণ ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার।

The arts eba IGNCA. Dilikatala laibuma ganang salsi salka bharatne tongrai jarukjak romoiti sana nahari kaisa phonokmong sengjakha o phonokmong julai talni neira salmari jora tongana IGNCA e dilikatala sor watai hanis namjak manini laibuma rukjak salsi salka bharatne mani khone kusuk beremne o phonokmong no sengi rajakha মন্ত্রকর প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা লোকরগ্নে মানজক মুংতাই খা কামন ফান্ডুই কাইসা সরাই সরাই কাহামক নাইকল মুং সংসাই তিসানা নাহারে মুখ্যমন্ত্রী সমীপেশু সামংবুতাং কাইসা নাঙ্কুক মা ইয়াপ্রি তিন আগরতলা হাফাংনি তংথেনগ মুখ্যমন্ত্রী সমীপেশু পান্ডাও মানজক ব মকক সাকা ব সাকা ও চেতনী সেপাই হাসেনি জুদা জুদা আমসেনি লোকরগ বাই বরগনি জঞ্জাল সান মুংতাই ককরগ্ন সালাইনা সেপ মানি দঙ্গ আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খানাই দংবায়ু আকাশবাণী ককতমানে আপডেট মাননাকে লগ ইন খেলাই দি www.newsonair.com নিউজ অন এয়ার অ্যাপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্মে এয়ার নিউজ অ্যালার্টস ইউটিউব নাই দিয়ে নিউজ অন এয়ার অফিসিয়াল আবনকারী বা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মাননাকে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনে নাঙ্গানো মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী ও তালনি নীতিচার সালমারি ককতি সালনি ফুং দামচিসাও আকাশবাণী মনকে বাদ পান্ডাও হাকতর তাই বই হাকতনি লোকরক বাই কগলাম সালাইয়ানো অবঙ্গানে মনকে বাদনি ফিলসারা থামচি বা বেরমনি পান্ডা মন্ত্রী বক্রক লোকরক নবরনি ওয়ানসুমা খাকামা কক মনকি বাত রহরনানি কবখা মাইক অব ওপেন ফোরাম এবার নম এপস লোকরকনি ওয়ানসুম রগ্ন রহরি মানানো টোল ফ্রি নম্বর 1800117800 ও নম্বর কল খাই হিন্দি এবার ইংরেজি বাই ওয়ানসুম রগ্ন রেকর্ড খাইয়ে মানানো আবন কারিব 1922 নম্বর মিস কল রুই যে লিঙ্ক মানানো আবতীব এসএমএস খাই মানবায়ানো ফোন লাইন ও তালনি বস্কাং সালনিচি দক জরা ফিয়কজাক টঙ্গানো হয়ং বেরমনি ফ্যাকজাক নাই মানিতাই রায়দা গরিখে ফালমা কাসুমা সাল পালাইমানো রুগী তিনি ফুঙ্গ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনী সিমি হিম্ব তকাইসা সংসার জাখা থাই শিকলা হামক্রাই মন্ত্রী টিঙ্কু রায় অ হিম্ব তক চেঙ্গি রেখা বর্ষাকা ফ্যাক জানাই মানিনি হামিয়া বাবাইনতি লোক হজাকমং বাংরুনা নাহারে হাস্তে হাপাং জুদা জুদা চেতন জাগ নাহারি তঙ্গ অ হিম্বত গ আপনি নকাইসা বখা ব ফ্যাক জানাই মানি বাই সরংনাই তাই শিকলা দফান হজাক দংনা নাংথাই হানি সাকা হিম্বত গ মানজাকা সালথাং হাংকনি জেলা কাসকু অকরা বিশ্বজিৎ শীল ত্রিপুরা বুড়ি কমিশনী চেয়ারপার্সন জর্ণা দেববর্মা ত্রিপুরা চেরাই নাইমথাং কমিশনী চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা সালথাং হাংকর নাইকলফাং ডক্টর বিশাল কুমার আকসং হুবর নাইখুনি চেতন বাই তিনি শান্তির বাজারে মুকুট অডিটোরিয়াম দক্ষিণ হাংকর বেরেমনি খেট বাচাও সামংবতাং সংসার জাখা আবনে চেঙ্গে রেখা সুনামকর্তাই বানিয়া মন্ত্রী শান্তনা চাকমা আরও মানজাখা দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদ নিয়ে কাজ করা দীপক দত্ত এমএলএ প্রমোদ রিয়াং আকস হাস্তিনী কুসুক রংমন্ত্রী কিশোর বর্মন তিনি কলকাতা ও পশ্চিমবঙ্গনে কুসুক রংমন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বাই পান্ডা কাশ মালাইকা কলকাতানি বিকাশ ভবন সংসারজাক ও পান্ডাও হাস্তিনী সরঙ্গী টংনাই রক বাই গরংজাক রগ্নতী কগলাম সালাইজাখা ভারত হাফাংনি প্রধানমন্ত্রী কর্মসৃজন কর্মসূচী এবার PMEGP PM বিশ্বকর্মা হাস্তে হাফনি স্বাবলম্বন খবৈ জুদা জুদা তাং সামু রুকজাক সামু বুতাংনতী হজাবং পান্ডা কলের শহরনি দলুগাঁও সংসারজাখা সুনামকর্তে বানিয়া নাইকুনি চেতন বাই সংসারজা ও সামু বুতাংনু চেঙ্গি রেখা সন্দীপপুর পঞ্চায়েত সমিতিনি চেয়ারপার্সন শম্পা দাস পাল অম্বুবাচীন রেগে তিনি আমা ত্রিপুর সন্দী মান্ডব তংঠার চাজাকাই রক গবাং কথুমা নুকজাখা খুম বাই চিঠিউ সাজাকা মান্ডব ন জুদা জুদা থাইনি ফাইনাই বুড়ি র অম্বুবাচীনি লাইবুমান রেগে খরকসা তাই খরকসানো সিন্দুর ফুলই কাহামনি বাকে ছুরি লাইখা নৈসাই নিশ্চিত হায়ুঙ্কা ফুটবলনি গুরু বেরেমনি বেবাক হাকতর কাইনি খাই ম্যাচ থা তাবো ওয়াইসাকে ম্যাচ থা তংখতে অ ম্যাচ ডক নগে উলনি রাউন্ড কোয়ালিফাই নাতে এলিমিনেট চংজাগানো তাবনি বিশে

0: কাইসিনে হাকতর আমেরিকা মেক্সিকো জার্মানি ফ্রান্স নরওয়ে আর্জেন্টিনা তাই কলম্বিয়া রাউন্ড অফ 32 অফ কোয়ালিফাই অংখা তাইব কাইনচিবা থাই দংখো পাইথাক ম্যাচ বেবা গ্রুপনি কাইবরি হাকতর জরা কাইসাওন থাকা অংখরানো তিনি ভারতনি জরানো রুগে হরনি দামচিনি সতী থামচিও গ্রুপ বি ও সুইজারল্যান্ড বাই কানাডা তাই বসনিয়া হারজে গুভিনা বাই কাতার কাইনি ম্যাচ থাকলায়ানো গ্রুপ সিও ব্রাজিল বাই স্কটল্যান্ড তাই মর্কো বাই হাইটে থাকলায়ানো হরনি দামথাম সতী থামচিও খনাফং দাম দক সতী থামচিও গ্রুপ এব এ দক্ষিণ আফ্রিকা বাই দক্ষিণ কোরিয়া তাই চেকিয়া বাই মেক্সিকো থাকলায়ানো ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজা বুড়ি রং অরণে টি টুয়েন্টি ক্রিকেট থাইমাও তিনি কাইব্রি থমুখা নরসিংহনি পিটিএ থল কাইনি থাইমাও নিউ প্লে সেন্টার রান বুড়ি বাই বাডারঘাট কোচিং সেন্টার ন তাই কসমোপলিটন ক্লাব বাই রান স্নিচি বুড়ি বাই আগরতলা কোচিং সেন্টার ন মেচেনখা ইয়ং এমবিবি স্টেডিয়াম কাইনি থাইমাও ইউনাইটেড ফ্রেন্ডস উইকেট কাইসিনি বাই চলমান সঙ্গ ন তাই চাম্পমরা কোচিং সেন্টার রান চি বুড়ি বাই ব্রাইট ক্লাব না মেচেনখা বুসকাং দামনি সিবুরী হাস্তিনি বেবা হাঙ্করে ফেরাং কমাবাই বাক্সা গবাংকে বাতি বাই মানুহনে হজাকলাই রেখা নবর্তী বা নাইকুং খনার সালনি সাকানি তুমারি থামচিবুরি ডিগ্রি তাই খামনি নিশিদক ডিগ্রি সেলসিয়াস গান গিনিও টঙ্গানো কক্তমা পাইন সিগাং কক্তমা বুবর তাই বৈশা কামি হামক্রাই নাইকুং ও রাং বিশু প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনানি উলবুরি বেরামনি বিশিং ত্রিপুরানি বাকে খকনি রা চিসা রাজাক সিনি চিসা রাং কসিমুং রেখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তিও জরা কলক তাই টংসুকনা তি খুরমপুনি সেব রনা সাকা ফানবক সিনকা কক্তমা তিনি নিবাগে অরণ্য পাখিয়া অরণ্য কক্তমা আবাইঙ্গন খনা ফুং দামসিনি সতী বৃজিও
1: মনে রাখবেন যে সব কারণে এইচআইভি সংক্রমণ ছড়ায় না,
2: সংক্রমিত ব্যক্তির কাপ চামচ থালাবাটি ব্যবহার করলে,
1: সংক্রমিত ব্যক্তির হাতে খাবার খেলে,
2: সংক্রমিত ব্যক্তিকে জড়িয়ে ধরলে বা তাকে স্পর্শ করলে,
1: একসাথে গল্প করা, খেলাধুলা করা বা একই বিছানায় ঘুমোলে,
2: সংক্রমিত ব্যক্তির শৌচালয় স্নানঘর ব্যবহার করলে,
1: একই জামা কাপড় বা একই গাড়িতে চলাফেরা করলে সংক্রমিত হবার ভয় নেই,
2: মশার কামড়ের মাধ্যমেও এইচআইভি ছড়ায় না।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছে শর্মিষ্ঠা রায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, গ্রাম উন্নয়ন মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ত্রিপুরার জন্য 211 কোটি 71 লক্ষ টাকা পেয়ে প্রায় 164 কিলোমিটার দৈর্ঘ্যের 96টি সড়ক নির্মাণের অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদী ও সুস্থায়ী জল সম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পাসপোর্ট পরিষেবা প্রদানকে আরও দ্রুত, স্বচ্ছ ও সহজলভ্য করার লক্ষ্যে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বিশ্বকাপে আজ থেকে শুরু হচ্ছে গ্রুপ পর্যায়ের শেষ লেগের ম্যাচ। 60টি দেশ নকআউট নিশ্চিত করায় বাকি থাকা 25টি স্থানের জন্য লড়বে দেশগুলি। এবার সংবাদ বিস্তারিত। গ্রাম উন্নয়ন মন্ত্রক চলতি অর্থবর্ষে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার চতুর্থ পর্যায়ের অধীনে ত্রিপুরার জন্য আনুমানিক 211 কোটি 71 লক্ষ টাকা ব্যয়ে 163 কিলোমিটার 872 মিটার দৈর্ঘ্যের 96টি সড়ক নির্মাণের অনুমোদন দিয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মাধ্যমে রাজ্যের 96টি জনপদে প্রথমবারের মতো সারা বছর ব্যবহারযোগ্য সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। এই উন্নত যোগাযোগ ব্যবস্থার ফলে স্কুল, স্বাস্থ্যকেন্দ্র এবং গ্রামীণ বাজারের মতো অত্যাবশ্যকীয় পরিষেবাগুলোতে সহজে পৌঁছানো যাবে, যা এই এলাকাগুলোতে বসবাসকারী মানুষের আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে। এই প্রকল্পগুলো সরকারের বিকশিত ভারত স্বপ্ন বাস্তবায়নেরও অবদান রাখবে। এই অনুমোদন ছাড়াও গ্রাম উন্নয়ন মন্ত্রক আজ পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে ত্রিপুরায় 6,284 কিলোমিটার দৈর্ঘ্যের 1,594টি সড়ক নির্মাণের কাজ এবং 66টি সেতুর অনুমোদন দিয়েছে, যার জন্য মোট 4,479 কোটি টাকার বিনিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা গ্রামীণ সংযোগের ব্যবধান পূরণে এবং সমগ্র গ্রামীণ ভারতে অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী উন্নয়ন প্রসারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন আজ কলকাতায় পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। কলকাতার বিকাশ ভবনে আয়োজিত এই বৈঠকে ত্রিপুরার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। ভারত সরকারের প্রধানমন্ত্রী কর্মসৃজন কর্মসূচি বা PMEJP PM বিশ্বকর্মা রাজ্য সরকারের স্বাবলম্বন সহ বিভিন্ন কর্মসংস্থানমুখী প্রকল্প নিয়ে এক সচেতনতামূলক কর্মসূচি আজ কৈলাস শহরের ডলুগাঁতে অনুষ্ঠিত হয়। শিল্প বাণিজ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শম্পা দাস পাল।

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনগণের অংশগ্রহণ ও মতামতকে গুরুত্ব দিয়ে একটি স্বচ্ছ, সংবেদনশীল ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর সমীপেশু কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আজ আগরতলা সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী সমীপেশু পর্বে অংশগ্রহণ করে তিনি কথা বলেন। তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ সরাসরি তাদের সমস্যা, দাবি ও পরামর্শ তুলে ধরার সুযোগ পাচ্ছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদী ও সুস্থায়ী জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ আগরতলার TIFT উপায়ন রুমে গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে তিনি বলেন, বর্তমানে যে পরিমাণ জল অপচয় হচ্ছে, বিভিন্ন কারণে ব্যবহার করা যাচ্ছে না, সেই জলকে কিভাবে কার্যকরভাবে কাজে লাগানো যায় তা নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। পাশাপাশি বর্ষাকালে বৃষ্টির জল সংরক্ষণ করে প্রয়োজনের সময় তা ব্যবহার করার বিষয়েও গুরুত্ব আরোপ করেন তিনি। বৈঠকের শুরুতে সুশাসন দপ্তরের সচিব কিরণ গিত্তে সচিত্র উপস্থাপনার মাধ্যমে আগরতলা শহরের বর্তমান ও ভবিষ্যৎ পানীয় জলের চাহিদা, বিদ্যমান জল সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতা ও গোমতী নদীকে কেন্দ্র করে প্রস্তাবিত দীর্ঘমেয়াদী জল সরবরাহ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। আন্তর্জাতিক মাদক ও অবৈধ বাজার বিরোধী দিবস উদযাপন উপলক্ষে আজ সকালে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়। ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কুরা এই পদযাত্রার সূচনা করেন। তিনি বলেন, মাদকের ভয়াবহতা সম্বন্ধে জনসচেতনতা বৃদ্ধিতে রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে, এই পদযাত্রা তারই এক অঙ্গ। তিনি মাদক থেকে দূরে থাকতে ছাত্রছাত্রী যুব সমাজকে নিজেদেরই সচেতন হওয়া দরকার। পদযাত্রায় অংশগ্রহণ করেন পশ্চিম জেলার জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা, ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা, পশ্চিম জেলা জেলাশাসক ডক্টর বিশাল কুমার প্রমুখ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরাও পদযাত্রায় অংশ নেন। কৈলাসহরে ঊনকোটি কলাক্ষেত্রে আজ নেশামুক্ত ভারত অভিযান সপ্তাহ, মাদকের অপব্যবহার ও অবৈধ বাজার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়। উদ্বোধন করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়। ঊনকোটি জেলার জেলা শাসক মেঘা জৈন বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে এবং নেশার বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। বক্তব্য রাখেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পরিদর্শক বিদ্যাসাগর দেববর্মা, শিক্ষা দপ্তরের ওএসডি বেণী মাধব চক্রবর্তী প্রমুখ। এই অনুষ্ঠানে নেশার বিরুদ্ধে সমাবেত সবাইকে শপথ বাক্য পাঠ করানো হয়। তাছাড়া নেশার বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারকারী ও যাত্রাও সূচনা করা হয়। কৃষি দপ্তরের উদ্যোগে আজ শান্তির বাজারের মুকুট অডিটোরিয়ামে দক্ষিণ জেলা ভিত্তিক ক্ষেত বাজা অভিযান ও প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন শিল্প বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা। উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক প্রমোদ রিয়াং প্রমুখ। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ফেসবুক প্ল্যাটফর্মে AIR নিউজ এলার্টে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে AIR নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আজ পাসপোর্ট সেবা দিবস। 1967 সালের 24 জুন পাসপোর্ট আইন প্রণয়নকে স্মরণ করার উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয়। উপলক্ষে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সামাজিক মাধ্যমে সুরক্ষিত পাসপোর্ট, সুগম সেবা, শক্তিশালী নাগরিকের আদর্শে পরিচালিত হয়ে পাসপোর্ট পরিষেবা প্রদানকে আরও দ্রুত, স্বচ্ছ, সহজলভ্য করার জন্য সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 জুন রবিবার সকাল 11:00 আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়া টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি এবং ইংরাজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন এ মাসের 26 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। অম্বুবাচী উপলক্ষে আজ 51 শক্তিপীঠের অন্যতম মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ফুলের সাজে সেজে উঠেছে মাতাবাড়ি, যা ভক্তদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। দূর দূরান্ত থেকে আগত মহিলারা অম্বুবাচীর ঐতিহ্য মেনে একে অপরকে সিঁদুর পরিয়ে মঙ্গল কামনা করেন। জম্পুই জলায় TSR সপ্তম ব্যাটালিয়ন সদর দপ্তরে আজ মেগা রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা। শিবিরে মোট 130 জন TSR জওয়ান স্বেচ্ছায় রক্তদান করেন। এখন খেলার খবর। 2026 বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্যায়ে প্রতিটা দেশ দুটি করে ম্যাচ খেলে নিয়েছে। এখন বাকি রয়েছে একটি করে ম্যাচ, আর এই ম্যাচগুলির উপর নির্ভর করবে অধিকাংশ দেশের পরবর্তী রাউন্ডে কোয়ালিফাইং করা বা এলিমিনেট হওয়া। 12টি গ্রুপ থেকে দুটি সর্বাধিক পয়েন্ট অর্জনকারী দেশ এবং আরও 8টি সেরা তৃতীয় স্থানাধিকারী দেশ খেলবে পরবর্তী নকআউট পর্যায়ে। ইতিমধ্যেই 7টি দেশ যথা আমেরিকা, মেক্সিকো, জার্মানি, ফ্রান্স, নরওয়ে, আর্জেন্টিনা, কলম্বিয়া রাউন্ড অফ 32 কোয়ালিফাইং করে গেছে। বাকি রয়েছে আরও 25টি স্থান। শেষ ম্যাচগুলি প্রতিটা গ্রুপের 4টি দেশ একই সময়ে খেলতে নামবে। আজ ভারতীয় সময় রাত 12:30 গ্রুপ বির সুইজারল্যান্ড বনাম কানাডা।

অস্ট্রেলিয়া এবং হার্জেগোভিনা বনাম কাতার ম্যাচ দুটি শুরু হবে। গ্রুপ সির ব্রাজিল বনাম স্কটল্যান্ড এবং মরক্কো বনাম হাইতি ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার সময় রাত 3:30। আগামীকাল সকাল 6:30 রয়েছে গ্রুপে দক্ষিণ আফ্রিকা বনাম দক্ষিণ কোরিয়া এবং চেকিয়া বনাম মেক্সিকো ম্যাচ দুটি। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেটে আজ 4টি খেলা হয়। নরসিংগড়ের পিটিএ মাঠে 2টি খেলায় নিউ প্লে সেন্টার 4 রানে, বাধারঘাট কোচিং সেন্টারকেও কসমোপলিটন ক্লাব 74 রানে আগরতলা কোচিং সেন্টারকে পরাজিত করে। এদিকে এমবিবি স্টেডিয়ামে 2টি খেলায় ইউনাইটেড ফ্রেন্ডস 7 উইকেটে চলমান সংঘকে এবং চাম্পামুড়া কোচিং সেন্টার 14 রানে ব্রাইট ক্লাবকে হারিয়ে দেয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার 2টি করে খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলা ইউথ ক্লাব 2-0 গোলে সাই এসটিসি দলকে পরাজিত করে। পরে একই মাঠে ইউনাইটেড বিএসটি এবং টিটিএডিসি দলের খেলাটি গোল শূন্য ড্র হয়। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, গ্রামোন্নয়ন মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ত্রিপুরার জন্য 211 কোটি 71 লক্ষ টাকা ব্যয়ে প্রায় 164 কিলোমিটার দৈর্ঘ্যের 96টি সড়ক নির্মাণে অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদী ও সুস্থায়ী জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পাসপোর্ট পরিষেবা প্রদানকে আরও দ্রুত ও স্বচ্ছ সহজলভ্য করার লক্ষ্যে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বিশ্বকাপে আজ থেকে শুরু হচ্ছে গ্রুপ পর্যায়ের শেষ লেগের ম্যাচ। 7টি দেশ নকআউট নিশ্চিত করায় বাকি থাকা 25টি স্থানের জন্য লড়বে দেশগুলি। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা সংবাদ প্রচারিত হবে আগামীকাল 7:35।

এতক্ষণ পর্যায়ক্রমে কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে সম্প্রচারিত সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কৈলাসহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: इसी क्रम में प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आत्मनिर्भर भारत के आह्वान से दो बड़े कदम आज देश को समर्पित किए जा रहे हैं। गौ सॉर्ट स्वदेशी सेक्स सॉर्टिंग तकनीक से बछड़ी पैदा होने की सफलता दर 90% है, जिससे 8 करोड़ डेयरी किसानों को लाभ होगा। राष्ट्रीय गोकुल मिशन के अंतर्गत राष्ट्रीय डेयरी विकास बोर्ड और ICAR NBAGR के साझा वैज्ञानिक कार्यक्रम से विश्व में पहली बार देशी गाय और भैंस में अच्छे नस्ल की त्वरित पहचान के लिए गौ चिप और महिष चिप नामक जेनोमिक चिप तैयार कर लिए गए हैं, जिनसे नस्ल सुधार कार्यक्रम दुगनी तेजी से चल पाएंगे। ये सुविधा कोई भी किसान NDDB के काफ लैब एवं KLDB के लैब से उचित दाम पर ले सकते हैं। प्रधानमंत्री जी के कुशल नेतृत्व में कृषि और पशुपालन के समन्वित विकास से भारत आत्मनिर्भर बन रहा है और सरकार किसानों को सशक्त बनाने के लिए प्रतिबद्ध है।
1: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প।
2: এক সপ্তাহ ধরে রোজ বৃষ্টি হচ্ছিল, খেতে সবুজ কিছুই ছিল না, ছিল শুধু বন্যার জল। সবার মতো লাখানের ফসলও জলে ডুবে গিয়েছিল, কিন্তু ও আশা হারায়নি। স্ত্রীর নিরাশ মুখ দেখে ও ভরসা দিয়ে বলেছিল, আচ্ছা কিয়া, ফসল কা ইন্স্যুরেন্স লিয়া, এবার ফসলের লোকসান ইন্স্যুরেন্স কভার করবে।
1: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India. আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া।
3: RBI এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাঙ্কনোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। RBI একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: निशुल्क कानूनी सहायता टेली लॉ के ऐप वेबसाइट www.daily-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: আকাশবাণী গোলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর গোলা শহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে শ্রোতাবন্ধুদের স্বাগত জানাচ্ছি এ মাসের অতিথি অনুষ্ঠানে।

0: মাসের অতিথি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা কৃতি কোনো নাগরিককে এখানে নিয়ে আসি এবং তাদের সঙ্গে মুখোমুখি আলাপচারিতার মাধ্যমে আমরা তার কাজ এবং তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জেনে নিই। আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের এই শহরের ছোট্ট কোয়েল, এখন ডক্টর কোয়েল দত্ত পুরকায়স্থ। তোমাকে স্বাগত জানাই এই মাসের অতিথি অনুষ্ঠানে। এই শহরের তুমি ছোট্ট কোয়েল, এখানেই বড় হয়েছ, ছোট্ট থেকে পড়াশুনো করেছো, তাই তুমি করেই বললাম। তোমাকে অভিনন্দন জানাই এই সাফল্যের জন্যে। খুব ভালো লাগছে যে তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পেরেছো। তো তোমার ব্যক্তিগত জীবন সম্পর্কে একটু শ্রোতাদের সঙ্গে ভাগ করে নিতে চাইছি, তোমার কাছ থেকেই শুনবো। তোমার ছোটবেলা পড়াশুনোর ক্ষেত্রে কিভাবে কেটেছে?
1: প্রথমত তো আমাকে এখানে ডাকার জন্য আমি ভীষণই খুশি।

0: আজকে এখানে এসে সবার সামনে কথা বলতে পারছি, ভীষণই ভালো লাগছে। আমি আমার জন্ম কর্ম শুরুতেই কৈলাসহর থেকে, কৈলাসহর পশ্চিম গোবিন্দপুরে আমার বাড়ি। আমি ছোটবেলাতে যখন আমার 2.5 বছর বয়স, তখনই আমাকে চিলড্রেন গার্ডেন স্কুলে ভর্তি করানো হয়েছিল। মা বাবা দুজনই আমাকে নিয়ে গেছিলেন, ওখানে আমি নার্সারিতে ভর্তি হয়েছি। তো যখন যেদিন ওরা আমাকে নিয়ে গেছিলেন, তখন ওরা কথা বলছিলেন হেডমাস্টারের সঙ্গে, আর আমি ওইদিকে নার্সারির ক্লাসে গিয়ে বসে গেছিলাম। তো ওই আমার ভর্তি হয়ে যাওয়া ওখানেই, তারপর দিন থেকেই স্কুল শুরু হয়ে গেল। ওখানে আমি ক্লাস 2 পর্যন্ত ছিলাম। আমার বাড়িতে অনেক লোকজন ছিলেন, দাদু ঠাকুমা পিসিরা অনেক লোকজনই ছিলেন। তো সেরকম যে মানে খুব একটা খালি জায়গা আমার জন্য আলাদা করে কোনো জায়গা পড়াশোনার জন্য ছিল, যে শুধু আমি একাই একটা জায়গাতে বসে পড়াশোনা করব, ওরকম পরিবেশ ছিল না। আমাদের 51টি পরিবার ছিল। তো মা আমাকে সময় বের করেই পড়াতেন, কাজের ফাঁকে ফাঁকে ঘরের কাজকর্ম সেরে সময় বের করে আমাকে পড়াতেন। তো পড়াশোনার প্রতি আমার আগ্রহ শুরু থেকেই ছিল। সেই ছোট্ট বয়সে যখন আমি বেড়াতে গেছি, তখনও আমার জন্য বই নিয়ে যেতে হয়েছিল, মাকে ওখানে গিয়েও আমাকে পড়াতে হয়েছিল। আমার প্রথম চিলড্রেন গার্ডেন স্কুল ছিল, তো সেখানে আমি ক্লাস 2 পর্যন্ত পড়াশোনা করেছি। তারপর সেখান থেকে ক্লাস 3-তে আমি নেতাজি বিদ্যাপীঠে চলে আসি। নেতাজি বিদ্যাপীঠে আমি ক্লাস 3 থেকে 5 পর্যন্তই পড়াশোনা করেছি। তো ওখানে যখন 3-তে উঠেছিলাম আমি, তখন আমার 8th পজিশন ছিল। তো তখন একজন ভদ্রলোক, ওনার নাম শিলাদিত্য সিনহা, উনি একদিন বলেছিলেন যে এই মেয়েকে দেখবেন যে ওর 8th পজিশনে থাকবে না, ও একদিন অনেকটা উপরে চলে যাবে। তখন আমি ছোট ছিলাম, জানি না কি দেখে কি ভেবে উনি বলেছেন, হয়তো আমার ঠাকুরদাদাকে দেখেছেন, ওনাকে চিনতেন ভালো করে। আমার ঠাকুরদাদা,
1: হ্যাঁ, ওনার সঙ্গে এই কৈলাস শহরের একটা বিশেষ সম্পর্ক তো রয়েছে। কৈলাস শহরের শুধু একজন নাগরিক হিসেবে নয়, আমাদের অত্যন্ত শ্রদ্ধার একজন ব্যক্তি ও ব্যক্তিত্ব, তার কথা নিশ্চয়ই একটু শুনবো। দাদুর সঙ্গে তোমার সম্পর্ক কিরকম ছিল? দাদুর নামটা দিয়েই শুরু করো।
0: আমার ঠাকুরদার নাম শ্রীযুক্ত কমলাকান্ত দত্তপুরকায়স্থ। উনি ভীষণই রাগী মানুষ ছিলেন, তো আমরা সবাই ভয় পেতাম ওনাকে দেখে। কিন্তু
1: এবং তার অনেক ছাত্রছাত্রী, শিক্ষকতাই ছিল পেশা,
0: ছাত্রছাত্রী ছিলেন,
1: অনেক ছাত্রছাত্রী জীবনে অনেক উন্নতির শিখর ছুঁয়েছে।
0: আমি বোধহয় ওনার মানে শেষ ছাত্রী ছিলাম, আমি শেষ ছাত্রী ছিলাম। তো যেটা বলছিলাম, যেটা মানে আমাদের বাড়িতে 51টি পরিবার ছিল, তো সেখানে যেহেতু চিলড্রেন গার্ডেন স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, তো সবার শুরুতে সেটাই ছিল যে মানে বাড়িতে তো সবাই বাংলা মিডিয়াম স্কুলেই পড়েছে, তো যে যেখানে বড় হয়ে গেছে বাংলা মিডিয়াম স্কুল থেকেই পড়াশোনা করে গেছে, তো ওকে আলাদা করে ইংলিশ মিডিয়াম স্কুলেই পড়াতে হবে কেন? তো সেটা নিয়ে মাকে অনেক দৌড়তে হয়েছে, মানে অনেক লড়াই করে আমাকে স্কুলে দেওয়া হয়েছে। তারপর সব কিছু স্বাভাবিক হয়ে গেছিল। তো আমার ঠাকুরদা খুব মানে রাগি ছিলেন বলে মানে সবাই আমরা ভয় পেতাম, কথা কম বলতাম, কি জানি কি বলবে, অক্ষণ বোধহয় কিছু একটা করলে বোধহয় বকুনি খাবো, সেরকম একটা ভয় থাকতো। তো আমি ক্লাস 3-তে যখন পড়ি, তখন থেকে একটু একটু করে ইংরেজি গ্রামারটা দেখতাম। দাদু আমাকে ইংরেজি গ্রামার পড়াতেন, একটু একটু ইংরেজি পড়তাম, অঙ্ক দেখিয়ে দিতেন। এমনিতে তো বাবাই পড়াতেন, সায়েন্স গ্রেড গ্রুপটা আর ম্যাথামেটিক্সটা সেটা বাবাই দেখতেন। মাঝে মাঝে যখন বাবাকে পেতাম না, তখন ঠাকুরদার কাছে আমি যেতাম। আমি 3 থেকে যখন 4-এ উঠি, তখন 8th পজিশন থেকে 5th পজিশনে চলে আসি। তারপর 4 থেকে যখন 5-এ উঠি, তখন আমি 5th থেকে 2nd পজিশনে চলে আসি। যখন মানে 2nd পজিশনে চলে আসি, তখন মানে অনেকে সেটা ভেবে নিয়েছে যে হ্যাঁ ঠিক আছে, এইবারও যে জায়গাতে আছে সেটা ওর জন্য ঠিক আছে, সেটা ও ডিজার্ভ করে। তারপর আমি 6-এর থেকে কৈলাসহর গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, যেটা এখন ভগিনী নিবেদিতা স্কুল নামে পরিচিত, সেই স্কুলে আমাকে ভর্তি করিয়ে দেওয়া হয়েছে। আমার সঙ্গে আমার যারা বান্ধবীরা ছিল তাদেরকেও ভর্তি করিয়ে দেওয়া হয়েছে। তারপর ক্লাস 7 থেকে

0: আমি ঠাকুরদার কাছে সংস্কৃত আর ইংরেজি গ্রামারটা পড়তাম।
1: মানে তার থেকে বোঝা গেল অঙ্ক, ইংরেজি, সংস্কৃত সে সব বিষয়ে দক্ষতা ছিল। তো সেটা কিন্তু সাংঘাতিক কথা। আজকাল আমরা যেটা দেখি, সব মানে একটা বিষয়ের দুটো তিনটে শাখা, চারটে শাখা রয়েছে, তার যে কোনো একটা বিষয় একজন শিক্ষক পড়ান। আমি কাউকে অসম্মান করে কথা বলতে চাইছি না, যেটা বলতে চাইছি যে এই যে আমাদের কমলা স্যার কিংবা তার সন্তান কল্যাণ স্যার, তারা ও

0: পড়ান। তো শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে তো এই পরিবর্তন এসেছে, কিছু করার নেই। এবার আবার আসি তোমার কথায়, মূল বিষয়টাকে আবার মনে করিয়ে দিতে চাই যে কারণে আজকে কোয়েল আমাদের মুখোমুখি, সেটা হচ্ছে তার গবেষণা, তার গবেষণা কার্যে তার যে সাফল্য এবং তাতে উত্তীর্ণ হওয়া, এই বিষয়টাতে আমরা আলোকপাত করতে যাচ্ছি। আসলে শিকড়টা না জানলে সেই গাছটাকে জানা হয় না, তাই আমরা শুরুর দিকটাতে একটু জানতে চাইলাম এবং কথায় কথায় নিশ্চয়ই এই প্রসঙ্গগুলো আসবে। তো জানতে চাইবো তোমার গবেষণার বিষয়টা কী ছিল?
1: আমার গবেষণার বিষয় ছিল ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ কম্প্যাক্ট পাওয়ার অ্যাওয়ার ওয়্যারলেস ইন্টিগ্রেটেড এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেম অ্যালং উইথ IoT এনাবল্ড অ্যান্ড মেশিন লার্নিং মডেল ফর ওয়েদার প্রেডিকশন।
0: আচ্ছা, তো তোমার এই যে বিষয়টা তুমি নির্বাচন করলে, তার আগে তোমার ডিগ্রিটা কি নিয়ে হয়েছে?
1: আমি 2011 সালে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে গ্র্যাজুয়েশন করেছি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং থেকে। তারপর 2014 সালে আমি মাস্টার ডিগ্রি করেছি কলকাতা হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। সেখানে আমি মাইক্রো ইলেকট্রনিক্স অ্যান্ড VLSI ডিজাইন নিয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি। তারপর 2014 থেকে আমি আবার ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি TIT, সেখানে আমি টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে চাকুরিরত ছিলাম, হ্যাঁ কাজ করছিলাম। সেখানে 2016 অবধি কাজ করছিলাম, 2016 অবধি আমি টিচিং অ্যাসিস্ট্যান্ট ছিলাম। তারপর 2016 আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলাতে একটা প্রজেক্টে, যেটার নাম হচ্ছে SMDP C2SD স্পেশাল ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম চিপস টু সিস্টেম ডিজাইন, এই প্রজেক্টে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমি সেখানে যোগদান করি। তো সেখানে তখন আমার গাইড ছিলেন প্রফেসর ডক্টর শম্ভুনাথ প্রধান, ওনার তত্ত্বাবধানে আমি সেই প্রজেক্টে জয়েন করি। তো সেখানে প্রজেক্টের কাজ শুরু হয়েছে, সেখানে কাজ করতে করতেই 2018 সালে আমি ওনার তত্ত্বাবধানেই আমি PhDতে এনরোলমেন্ট হয় আমার 2018 সালে। সেই কাজের মাধ্যমে আমার PhDতে ঢোকা হয় আর কি।
0: আচ্ছা,
1: শুরুটা সেখান থেকেই।
0: হ্যাঁ, তো কাজটা কিভাবে এগোচ্ছিল? কাজটা আবার করোনা কি বাধা হয়ে দাঁড়িয়েছে?
1: হ্যাঁ, করোনা তো একটা বিশাল বড় বাধা হয়েছিল, কিন্তু তার আগে কাজ অনেকটাই হয়ে গেছিল, কারণ করোনা এসেছিল 2020তে, 2020 মার্চ থেকে শুরু হয়েছিল আর আমাদের প্রজেক্টটা শুরু হয়েছিল 2016 থেকে। তো 4 বছরে অনেকটাই এগিয়ে গেছিলাম। তো কাজের শুরু 2016 থেকেই শুরু হয়। ওই প্রজেক্টের টার্গেট ছিল যেরকম, ওখানে যেভাবে যেভাবে কাজের রিকোয়ারমেন্ট ছিল, কি কাজ করতে হবে, 5 বছরের প্রজেক্ট ছিল সেটা, তো ওখানে কি কি কাজ করতে হবে সেই হিসাবেই 2016 থেকে কাজ শুরু হয়। সেই কাজ করে করেই মানে 2018 আমার যখন PhDতে এনরোলমেন্ট হয়, প্রজেক্টের কাজ পুরোটা ছিল হার্ডওয়্যারের উপরে, সিমুলেশনের কাজ কম ছিল, সফটওয়্যার বেসড কাজটা কম ছিল, হার্ডওয়্যার এক্সপেরিমেন্টের উপরে কাজ ছিল। হার্ডওয়্যারে কাজ করে সেই কাজটার যে পরিচালনাটা সেটা যদি ঠিকঠাকভাবে হয়, তারপরই সফটওয়্যারে যেতে হয়েছিল। তো আমার কাজটা যেটা এমবেডেড ডিজাইনের উপর ছিল, মানে হার্ডওয়্যার প্লাস সফটওয়্যার ইন্টিগ্রেটেড ছিল, তো প্রথম আগে ইমপ্লিমেন্টেশনটা আগে ওইখানে করতে হয়েছে, করে তারপর সেখান থেকে সফটওয়্যারের দিকে যেতে হয়েছে। তো সে প্রথম যে কাজটা এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেম, সেটা দিয়েই আমার কাজ শুরু হওয়া। এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেম মানে আমাদের পরিবেশে যাই বিষাক্ত গ্যাস আছে, আমাদের বাতাসের মধ্যে যে বিষাক্ত গ্যাসগুলো আছে, যেমন ধরুন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, এই সেই বিষাক্ত গ্যাসগুলো কিভাবে সাধারণ মানুষকে ক্ষতি করছে, কিভাবে সেটার যে বিষাক্ত ভাবটা কিভাবে পুরো পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে, পরিবেশটা যে দূষিত হয়ে যাচ্ছে সেটাকে কিভাবে কন্ট্রোল করতে হবে, সেটাকে কিভাবে মনিটর করতে হবে যাতে সাধারণ মানুষের সুবিধে হয়, সাধারণ মানুষ যাতে সেই দূষণ থেকে রক্ষা পেতে পারে, তার জন্য এরকম একটা সিস্টেম ডিজাইন করতে হবে যেটাতে যে সেন্সারগুলি থাকবে, সেন্সর হচ্ছে মানে আমাদের পরিবেশের প্রত্যেকটা জিনিসের মধ্যে যা পরিবর্তন হচ্ছে সেটাকে যেন সে শনাক্ত করতে পারে, কি ধরনের কি পরিবর্তন হচ্ছে। এখন আমি যেরকম গ্যাসের কথা বললাম, যেমন কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড যে গ্যাসগুলির কথা বলছিলাম, সেগুলো যাতে শনাক্ত করতে পারে সেই সেন্সারগুলি, ওইগুলোকে সিস্টেমের মধ্যে ইন্টিগ্রেট করতে হবে, তার সঙ্গে একটা কন্ট্রোলার থাকে, যেটাকে আমরা মাইক্রো কন্ট্রোলার বলি, সেই পুরো সিস্টেমটা

0: ধরে রাখে, তার সঙ্গেই সব কিছু থাকে, মানে যা পাওয়ার সাপ্লাই দেওয়া হবে, পাওয়ার সাপ্লাই দিয়ে আর যা যা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট আর যা যা তার সঙ্গে যুক্ত হতে হবে, সেটা সব কিছু সেই কন্ট্রোলারই ম্যানেজ করে, সেই সব কিছু সেই ডিসিশন নেয় যে কখন এই সেন্সারটা কোন গ্যাসকে শনাক্ত করবে, কখন সে ওখান থেকে ডেটাটা কালেক্ট করবে, কখন সে সেটা দেখাবে, মানে কখন কি করতে হবে, কোন সময় কোন কাজটা করতে হবে, সেই কন্ট্রোলারই পুরো জিনিসটাকে ধরে রাখে। তো আমি সেই কাজটার মধ্যেই যুক্ত ছিলাম। তো আমার কাজের মধ্যে আমার সেই ডিজাইন এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেম, একটা সিস্টেম ডিজাইন করতে হয়েছে, যেখানে যে মাইক্রোকন্ট্রোলারটা ছিল সেটার নাম ছিল 8Mega 328P মাইক্রোকন্ট্রোলার। সেটার সঙ্গে যে সেন্সারগুলি ছিল, একটা হচ্ছে CO2 সেন্সার, CO2-র গ্যাসকে শনাক্ত করার জন্য, CO সেন্সার, CO গ্যাসকে শনাক্ত করার জন্য, NO2 সেন্সার, NO2-র গ্যাসকে শনাক্ত করার জন্য, টেম্পারেচার, তাপমাত্রা, সেটাকে শনাক্ত করার জন্য, আর হিউমিডিটি, সেটাকে শনাক্ত করার জন্য। প্রত্যেকটা সেন্সার ওই ডিভাইসের মাইক্রোকন্ট্রোলারের সঙ্গে যুক্ত ছিল, তার সঙ্গে সে কতটুকু জায়গার মধ্যে শনাক্ত করতে পারবে, তার জন্য ওয়্যারলেস কমিউনিকেশন, সেটাকে ইন্টিগ্রেট করতে হয়েছে। তো আমি তিনটা আলাদা আলাদা ওয়্যারলেস কমিউনিকেশনে কাজ করেছি, একটা হচ্ছে জিগবি ওয়্যারলেস কমিউনিকেশন, একটা হচ্ছে GSM ওয়্যারলেস কমিউনিকেশন, আর একটা হচ্ছে ওয়াইফাই কমিউনিকেশন। তো ওয়্যারলেস কমিউনিকেশনের দরকার হচ্ছে মানে কি, ওয়্যারলেস মানে যেখানে আমার ওয়্যারের কোনো দরকার পড়বে না। আগে যখন কাজ হতো তখন ওয়্যার্ড নেটওয়ার্ক ছিল, তো আমরা ওয়্যার কত টানবো, একটা লিমিটেশন আছে, তারপর আমরা ওয়্যার আর টানতে পারবো না। তারপরই আবিষ্কার হয় ওয়্যারলেসের, যে ওয়্যার ছাড়া কিভাবে আমি নেটওয়ার্কটা তৈরি করব। তো আমি সেইখানেই কাজ করেছি। তো সেখানে জিগবি হচ্ছে একটা কমিউনিকেশন মডিউল, ওয়্যারলেস কমিউনিকেশন মডিউল, সে তার একটা রেডিয়াস আছে, সে সেই রেডিয়াসের মধ্যে থেকেই বায়ুর মধ্যে যা যা পলিউটেড গ্যাসগুলো আছে সে সেইগুলোকে শনাক্ত করতে পারে। তো সেটা একটা সিস্টেম ডিজাইন করতে হয়েছে, সে সেখান থেকে ডেটাকে ট্রান্সমিট করে, আমাদের ট্রান্সমিশন হয়। তো ট্রান্সমিশনের জন্য একটা সার্কিট এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেমের, আর রিসিভারের জন্য আরেকটা সার্কিট। ট্রান্সমিশন থেকে সে সেন্সার দিয়ে সেই ডেটাগুলো সে নেয়, শনাক্ত করে সে নেয়, নিয়ে সে রিসিভারের যে সার্কিটটা সেটার মধ্যে সে ডেটাগুলোকে পাঠিয়ে দেয়। এবার রিসিভারের কাজ হচ্ছে সে রিসিভ করবে, যা যা ডেটা ট্রান্সমিশন করে পাঠানো হলো সেটাকে সে রিসিভ করবে। এবার রিসিভ করার সময় সে দেখবে যে যে ডেটাগুলো আসছে সেগুলো সঠিক কিনা, তার জন্য আলাদা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে হয়, যেটাকে আমরা বলি চেকসাম ক্যালকুলেশন, যেটা মানে ইলেকট্রনিক্স টার্ম, যেটা চেকসাম ক্যালকুলেশন। ওই ক্যালকুলেশন দিয়ে শনাক্ত করতে হয় যে ডেটাগুলো যেটা পাঠানো হচ্ছে ট্রান্সমিটার সার্কিট থেকে রিসিভার সার্কিটে সেগুলো সঠিক কিনা, যদি সঠিক হয় তাহলে সে ওগুলো রিসিভ করে নেবে, আর যদি ডেটাগুলো দেখা যায় সঠিক নয় তাহলে সেগুলোকে ডিলিট করে দেবে, সেগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এখন ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডও আমাদের ত্রিপুরার রাজধানী আগরতলার বিভিন্ন জায়গাতে এরকম সার্কিট ছোটো ছোটো করে ইনস্টল করে রেখেছে, একটা কামান চৌমুনিতে আছে, একটা রবীন্দ্রভবনের সামনে আছে, একটা আছে আপনার গুর্খা বস্তির ওখানে আছে। এই সার্কিটগুলো দিয়ে মানে ওরা পলিউশনকে মনিটর করছে, পলিউটেড গ্যাসগুলোকে মনিটর করছে, আর সেগুলো সেখানে দেখিয়ে দিচ্ছে, লাইভ স্ট্রিমে ওগুলোকে দেখানো হচ্ছে। তো আমি সেইটারই একটা পার্ট করেছি, সেখানে যখন দেখা যাচ্ছে যে যে গ্যাসগুলো যেগুলোকে শনাক্ত করা হচ্ছে তার একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে, কত থেকে কত রেঞ্জের মধ্যে থাকলে সেটাকে আমরা বলতে পারি যে না, বাতাসের মধ্যে যদি গ্যাসের এই পার্সেন্টেজটা থাকে তাহলে ঠিক আছে, এই রেঞ্জটা ঠিক আছে, মানে সাধারণ মানুষ এই রেঞ্জের মধ্যে যদি গ্যাসের পরিমাণটা থাকে সে চলতে পারবে, তার ব্রিদিং প্রবলেম হবে না, তার অন্য কোনো হেলথ ইস্যু হবে না। বিভিন্ন মানুষের বিভিন্ন প্রবলেম থাকে, তো সেই প্রবলেমগুলোতে তাকে পড়তে হবে না। হ্যাঁ, তারপর রেঞ্জ যদি বেড়ে যায়, নির্দিষ্ট রেঞ্জে থেকে যদি বেড়ে যায় তাহলে তার মানে বিভিন্ন রকমের প্রবলেম হবে,
1: মানে সেটাকে তখন কন্ট্রোল করার মতো।
0: হ্যাঁ, তো তখন আমরা কন্ট্রোল তো করা যায় না, কারণ যখন ট্রান্সপোর্টেশনে থাকে তখন বিভিন্ন গাড়ি চলাচল করে, আমরা সেগুলোকে আটকাতে পারবো না, গাড়িগুলোকে আমরা আটকাতে পারবো না। হ্যাঁ, আমরা সেটা বলে দিতে পারবো যে এখানে কার্বন মনোক্সাইডের পরিমাণটা বেশি, তাহলে ওই জায়গাটাতে সেই মাত্র যাতে লোকজন না চলাচল করে, সে ওই জায়গাটা ছেড়ে অন্য জায়গার দিকে তাকে যাওয়ার জন্য বলে দেওয়া হয়, যেখানে তার চলাফেরা করতে অসুবিধা হবে না। তো আমরা সেরকম অ্যালার্মিং কন্ডিশন দিয়ে দিই, প্রত্যেকটা আলাদা আলাদা করে অ্যালার্মিং কন্ডিশন দেওয়া আছে। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডে প্রত্যেকটা পলিউটেড গ্যাসের যে রেঞ্জগুলো দেওয়া আছে আমরা সেই রেঞ্জগুলোকেই ফলো করেছি। তো সেই রেঞ্জে যদি ডেটা আসে তাহলে সেটাকে আমরা ঠিক ধরছি, ঠিক ধরে রিসিভার

0: সার্কিটে নিচ্ছি, নিয়ে আমরা লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এলসিডি মডিউলে সেগুলোকে লাইভ দেখানো হচ্ছে। সেখানে যেই রেজাল্টগুলো আসছে, আউটপুট রেজাল্টগুলো, সেই রেজাল্টগুলো দেখে সাধারণ মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ, ওই জায়গাটা আমার জন্য ঠিক কিনা, আমি কি এখন ওই জায়গাতে যেতে পারবো কি পারবো না। তো তার কাছে সেই ইনফরমেশনটা চলে আসে। তারপর আমরা কি করেছি, ওখান থেকে আমরা সেই জিনিসটাকে আইওটির মাধ্যমে ওয়েব সার্ভারে নিয়ে গেছি, যেখানে ওয়েব সার্ভারে একটা সার্ভার ডিজাইন করা হয়েছে এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেমের জন্য, যেখানে ডেটা ট্রান্সমিট হয়ে ডিরেক্ট ক্লাউডে স্টোর হয়। এবার ক্লাউডের থেকে ডেটাটা রিট্রিভ করে সার্ভারের যে ফ্রন্ট এন্ড ডিজাইন, মানে যেখানে যখন কোনো একটা কিছুটা ওয়েব পেজ খুলতে হয়, তখন আমরা কি করি, আগে রেজিস্ট্রেশন করি, নাম, ইমেল আইডি এইসব দিয়ে রেজিস্ট্রেশন করি। তো সেটাও সেই রকম, সেখানে নাম, ইমেল আইডি, ফোন নাম্বার এগুলো দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। যখন রেজিস্ট্রেশন হয়ে যায়, তখন সে তার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে সে লগ ইন করতে পারে ওই ওয়েবসাইটের লিঙ্কে। যখন সে লগ ইন করবে, যখন যে দিনের যে সময়ের পরিবেশের অবস্থাটা বুঝতে চায়, সে ওইখানে যে প্রসেসটা আছে সেটা যদি ফলো করে, তাহলে সে সময়ের সে সেই ওই জায়গার নির্দিষ্ট জায়গার অবস্থাটা বুঝতে পারবে। আবার তার সঙ্গে আমি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছি, যেখানে মোবাইলের মধ্যে ওই অ্যাপটা যদি প্লে স্টোর থেকে কেউ যদি ডাউনলোড করে ইনস্টল করে নেয়, তাহলে সেই অ্যাপের মাধ্যমেও একটা মানুষ, ও যেখানেই বসে থাকুক, ও ইন্ডিয়াতে বসে থাকুক বা ইন্ডিয়ার বাইরে যে কোনো জায়গাতে বসে থাকুক, সে যদি ওই অ্যাপটাতে অ্যাক্সেস করে, অ্যাক্সেস করলে সে ও যে জায়গার পরিবেশের অবস্থাটা জানতে চাইছে, ও সেই অবস্থাটা বুঝে নিতে পারবে। বুঝে নিয়ে সে যদি দেখে যে হ্যাঁ, ওই জায়গাটা অ্যালার্মিং কন্ডিশনে আছে, তাহলে সে সেখানে তার আশেপাশের লোকজনদেরকে সে জানাতে পারবে যে হ্যাঁ, আপনারা ওখানে যাবেন না, এই জায়গাটা এখন আপনাদের জন্য সুরক্ষিত নয়। আর যে জায়গাটা ঠিক, তার যদি ঠিক ইনফরমেশন আসে, তখন বলে দেবে হ্যাঁ, এই জায়গাটা আপনাদের জন্য ঠিক আছে, আপনারা সেখানে যেতে পারবেন। তো আমার সেই কাজটা ওয়াইফাই কমিউনিকেশন, যেটা আমি ওয়্যারলেস কমিউনিকেশন যেটা বলছিলাম, আমি তিনটা আলাদা ওয়্যারলেস কমিউনিকেশনে কাজ করেছি। তো যখন আমি ওয়েব সার্ভার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের কথা বলছি, তখন সেটা চলে যাচ্ছে আপনার ওয়াইফাই কমিউনিকেশনে। তো ওয়াইফাই কমিউনিকেশনের মাধ্যমে আমি যে সার্কিটটা ডিজাইন করছি, সেই সার্কিট থেকে সেটা চলে যাচ্ছে মানে সাধারণ মানুষের কাছে, সে যাতে ইনফরমেশনটা পেতে পারে।
1: হ্যাঁ, আমরা এই জায়গাতেই আবার আসছি। তো শ্রোতা বন্ধুদের বলবো, আপনারা কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা স্বতঃস্ফূর্ত, কোনো কাগজ বা কিছু দেখে বলা নয়, প্র্যাকটিক্যালি সে সে কাজটাকে তুলে ধরেছে, ঠিক যে যেভাবে সে ভেবেছে এবং যেভাবে কাজটা এগিয়েছে। তো তাতে বোঝা যায় যে বাস্তব জগৎ, তার যে দূষণ রয়েছে, তার থেকে সাধারণ মানুষকে মুক্ত রাখতে বা সচেতন রাখতে একটা প্রচেষ্টা রয়েছে এই গবেষণার মধ্যে। গবেষণার শিরোনামটি তো সে আগেই বলেছে। এই যে সাধারণ মানুষের একটা জীবনের সুগম পথ তৈরি করে দেওয়ার একটা প্রচেষ্টা এই গবেষণার মধ্যে সেটা রয়েছে, এবং কোয়েল এই ব্যাপার নিয়ে যথেষ্ট ভাবছে সেটাই বোঝা যাচ্ছে। খুব ভালো লাগছে যে তোমার এই স্বতঃস্ফূর্ত কাজের কথাগুলো শুনে, আর এই কারণেই এ মাসের অতিথি তুমি, কোয়েল দত্ত পুরকায়স্থ। তো এই যে সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে, এ প্রসঙ্গে কি বলতে চাও আর বলো।
0: হ্যাঁ, ব্যাপারটা সাধারণ মানুষের কাছে যেটা পৌঁছচ্ছে, মানুষ আশা করি অনেকটাই উপকৃত হয়েছে, কারণ এটারই একটা অংশ ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের থেকে, আমি একটু আগেও যেটা বলছিলাম যে আমাদের রাজধানী আগরতলা শহরের বিভিন্ন জায়গাতে যে যে সার্কিটগুলো ইনস্টল করা হয়েছে, সেখানে প্রতিনিয়ত নিরন্তর সেখানে প্রত্যেকটা গ্যাসের যে ইনফরমেশনগুলো সেখানে লাইভ দেখানো হচ্ছে। তো সেটা থেকে সাধারণ মানুষ বুঝতে পারবে যে তার জন্য কোন জায়গাটা তার জন্য ঠিক, কোন জায়গাটা তার জন্য ঠিক নয়।
1: আচ্ছা, বর্তমানে তো রাজধানীতে তার ব্যবস্থা রয়েছে, কিন্তু রাজধানীর বাইরে আমাদের যে ছোট ছোট শহরগুলো রয়েছে, সেখানে সেরকম সচেতনতার সুযোগ রয়েছে?
0: সচেতনতার অবশ্যই সুযোগ রয়েছে, কিন্তু গভর্নমেন্টকে সেটার মধ্যে ইনিশিয়েটিভটা নিতে হবে। গভর্নমেন্ট যদি, স্টেট গভর্নমেন্ট যদি সেখানে ইনিশিয়েটিভটা নেয়, তাহলে আমার মনে হবে ভালো হবে। আমার যে সার্কিট, আমি যে সার্কিটটা ডিজাইন করেছি, সেটা এখানেই শেষ নয়। আমি সেই সার্কিটের পিসিবি ডিজাইনও বের করেছি, যাতে সেটাকে নিয়ে কোনো জায়গাতে চলাফেরা করতে যাতে কোনো অসুবিধা না হয়। আপনি এটাকে ব্যাগে করে নিয়ে যেতে পারেন, কোনো বক্সের ভেতরে ঢুকিয়ে যে কোনো জায়গাতে নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা হবে না। কোনো জঙ্গলে হোক বা কোনো ট্রাফিক এরিয়াতে হোক বা কোনো পাহাড়ে হোক বা কোনো এগ্রিকালচারাল ফিল্ডে হোক, যে কোনো জায়গাতে হোক, আপনি সার্কিটটাকে ইনস্টল করে বসিয়ে দিলে আপনি সেই জায়গার ইনফরমেশন পেয়ে নিতে পারবেন। আর এই সব কাজে আমার

0: বিভাগে যিনি সাহায্য করছেন প্রফেসর ডক্টর শম্ভুনাথ প্রধান, উনার অবদান অনস্বীকার্য। উনি প্রতিনিয়ত আমাকে গাইড করে গেছেন যে কাজ কিভাবে শুরু করে এগিয়ে নিয়ে যেতে হবে, কখন কোনটা করতে হবে, কখন কোন কাজটা করতে হবে না, কোনটা আমার ঠিক হচ্ছে কোনটা ঠিক হচ্ছে না। তিনি বারবার আমাকে বলে গেছেন, বুঝিয়ে দিয়েছেন যে কোনটা কিভাবে কাজ করতে হবে। তো আরেকটা জিনিসও ব্যাপার ছিল সেখানে, যে আমি যেটা মোবাইলের কথা বলছিলাম, মোবাইলে অ্যাপ ডেভেলপমেন্ট, অ্যাপ ছাড়াও যে সেকেন্ড পার্টে যে আমি কমিউনিকেশনের কথা বলছিলাম, জিএসএম কমিউনিকেশন, সেখানে আমাদের মোবাইলের টেক্সট মেসেজ, মোবাইলে একজন মানুষ যখন কাউকে মেসেজ করে, টেক্সট মেসেজ, তার কাছে যেভাবে মেসেজ আসে সেইভাবে মোবাইলের টেক্সট মেসেজও আমার সার্কিট থেকে সেই মোবাইলের মেসেজে এরকম অ্যালার্মিং ইনফরমেশান আসতো যে হ্যাঁ, সিওর ইনফরমেশান এটা, টেম্পারেচার এটা, হিউমিডিটি এটা, CO2 এটা, NO2 এটা, NO এটা, এভাবে ক্রমাগত প্রতিনিয়ত চলে আসতো। তো কেউ যদি তার মোবাইলটাকে যদি সার্কিটের সঙ্গে কানেক্ট করে দেয়, তাহলে মেসেজের মাধ্যমেও সে ইনফরমেশান পেতে পারে। এবং আমি যে আমার এই সার্কিটটা, যেটা প্রিন্টেড সার্কিট বোর্ড, PCB ডিজাইন অফ এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেম যেটা ডিজাইন করেছিলাম, সেটা 2022 সালে ডিজিটাল ইন্ডিয়া উইক বলে একটা প্রোগ্রাম হয়েছিল গুজরাটের গান্ধীনগরে। তো অল ত্রিপুরা থেকে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি, তো মেয়েটি থেকে ওরা আমাকে এখান থেকে ইনভাইট করেছিল যাতে আমি গান্ধীনগরে যেটা একটা প্রোগ্রাম হবে সেখানে যাতে আমার রিসার্চের যে কাজটা, যে কাজ করেছি এটা, সেটার একটা অংশ যাতে আমি ওদেরকে সেখানে গিয়ে দেখাতে পারি, সেখানে বলতে পারি। তো আমাকে ইনভাইট করা হয়েছিল। তো সেই প্রোগ্রামটা হয়েছিল 2022 সালের 4th July। তো সেদিন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত ছিলেন। তো উনি আমার সার্কিটটা দেখেছেন, আমি আমার সার্কিটটা যেখানে যেভাবে খুশি নিয়ে যেতে পারবো, তো আমি সেটাকে নিয়ে গেছিলাম। তো সেখানে একটা লাইভ শো হচ্ছিল, তো উনি সেটা দেখেছেন, ওনার সঙ্গে অন্যান্য ক্যাবিনেট মিনিস্টাররাও ছিলেন, তারপর গুজরাটের চিফ মিনিস্টারও ছিলেন। সেখানে গিয়ে আমি যথেষ্ট প্রশংসিত হয়েছি, ওনারা আমার কাজকে যথেষ্ট ভালো বলেছেন, এবং ওনারা তখনও বলেছিলেন যে সেটাকে সেন্ট্রালি যাতে সেটাকে নিয়ে যাওয়া যায়, ওনারা সেটার চেষ্টা করবেন। তো আশা করি তখন সেটা বিভিন্ন নিউজ চ্যানেলে এসেছিল, আমার ধারণা যে অনেকেই সেটা দেখেছেন, এবং সেটা নিউজের মাধ্যমেও আমার কাজটা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়েছে। তখনও মানুষ এটা জানতে পেরেছে যে আমার এই কাজটা সাধারণ মানুষের জন্য কীভাবে উপকৃত হতে পারে, সাধারণ মানুষ কীভাবে সেই পলিউশনের ব্যাপারে অবগত হতে পারেন, কারণ এটা একটা এখনের যুগে সেটা একটা হাই ডিমান্ড। পলিউশন কমছে না, বাড়ছে, কারণ গাড়ি বাড়ছে, পরমাণুর জিনিসগুলো বাড়ছে, ব্রিক ইন্ডাস্ট্রি বাড়ছে, পলিউশন যে যে কারণে হতে পারে সেই সব কারণের এগুলো এখন বাড়ছে, কারণ টেকনিক্যাল যুগ দিয়ে মানে এগুলোকে বাড়াতে হচ্ছে, যত টেকনোলজি ডেভেলপ হচ্ছে সেগুলো বাড়ছে, বাড়ার সাথে সাথে ভালো দিকটাও যেমন বাড়ছে তার খারাপ দিকটাও বাড়ছে। ভালো দিকটা হচ্ছে যে হ্যাঁ, এখন জগতে অনেক কিছু ফাস্ট চলছে, অনেক কিছু খুব তাড়াতাড়ি চলছে, কিন্তু তার সঙ্গে পলিউশন একটা বিশাল বড় ব্যাপার, যেটা ছোট থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক বুড়ো মানুষ পর্যন্ত, যেটার জন্য মানে বিভিন্নভাবে তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো সেটার দিকে নজর দেওয়া খুব দরকার, সেন্ট্রাল গভর্নমেন্টও নজর দেওয়া দরকার, স্টেট গভর্নমেন্টেরও নজর দেওয়া দরকার। আমি অনুরোধ করব যে স্টেট গভর্নমেন্ট যাতে আমার সেই সার্কিটের দিকে একটু যাতে আলোকপাত করেন, আমি যদি ওদেরকে এটা হ্যান্ডওভার করতে পারি তাহলে মানে
1: তাহলে সার্থক হবে,
0: এটা সার্থক হবে
1: এই প্রচেষ্টাটা। যাই হোক, তো ডিগ্রিটা তো তুমি পেয়েছো, সেটা কতদিন হলো?
0: আমার 29th August 2024,
1: মানে একদমই সম্প্রতিকালে সেটা হয়েছে। তো এই যে গবেষণার কাজে সাফল্য এসেছে, তুমি কি এখানেই থামতে চাও নাকি এসব নিয়ে নিয়মিত চর্চা বা নিয়মিত কাজ করে যেতে চাও?
0: না, এখানে আমি এখনও থেমে নেই, আমার PhD কমপ্লিট হয়েছে, এখন আমি NIT আগরতলাতেই আরেকটা প্রজেক্ট, SMDP C2S প্রজেক্টে প্রজেক্ট অ্যাসোসিয়েট 2 পদে আমি নিযুক্ত আছি। তো সেটা একরকম আমার পোস্ট ডক্টরেটের কাজও ধরা যেতে পারে। তো সেখানেও আমি সেই গবেষণার কাজগুলো নিয়েই কাজ করছি, তবে সেটার কাজটা অন্যরকম, সেটা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত, কিন্তু হার্ডওয়্যার প্লাস সফটওয়্যার নিয়েই কাজ। আর আমার যে কাজটা ছিল সেটার আমি, আমার পেটেন্ট ফাইল হয়েছিল 2020 সালের সেপ্টেম্বরের 9 পেটেন্ট ফাইল হয়েছিল, সেটা 2022 মার্চের 11 পেটেন্টটা পাবলিশড হয়েছে সেই কাজের।

0: পিসিবি ডিজাইন অফ এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেম উইথ এক্সটেন্ডেড ব্যাটারি লাইফ। পেটেন্টটা পাবলিশ হয়েছে এবং এটা এখন আন্ডার এক্সামিনেশনে আছে। অগস্ট মাসে সেটার হিয়ারিং ছিল, সেটার হিয়ারিংও হয়ে গেছে এবং এক্সামিনারও মানে ভীষণ খুশি, ওনার আর কোনো কোয়েরি ছিল না। তো আমি আমার গাইড প্রফেসর শম্ভুনাথ প্রধান আমরা এখন মানে ফাইনাল রেজাল্টের অপেক্ষায় আছি যে।
1: আচ্ছা, তো ভীষণ ভালো লাগলো যে তোমার স্বতঃস্ফূর্ত কাজের বিষয়টি জেনে। আর সবচেয়ে বড় কথা যে পলিউশনের যে সময়, যে পরিবেশ দূষণের যে অবস্থা চলছে একটা চরম অবস্থায়, সেই অবস্থায় এই ধরনের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেই কাজটা তুমি অত্যন্ত যত্নের সঙ্গে চালিয়ে যাচ্ছ, সেজন্য নিশ্চয়ই তোমার প্রশংসা করতে হয় এবং আমরা চাই তুমি এগিয়ে যাও। ব্যক্তিগত কথায় আবার যদি ফিরে আসি, তুমি তো একটা সাংস্কৃতিক পরিবেশও পেয়েছ, তোমার কি কোনো চর্চা করা আছে কিছু?
0: আমি ছোটবেলা তো নাচ গান ছবি আঁকা সবগুলোতেই আমার শুরু হয়েছিল, তো গানটাই আমি শেষ করেছি, বিশারদ কমপ্লিট করেছি গানটা। তো সেরকম তো চর্চাতে নেই, তো মাঝে মধ্যে কোথাও কোথাও যদি সুযোগ পাই কোনো পারফর্ম করার তো সেটা করি, কিন্তু সেটা খুবই কম, সেটা মানে আমার মুখ্য বিষয়।
1: শুনতে পারি?
0: হ্যাঁ শুনতে পারেন।
1: তো আমরা একটু গান শুনে নেব, তারপরে আস্তে আস্তে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি, একটু গান শুনে নিই তারপরে বলবো আজকের অনুষ্ঠানের শেষ কথা।
0: না

0: খুব সুন্দর, আকস্মিকভাবে একেবারেই অপ্রস্তুত অবস্থায় আমরা তোমাকে গাইতে বলেছি, খুব সুন্দর। তবে আমার মনে হয় সঙ্গীতও বিজ্ঞান রয়েছে, তাই এই চর্চাটা তোমার জারি থাকবে, বিজ্ঞান চর্চার পাশাপাশি থাকবে তো?
1: চেষ্টা করবো আমি।
0: এবার নতুন প্রজন্ম যারা এখন জীবনের মানে কেরিয়ার কি নিয়ে ভাববে বা কি নিয়ে ভাবা উচিত একটা সংকটের মধ্যে রয়েছে, তাদের জন্য তুমি কি বার্তা দিতে চাও?
1: প্রথমত নতুন প্রজন্ম যারা, তাদের প্রত্যেকের একটা নিজস্ব ইচ্ছে আছে, ওরা কি করতে চায়, ওরা কি হতে চায়, সেটা আলাদা ব্যাপার। তো যদি আমি ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে আসি, কেউ যদি ইঞ্জিনিয়ারিং লাইনে কাজ করতে চায়, পড়াশোনা করতে চায়, তো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর খুব কাজ চলছে। মানে আমি আমার ডিপার্টমেন্টের কথা বলছি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং প্লাস কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, এই তিনটা বিষয়ে কেউ যদি পড়াশোনা করে, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন ভীষণভাবে হাই ডিমান্ডে আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটার ব্যাপারে আমি ছোটোভাবে বলছি যে মানুষ যে কাজটা করে সেটা একটা মেশিন কাজ করে দেবে, অটোমেটিক অটো জেনারেটেড কাজ থাকবে, মানুষের কাজটা মেশিন করবে, ফাস্ট কাজ করবে। আমি যে টেকনিকটা ডেভেলপ করে এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেমটা ডিজাইন করেছি, সেইটাতে কেউ যদি মনে করে যে কাজ করতে চায়, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সেই ডিজাইনটা কীভাবে ডেভেলপ করতে হবে, কীভাবে করা যাবে, সেই বিষয়ে চিন্তা করতে পারে। তারপর ভবিষ্যতে আমরা তো এখন বলতে পারছি যে হ্যাঁ পরিবেশের অবস্থা এরকম, ভবিষ্যতে ধরুন 3 মাস পর, 6 মাস পর, 1 বছর পর, ভবিষ্যতে ওই জায়গার

0: ওই সময়ে পরিবেশের অবস্থা কিরকম হতে পারে সেটার বিষয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সে যদি কিছু বের করতে পারে, আমি যেটা বলবো ফোরকাস্টিং, এই দিনে যা অবস্থা আছে পরিবেশের একটা নির্দিষ্ট জায়গাতে, 6 মাস পরে এই জায়গাতে টেম্পারেচারের কি কন্ডিশন হতে পারে, সিওর কন্ডিশন কি হতে পারে, মানে যে কোনো একটা মাত্রার কি কন্ডিশন হতে পারে, সেটাকে সে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ডেভেলপ করতে পারে তাহলে মানে সেটা খুবই ভালো হয়।
1: আমার আরও একটা বক্তব্য রয়েছে এর মধ্যেই, এ প্রসঙ্গেই, সেটা হচ্ছে শুধু ইঞ্জিনিয়ারিং বলে নয়, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এবং যেটা শুধু নিজের স্বার্থ সিদ্ধি করবে না, সমাজের স্বার্থ, মানুষের স্বার্থ সিদ্ধি করবে, একটা সুস্থ সমাজ গড়ে তুলতে সহায়ক হবে। সমাজটা তো একটা পাথর নয়, যেটা এটা একটা গড়িয়ে চলা ব্যাপার রয়েছে, তো সে সমাজটাকে সুস্থ রাখতে হবে, সে চেষ্টা করতে পারবে সেভাবেই, বা তার শিক্ষা পদ্ধতি বা তার জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে, তাই তো?
0: হ্যাঁ,
1: সে যে লাইনে পড়ুক, যে বিষয় নিয়ে পড়ুক, সে বিজ্ঞান হতে পারে কিংবা বাণিজ্য হতে পারে কিংবা শিল্পকলাও হতে পারে, যাই হোক যে বিষয়ে সে পড়াশোনা করুক, তো সেই বিষয়ে তোমারও একটা পরামর্শ নিশ্চয়ই চাইবে, তারা অপেক্ষা করবে।
0: প্রথমত হচ্ছে সব যারা এখন স্কুলে পড়ছে তাদের সবের থেকে মোবাইলটা নিয়ে নিলে ভালো হবে সবার আগে, কারণ মোবাইলের ভালো দিক খারাপ দিক দুটোই আছে, এবং আমার মনে হয় ভালো থেকে খারাপের দিকের নজরটা খুব তাড়াতাড়ি যায়। ছেলে হোক বা মেয়ে হোক, সবার ক্যাপাসিটি সমান থাকে না, সবাই সব কিছু সমানভাবে করতে পারে না। অনেকে আছে তার ব্রেন ততটুকুই ডেভেলপ যে সে করে নিতে পারবে, কম পড়াশোনা করেও কাজ করে নিতে পারবে, কেউ আছে তাকে বেশি করে পড়াশোনা করতে হবে, বেশি খাটুনি করতে হবে, বেশি পরিশ্রম করতে হবে। সবার আগে প্রথম হচ্ছে মোবাইলটা সরিয়ে নিতে হবে, বইয়ের দিকে তাকে মনোযোগটা বেশি দিতে হবে, পড়াশোনাটা সেটা নিউজ পেপার হোক, ম্যাগাজিন হোক বা টেক্সট বই হোক, সেটা ভালো করে পড়তে হবে। আর কেউ যদি মনে করে যে সে হ্যাঁ সে মোবাইলে পড়াশোনা করবে সেটাও ভালো কথা, কিন্তু যারা তার চারপাশে থাকবেন তাদের সেটা
1: নজরদারি
0: করে রাখতে হবে যে ছেলে বা মেয়ে সে যেটা দেখছে সে যার জন্য মোবাইলটা চাইছে সেটাই কি দেখতে পা দেখছে কি দেখছে না। তো আগে তাকে বেশি করে ম্যাগাজিন পড়াশোনা করুক, নিউজ পেপার ভালো করে পড়ুক, কি নিউজ আসছে ডেইলি সেটা পড়ুক, টেক্সট বই ভালো করে পড়ুক। যখন পড়াশোনার মধ্যে ওর মনোযোগটা থাকবে, বইটা যত বেশি পড়াশোনা করবে তার মনোযোগটা সেদিকে তত বেশি যাবে, সে তখন নিজেই বুঝতে পারবে যে হ্যাঁ আমার জন্য কোনটা ভালো আমার জন্য কোনটা ঠিক না। আর একটা মানুষ যখন নিজের ভালোটা বুঝতে পারে সে তখন সমাজের ভালোটাও কিভাবে সমাজের ভালো হতে পারে সেটা তার ধীরে ধীরে সে বুঝে নিতে পারবে, এবং সমাজের কল্যাণের জন্য কি করলে সমাজের ভালো হবে সেটাও সে ঠিক করতে পারবে, ভালো করে বুঝতে পারবে। ও যেটাই পড়তে ভালোবাসুক পড়ুক, কিন্তু মনোযোগ দিয়ে পড়ুক, সেটা গল্পের বই হোক, হ্যাঁ বইমুখী হতে হবে। সেটা নয় যে আমি গল্প করে কাটালাম বা মোবাইল আমি অন্য কিছু দেখলাম, গান দেখলাম, এই দেখলাম, সেই দেখলাম, মানে বাবার থেকে বা মার থেকে মোবাইল নিলাম পড়াশোনা করার জন্য আর তারপর আমি অন্য কিছু দেখলাম, সেটা করলে হবে না,
1: মনোযোগটাও বিক্ষিপ্ত হয়ে যাবে,
0: মনোযোগটা বিক্ষিপ্ত
1: লক্ষ্যে পৌঁছানো
0: লক্ষ্যে পৌঁছতে পারবে না। তো বইমুখী যত বেশি হবে আমার মনে হয় লক্ষ্যটা তত তাড়াতাড়ি স্থির করতে পারবে। ওর চারপাশে যারা আছে তাদেরকে যখন দেখবে যে তারা কি করছে, খবরের দিকে যার মনোযোগ যাবে তখন সে জানতে পারবে যে হ্যাঁ দেশে কি হচ্ছে, রাষ্ট্রে কি হচ্ছে, সেটাও যখন জানবে তখন সে ধীরে ধীরে তার লক্ষ্যটা স্থির করে নিতে পারবে, এবং তার লক্ষ্যটা যখন স্থির হয়ে যাবে আমার ধারণা যে তার মনোযোগটাও ওই লক্ষ্যের দিকে চলে যাবে। তো বইমুখী হওয়াটা খুব দরকার, মোবাইলটা ছেড়ে বইয়ের দিকে নজর দেওয়াটাই দরকার।
1: খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। এবং শ্রোতা বন্ধুরা, এই মাসের অতিথিতে অনুষ্ঠানটিতে আজকে আমরা কোয়েল দত্ত পুরকায়স্থর সঙ্গে কথা বললাম, ডক্টর কোয়েল দত্ত পুরকায়স্থ, এবং তার কাছে আমরা একটা সুস্থ জীবনের স্বপ্নও দেখলাম, একটা দূষণমুক্ত সমাজের স্বপ্ন দেখলাম, সার্থক হোক। আর কোয়েল তুমিও এগিয়ে যাও, ভালো থেকো, সুস্থ থেকো। শেষ করছি আজকের অনুষ্ঠান।
2: এতক্ষণ শুনলেন এ মাসের অতিথি অনুষ্ঠানটির

উপস্থাপনায় ছিলেন সুতপাড়ায়। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। আকাশবাণী কোলাশহর, এবারে শ্রোতাবন্ধুদের স্বাগত জানাচ্ছি রকমারি গানের অনুষ্ঠানে। প্রথমে শুনুন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন।

এতক্ষণ শুনলেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে হিন্দি ছবি আলগ আলগ থেকে নেওয়া গান। রকমারি গানের অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী কোলা শহর এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রেলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ দিল্লিকেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী গোলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz আকাশবাণীর কোলা শহর কেন্দ্র থেকে এবং নিউজন এআইআর অ্যাপে। এবারে শুনুন লোকগীতি শিল্পী সঞ্জিত মণ্ডল।

এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন সঞ্জিত মণ্ডল। আকাশবাণী গোলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz-এ আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে মালকোষ রাগে খেয়াল শুনুন শিল্পী তুষার দত্ত।

এতক্ষণ শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে মালকোষ রাগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন তুষার দত্ত, আকাশবাণী কৈলাসহর। এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: কলকাতার তারাতলার প্রেস ব্রিজের কাছে নির্মীয়মান একটি গুদামের শেড ভেঙে পড়ায় ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5, আহত আরও 18 জন হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে নির্মাণ নকশায় ত্রুটির ইঙ্গিত মিলেছে। ঘটনায় গ্রেপ্তার 3, কলকাতা পুলিশ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল আজ মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিস এন গ্রেয়ার ও তাঁর দলের সঙ্গে একাধিক বৈঠকে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেন। বিদেশমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা বিভাগের নির্দেশক উইসুন লাকের সঙ্গে আন্তর্জাতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডর চালুর কথা ঘোষণা করেছে। অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অন্তত 4 জন নিখোঁজ ও 17 জন আহত হয়েছেন। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে শুরু হচ্ছে গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। আসছি বিস্তারিত খবরে। কলকাতার তারাতলার ব্রেজ ব্রিজের কাছে নির্মীয়মান একটি গুডামের শেড ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5। দুর্ঘটনাস্থল থেকে মোট 23 জনকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে, 18 জন চিকিৎসাধীন। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। আহতদের 8 জনের নাম জানা গেছে। মৃতদের মধ্যে আছেন বছর 40-এর রোহিত চৌধুরী, বছর 30-এর কৃষ্ণ চৌধুরী ও 17 বছরের রাহুল চৌধুরী। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি। ধ্বংসস্তূপের মধ্যে আরও কয়েকজন আটকে থাকতে পারে বলে মনে করা হচ্ছে, ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে যান, পরে তিনি আহতদের দেখতে SSKM-এও যান। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেনাবাহিনী, NDRF, অসামরিক প্রতিরক্ষা, দমকল ও কলকাতা পুলিশ সমন্বয় করে উদ্ধার কাজ চালাচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে কলকাতা পুলিশের ইঞ্জিনিয়ারদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নির্মাণ নকশায় ত্রুটি থাকার ইঙ্গিত মিলেছে, তবে দায়ী কারা, কী ধরনের গাফিলতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
1: ইনিশিয়ালি KMC-র ইঞ্জিনিয়াররা আমাদের জানিয়েছেন যে ত্রুটিযুক্ত প্ল্যান গোটা কলকাতা কর্পোরেশন এলাকাতে নির্মীয়মান। আমরা সরকারে আসার আগে যে প্ল্যান স্যাংশন হয়েছে, সরাসরি নির্দেশ দিয়েছি KMC-কে যে আন্ডার কনস্ট্রাকশন যত আছে, বিশেষ করে কমার্শিয়াল বা যেখানে জলাশয় গুজিয়ে হয়েছে, আগের কর্পোরেশনের বা সরকারের যে আমলে অনুমোদিত প্ল্যান, 31 জুলাই অবধি কাজ বন্ধ থাকবে এবং অডিট হবে।
0: এদিকে পূর্ত দপ্তর, অসামরিক প্রতিরক্ষা, দমকল, কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভার প্রতিনিধিদের নিয়ে টিম গড়ে সাইট প্ল্যান, বিল্ডিং প্ল্যান এবং নির্মাণস্থল পরিদর্শন করে রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্য সচিবের নজরদারিতে এই প্রক্রিয়া চলবে। কলকাতা মেট্রো ও কলকাতা পোর্ট এলাকার লিজে থাকা জমির নির্মাণও এই পর্যালোচনার আওতায় আনা হবে, তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কাজে ছাড় দেওয়া হচ্ছে। এদিকে ধ্বংসস্তূপ থেকে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। রাতে উদ্ধার কাজ চালানোর জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ এবং ডক্টর শরদত্ত মুখার্জি, পুর প্রশাসক স্মিতা পাণ্ডে ঘটনাস্থল পরিদর্শন করেন। নবান্নে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও বিপর্যয় বাহিনী, দমকল, সেনার সদস্যরাও রয়েছে। ডগ স্কোয়াড ও হোমিসাইড JCB দিয়ে ঘটনাস্থল থেকে লোহার বিম কাটা হচ্ছে। অন্যদিকে তারাতলায় নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম সৈয়দ মোহাম্মদ গুলজার, সুভাষ চৌধুরী এবং মোহাম্মদ আতাউল। জানা গেছে, নির্মীয়মান এই গুদামের প্রজেক্ট সুপারভাইজার পদে ছিলেন সৈয়দ মোহাম্মদ গুলজার। অন্যদিকে নির্মাণের কাজে প্রয়োজনীয় শ্রমিক সরবরাহের দায়িত্ব সামলাতেন সুভাষ চৌধুরী এবং মোহাম্মদ আতাউল। সূত্রের খবর, কলকাতা পুলিশের নজর এখন বেহরা ব্রাদার্সের দিকে। দুর্ঘটনার পর থেকে তাদের কারোর সন্ধান না মিললেও জোর কদমে তাদের খোঁজে কলকাতার গোয়েন্দা পুলিশ। এর পাশাপাশি নজর রয়েছে AR ট্রেডার্স নামে একটি সংস্থার উপরেও। বেহরা ব্রাদার্স নির্মাণ কাজ করানোর জন্য AR ট্রেডার্সকে বরাদ্দ দেয়, সেই চুক্তিতে কী ছিল সেটাও খতিয়ে দেখছে পুলিশ। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ সকালে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিস ইন গ্রিয়ার ও তার প্রতিনিধি দলের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, বৈঠকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা কতদূর এগিয়েছে তা পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। তিনি বাণিজ্য দূত গ্রিয়ারের নেতৃত্বের প্রশংসা করেন এবং গঠনমূলক ও ভবিষ্যৎমুখী আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে উভয় পক্ষের ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসা করেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল আজ নতুন দিল্লিতে রপ্তানি উন্নয়ন পরিষদ ও শিল্প সংস্থাগুলির সঙ্গে এক বৈঠক করেন। পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেন, ভারতের রপ্তানি পরিকাঠামো আরও এগিয়ে নিয়ে যাওয়ার পন্থা পদ্ধতি খতিয়ে দেখা ও বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ভারতের কী কী পদক্ষেপ নেওয়া দরকার তা খতিয়ে দেখা হয় এই বৈঠকে। ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থা MSME-কে আরও সহায়তা করা, মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে সুযোগ আরও সম্প্রসারিত করা, রপ্তানি ও সুযোগ বৃদ্ধি এবং ব্র্যান্ড ইন্ডিয়াকে আরও শক্তিশালী করে তোলার জন্য বিশ্বব্যাপী শৃঙ্খলে ভারতের ভূমিকা।

আরও সম্প্রসারিত করার মতো বিষয়ে আলাপ আলোচনা হয় আজকের বৈঠকে। বিদেশমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা বিভাগের নির্দেশক উইং সুং লাকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে বিদেশমন্ত্রী জানান, আন্তর্জাতিক পরিস্থিতি এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। রাষ্ট্রসংঘের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করায় পাকিস্তানের কড়া সমালোচনা করেছে ভারত। নতুন দিল্লির অভিযোগ, ইসলামাবাদ ওই আন্তর্জাতিক মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে, তারা সহসভাপতির দায়িত্ব থেকে নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ আজ একথা বলেন। তিনি পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদের বক্তব্যের জবাব দিচ্ছিলেন। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডর চালুর ঘোষণা করেছে। এর ফলে বাণিজ্যিক জাহাজ চলাচল ফের স্বাভাবিক করার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। উপসাগরীয় অঞ্চলে বর্তমান সামুদ্রিক সংকট কিছুটা প্রশমিত হওয়ার আশা দেখা দিয়েছে। ওমান সরকার জানিয়েছে, এই উদ্যোগটি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা IMO-র সহযোগিতায় নেওয়া হয়েছে। আঞ্চলিক সংঘাতের কারণে কয়েক মাস ধরে জাহাজ চলাচল নিরাপদভাবে পুনরায় চালু করাই এর মূল লক্ষ্য। IMO-র তথ্য অনুযায়ী বর্তমানে ওই অঞ্চলে 11,000-এরও বেশি নাবিক আটকে রয়েছেন। ধাপে ধাপে তাদের নিরাপদে যাতায়াত ও সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। এদিকে ওমান ও ইরান হরমুজ প্রণালীতে দীর্ঘমেয়াদী নৌ পরিচালনা ও সামুদ্রিক পরিষেবা ব্যবস্থাপনা নিয়ে আলোচনার জন্য একটি যৌথ কর্মগোষ্ঠী গঠনে সম্মত হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড NIPCO প্রকল্প প্রধান জানিয়েছেন, কেই পানিয়ার জেলার পোসা ইয়াজালি এলাকায় NIPCO কলোনিতে 4 জন নিখোঁজ, 17 জন আহত। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে 0-তে নিয়ে যাওয়া হয়েছে। কেই পানিয়ার জেলার ডেপুটি কমিশনার শ্বেতা নাগরকোটি মেহতা জানিয়েছেন, ভূমিধসের কারণে দুর্গত এলাকা ইয়াজালি ও হোজপুটিন উভয় দিক থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাপুমপাড়ে জেলায় প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যার কারণে সাগালি জেলা প্রশাসনের জারি করা ভ্রমণ নির্দেশকে জানা গেছে, 13 নম্বর জাতীয় সড়কের সাগালি থেকে হোজ জংশন পর্যন্ত এবং 713A জাতীয় সড়কের পুটিন থেকে ডাকটে হোজ ব্রিজ পর্যন্ত একাধিক স্থানে ভূমিধস ও বন্যার কারণে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। প্রশাসন পূর্ব কামেং, পাক্কে কেসাং, পশ্চিম কামেং ও তাওয়াং জেলার যাত্রীদের দুর্গত অংশ দিয়ে যাতায়াত না করার আহ্বান জানিয়েছে। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সমাজ মাধ্যমের এক পোস্টে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে জনগণের নিরাপত্তা সরকারের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে তিনি জানান। মণিপুরের তামেংলং জেলার 3টি পৃথক স্থানে ভয়াবহ ভূমিধসের কারণে 37 নম্বর জাতীয় সড়ক ইম্ফল জিরিবাম রোড যান চলাচলের জন্য সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। গত কয়েকদিন ধরে বিশেষ করে পাহাড়ি জেলাগুলিতে প্রবল ধর্ষণ অব্যাহত থাকায় তামেংলং জেলার কৈমাইং থানার অন্তর্গত শিবলং ও কৈমাই গ্রামের মাঝামাঝি CRPF ক্যাম্প সংলগ্ন শান্তি খুনো এলাকায় একটি বড় ভূমিধস হয়েছে। রিপোর্ট অনুযায়ী বিকল্প রাস্তা তৈরি করতে প্রায় 3 দিন সময় লাগতে পারে। আজ রাত থেকে এখন শুনবেন বিশ্বকাপ ফুটবলের খবর।

আজ রাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ স্তরের চূড়ান্ত পর্বের খেলা। এই পর্যায়ে সব দলগুলি নিজেদের গ্রুপের তৃতীয় ম্যাচগুলি খেলবে। আজ ভারতীয় সময় রাত 12:30টায় গ্রুপ বির ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে সুইজারল্যান্ড কানাডার ও সিয়াটল স্টেডিয়ামে বসনিয়া হার্জেগোভিনিয়া কাতারের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে ভারতীয় সময় রাত 3:30টায় মিয়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। একই সময়ে আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে মরক্কো এবং হাইতি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কলকাতার তারাতলার ব্রিজ ব্রিজের কাছে নির্মীয়মান একটি গুদামে শেড ভেঙে পড়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5, আহত আরও 18 জন হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে নির্মাণ নকশায় ত্রুটির ইঙ্গিত মিলেছে ঘটনায় গ্রেপ্তার 3। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আজ মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রেয়ার ও তার দলের সঙ্গে একাধিক বৈঠকে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছেন। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর কথা ঘোষণা করেছে। খবর শেষ হলেও পরবর্তী খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এবারে শুনুন নজরুলগীতি, শিল্পী চন্দ্রাবলী রুদ্রদত্ত।

অনুষ্ঠানগুলি প্রচারিত হবে নিউজ অন এআইআর অ্যাপে। সকাল ছটায় অমৃতবাণীতে শুনবেন শ্রী শ্রী মা সারদার রচনা থেকে পাঠ। 6:07 শুনবেন ভক্তিগীতি। 6:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রেলি করে শোনানো হবে। 7:00 শুনবেন সুপ্রভাত। 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রেলি করে শোনানো হবে। 7:35 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরুক সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 8:00 সমাচার প্রভাত। 8:15 মর্নিং নিউজ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:30 উত্তর পূর্বাঞ্চলে ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40 শুনবেন আধুনিক বাংলা গান। 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি নিউজ বুলেটিন এবং পরে ইংলিশ নিউজ বুলেটিন রিলে করে শোনানো হবে। 9:10 পুনরায় মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 11:00 সরাসরি ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। 12:05 শুনবেন উত্তর পূর্বাঞ্চলের গানের অনুষ্ঠান শব্দ সুরে। শুনবেন উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের গান। 12:30 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। 1:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 শুনবেন বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। 1:30 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 শুনবেন মাতৃবন্দনা দেশান্তবোধক গান সমবেত কণ্ঠে। 2:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 শুনবেন ছোটদের ছড়ার গান। 2:30 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 3:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে এবং এর অব্যবহিত পরে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 6:00 ঘর গৃহস্থিতে শুনবেন কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার। 6:30 কৃষাণ বাণীতে শুনবেন কৃষি আলোচনা। 7:00 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক সংবাদ এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 8:10 শুনবেন আইনি অধিকার অনুষ্ঠান। 8:30 বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান। 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন আধুনিক বাংলা গান। 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি আকাশবাণী কৈলাসহর। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে 4:55। স্টুডিও ঘুরিতে এখন সময় 10:35 হয়ে 25 সেকেন্ড। শুভরাত্রি। জয় হিন্দ।